পুলকবাবু লিখছেন তার ডায়েরিতে। যাই হোক, স্যার মাঝে মাঝে কলকাতা আসেন, রেলের সেই নন এসি শ্রেণীর সিটে। কখনো কখনো আমাকে ডাকেন, টুকটাক গল্প করেন। এভাবেই তিনি প্রায় 4-5 বছর দিল্লিতে কাটিয়ে অবসর গ্রহণ করলেন। হঠাৎ তার ফোন পেলাম। স্যার বললেন তিনি কলকাতা ফিরে আসছেন, তার ছেলে কিছুটা অসুস্থ, তাই স্টেশনে আসতে পারবে না। যদি সম্ভব হয় আমি যাতে স্টেশনে থাকি। কিছু বাক্সপত্র আছে আর কি, আমি গেলে তার সুবিধে হয়। আমি আগ্রহ নিয়েই গেলাম। স্যার পদে থাকাকালীন যেদিন দিল্লি যাচ্ছিলেন সেদিন স্টেশনে কত লোক, আর আজ কোথাও কেউ নেই। অবসর বড়ই নির্মম। সেদিনই একজন অতি প্রতাপশালী চাকরিজীবী বুঝতে পারেন, তিনি এতদিন প্রবল জনবেষ্টিত হয়েও আসলে কতটা একা ছিলেন। যাই হোক, ট্রেন এলো, স্যার বগি থেকে নামলেন। বাক্সপত্র একদম কম নয়, সুটকেস, লেপ তোশক, বইপত্র। আমি একজন কুলি খুঁজছি। হঠাৎ একজন ভিখিরি গোছের মানুষ এসে ছোঁয়ারে সুটকেস তুলে নিলেন। আমি তা কেড়ে নেওয়ার আগেই আরেকজন ছুটে এসে নিলেন লেপ তোশকের বান্ডিল। খুঁড়িয়ে হাঁটা এক রমণী ছেলের মতো বুকে তুলে নিলেন বইয়ের স্তূপ। আমি হা হা করে তাদের দিকে ছুটে যাচ্ছি, স্যার কাঁধে হাত দিয়ে থামালেন, বললেন কোনো অসুবিধে নেই, ওরা আমার খাতিরের মানুষ, ওরা কিচ্ছু নিয়ে পালাবে না। আমি অক্সফোর্ডে পড়াশোনা করা রয়্যাল বেঙ্গল টাইগারের দিকে অবাক চোখে তাকিয়ে আছি। বললেন কি, খোঁড়া গন্ধযুক্ত ভিখিরির দল তার খাতিরের মানুষ? সন্দেহ দূর করার জন্যই যেন একজন বলে ওঠেন, স্যারেরা আমরা খুব ভালোবাসি, যখনই রেলে আসেন আমাদের সাথে গল্প করেন, খোঁজ খবর নেন, টাকা পয়সা দেন, তাই আমরা তার খুব খুব ভালোবাসি। বলতে বলতে তারা মাথায় বোঝা চাপিয়ে সামনে এগিয়ে চলে।

পেছনে আমি আর স্যার। এমন সময় নাকে সর্দি, চোখে পিচুটি পড়া এক 7-8 বছরের মেয়ে কোথায় লাভ দিয়ে এসে স্যারের কোমর জড়িয়ে ধরে, আর স্যার তার জন্য কাঠি লজেন্স কেনার জন্য ব্যস্ত হয়ে ওঠেন। আমি দেখি আর ভাবি, চাকরি শেষে এমন রাজকীয় গৃহ প্রত্যাবর্তন কজন মানুষের ভাগ্যে জোটে। সময় আরেকটা গানের, সমবেত কণ্ঠে আমরা শুনবো এই গানটি, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি।

শুরুতেই বলেছিলাম, শুধু আমার নিজের কথা তো নয়, আপনাদের কথা দিয়ে সেজে ওঠে আমাদের চিরন্তনীর আসর। উত্তর বাঙালি থেকে যেমন সুভাষ চক্রবর্তী লিখছেন, শ্রবণসাথী সৌম্যকে সুপ্রভাত জানিয়ে করি নিবেদন, চিরন্তনীর গল্প গান শোনার আশায় করেছি কাল যাপন, গল্পগানের আড়ালে থাকে অমূল্য শাশ্বত বাণী, তাই মন দিয়ে শুনতে থাকি আকাশ।

সুপ্রভাত দাদা, আমি শিখেছি একা থাকতে, একাই লড়াই করে বাঁচতে। জীবনের প্রতিটি বাধা, কষ্ট আর ব্যর্থতা আমাকে আরও শক্ত হতে শিখিয়েছে। হার না মেনে প্রতিটি নতুন দিনকে সাহসের সঙ্গে গ্রহণ করে নিজের পথ নিজেই তৈরি করে এগিয়ে চলাই আমার লক্ষ্য। কারণ আমি বিশ্বাস করি যে মানুষ নিজের উপর ভরসা রাখতে শেখে, তাকে থামিয়ে রাখা যায় না। ঢাকুরিয়া থেকে লিখছেন সৌভিক। সাত শরী সাত দিন, তিন দিন চিরন্তনী, তোমা পরে আমরা সবে ভীষণভাবে খুশি। সৌম সাথে চিরন্তনী বিশেষ নিবেদন, নিবেদনের নতুনত্বে হয়েছ আপনজন। আমার জীবন আধারে ঢাকা, আলোর নাহি রেখা, এ জীবনে তেমন কিছু গল্পের নাইকো দেখা। জীবনের কথা গল্পের অপূর্বই ক্ষণ, সাপ্তাহিকেই নিবেদনে ভরে প্রাণ মন। চরৈবেদী চিরন্তনী, বেশ লাগলো বেশ, সৌমরই নিবেদন থাকবে মননের রেশ। লিখছেন পশ্চিম মেদিনীপুর থেকে অরিজিৎ দাস অধিকারী। শুভ সকাল দাদা ভাই, গল্প শুনব বলে অপেক্ষা করে আছি। সাঁকড়াইল হাওড়া থেকে লিখছেন শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। রাঙাপানি শিলিগুড়ি থেকে লিখছেন প্রফুল্ল কুমার সিংহ। পুলকবাবুর গল্প শুনলাম, ভালো লাগলো, শুভ সকাল, সাথে আছি। শুভ সকাল দাদা ভাই, তোমার বলা গল্পে আজকে ধন্য হলাম, গানগুলি আমার মনোহরণ করেছে। পুলকবাবুর স্যারের মতো যদি সকলেই হতেন তবে আরও ধন্য হয়ে যেতাম। খুব ভালো থাকবেন, ভালোবাসা নেবেন। লিখছেন প্রবীণ মিনতি চট্টোপাধ্যায় পশ্চিম বর্ধমান থেকে। হাওড়া থেকে রঞ্জন, অনেকদিন পর শুনতে এলাম চিরন্তনী, কেমন আছেন? আমি তো বেশ ভালো আছি। শান্ত প্রকৃতির মায়া আজ হৃদয়ে আগলে রাখি, বারে বারে সে অচিন পাখির নাম ধরে আছে ডাকি, যার সুরের মায়া এই হৃদয়ে জড়াতে চায়। মন যেন পড়ল বাধা এই চিরন্তনীর মায়ায়, কত কথা বলবো ভাবি শব্দ নাহি পাই, ভোরের মায়া হৃদয়ে মেখে মন হারাতে চাই। বেলঘড়িয়া থেকে লিখছেন পায়েল ব্যানার্জি। পরের মেসেজটি পাঠিয়েছেন সরসোনা থেকে রাজবন্ধু। লিখছেন সুপ্রভাত সৌম্য, আজও চিরন্তনীর গান গল্পের আসরের সঙ্গে আছি।

গুড মর্নিং সৌম্য ভাই, আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র। রবিবারের ভোরে সকল শ্রোতা বন্ধুকে জানাই শুভেচ্ছা। আজ ঐতিহাসিক কার্গিল বিজয় দিবস, অমর বীর শহীদদের শ্রদ্ধা ও প্রণাম জানাই। আজ পেরেন্টস ডে, মা বাবাকেও প্রণাম করার দিন। আজ তোমার অনুষ্ঠান খুব ভালো লেগেছে, ভালো থেকো। তারপরের মেসেজটি কে পাঠিয়েছেন? খানাকুল হুগলি থেকে অভিজিৎ মণ্ডল লিখছেন, ভোরের সাথে চিরন্তনী, শুভ সকাল দাদা। আজকে স্যারের প্রত্যাবর্তনের গল্প জীবনকে নতুন অভিজ্ঞতা দিল। শুভ সকাল, আন্তরিক শুভেচ্ছা রইল। আমি সঞ্জিত রায় সরসুনা নারায়ণ কলোনি থেকে বলছি।

খুবই সুন্দর গল্প শোনানোর জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। কমলেন্দু দাস বাঘা যতীন পার্ক শিলিগুড়ি থেকে লিখছেন। সকল শ্রোতা বন্ধুদের জানাই শুভ সকাল। তারপরের মেসেজটি লিখছেন মোহাম্মদ আকবর মোল্লা জলগাঁও মহারাষ্ট্র থেকে, লিখছেন গুড মর্নিং সৌমদা, আজ শুনছি সপ্তাহের শেষ চিরন্তনী, গানে গল্পে অতুলনীয়, খুব ভালো লাগলো আজকের গল্প। সুপ্রভাত সৌমদাদা ভাই, সপ্তাহের শেষ চিরন্তনী আজকে আপনার উপস্থাপনায়। প্রণববাবুর গল্পের সাথে সুন্দর সুন্দর গান ভীষণ ভালো লাগলো, ভালো থাকবেন, লিখছেন মাধবী শীল হুগলি থেকে।

বাঁকুড়া থেকে ডিপি চ্যাটার্জি লিখছেন, সেলফ কনফিডেন্স একটা আর্ট, ফ্ললেস বাঁচা একটা প্যাশন, কজন পারি। তারপরের মেসেজটি পাঠিয়েছেন মুকুল সর্দার খুলনা বাংলাদেশ থেকে, লিখছেন, চিরন্তনী সকাল, গানে গল্পে সকালটা ভরিয়ে দেবার জন্য আন্তরিক ধন্যবাদ, সকলের জন্য শুভকামনা রইল, আজকের অনুষ্ঠান বেশ উপভোগ করলাম। ধীরেন পাল মেদিনীপুর থেকে লিখছেন, সুপ্রভাত চিরন্তনী, খুব ভালো লাগলো, সুন্দর উপস্থাপনা।

তার পরের মেসেজটি কে পাঠিয়েছেন দেখি, লিখছেন, আজকের গল্প খুব ভালো লাগলো, ঢাকুরিয়া থেকে লিখছেন মৌলি। শুভ সকাল, রবিবারের সকালের চিরন্তনী গান ও গল্পে ভরা সকালের ফুরফুরে হাওয়া এবং পুরনো স্মৃতি মনে করা চিরন্তনী। আমি শিবশঙ্কর সাঁত পশ্চিম মেদিনীপুর থেকে। সুপ্রভাত, অনেক অনেক দিন পর আমাদের প্রিয় চিরন্তনীর পাইলট হিসেবে আপনাকে পেলাম। শুক্র শনি রবি গেলে অপেক্ষার শুরু হয়, চিরন্তনীর কি যে উন্মাদনা না শুনলেই নয়। আজকের প্রসঙ্গে বলি, ধন মান কোনো কিছুই স্থায়ী নয়, শুধু ব্যবহারী মানুষের একমাত্র পরিচয় যা আমৃত্যু মানুষকে সর্বজনগ্রাহী করে তোলে। সাধন ঘোষ লিখছেন মধ্যম গ্রাম থেকে।

আপনাদের এই বার্তাগুলোই মনে থেকে যায়, মনের মধ্যে অন্যরকম একটা আলোড়ন তৈরি করে আমাদের প্রত্যেকের মনেই। আমরা যারা নতুন নতুন গল্প নিয়ে আসি আপনাদের কাছে, বা আপনারা যারা আমাদের প্রতিদিন নতুন নতুন মন্তব্যে নতুন নতুন মুহূর্ত সাজিয়ে আমাদের সমৃদ্ধ করেন, শেষ বেলায় আরেকটি মেসেজ দিয়ে শেষ করি। বিদ্যুৎ রায় জলপাইগুড়ি থেকে লিখছেন, চিরন্তনীর এ সপ্তাহের শেষ চিরন্তনী, খুব ভালো লাগলো সৌম্য ভাইয়ের উপস্থাপনায়, অনেকদিন পর আপনি এই অনুষ্ঠানে এলেন, ভালো থাকবেন সবাই। সমবেত কণ্ঠে আরেকটি গান শুনব, তারপর ধীরে ধীরে বিদায় নেওয়ার পালা।

আরও কিছু মেসেজ ইতিমধ্যে পেয়েছি। সোমালী ঘোষ নদিয়া থেকে লিখছেন, দারুণ লাগলো আজকের গল্প। ডানলপ থেকে সৌমিতা চক্রবর্তী লিখছেন, খুবই শিক্ষণীয় পুলকবাবুর স্যারের জীবন, তার মতো আমরা কজন হতে পারবো জানি না। তারপরের মেসেজটি পাঠিয়েছেন রবিন কর, লিখছেন, পুলকবাবুর সৌভাগ্য ওর স্যারের মতন একজন মানুষকে সামনাসামনি দেখেছেন, পেয়েছেন অনেকটা সময়।

চিরন্তনীর আসর থেকে এবার বিদায় নেওয়ার পালা। আবার অন্য কোনো দিন অন্য কোনো সময় নিশ্চয়ই কথা হবে আপনাদের সকলের সঙ্গে। আপাতত আপনাদের জন্য রেখে গেলাম বন্দে মাতরম পণ্ডিত চন্দ্রশেখর ভাসের কণ্ঠে। এই গানটি শুনতে শুনতে আমরা ভোরাইয়ের আসরে প্রবেশ করবো।

0: আকাশবাণী এফএম গোল খাঁটি শোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম গোল্ডে।
2: নমস্কার, প্রভাত বিনায় আজ আপনার সঙ্গী আর জি সংযুক্তা। আজ 26শে জুলাই। আজকের দিনটা আমাদের গর্বের দিন, আমাদের শ্রদ্ধার দিন। আজ 27তম কার্গিল বিজয় দিবস, সে নিয়ে কিছু অনুভূতির কথা আর সঙ্গে গান

1999 সালের কথা, তখন গরমকাল। লাদাখের রুক্ষ শুকনো উঁচু উঁচু পাহাড়গুলো দীর্ঘদিন পর বরফ গলিয়ে বেশ শান্ত। তখন প্রবল শীতে কাবু মানুষেরা একটু স্বস্তিতে দিন কাটাচ্ছেন। লাদাখ যারা গেছেন তারা তো জানেনই সেখানকার পাহাড় আর মানুষজন কতটা সুন্দর। সেই শান্ত পাহাড়ের নীরব অনুভূতির বুক চিরে হঠাৎ করেই ঢুকে পড়েছিল অনুপ্রবেশকারী। সীমান্ত ভেদ করে কার্গিল, দ্রাস, বাতালিক, তুরতুক সীমান্তের এই পাহাড়গুলোর চূড়া দখল করে নিয়েছিল তারা। তাদের উদ্দেশ্য একটাই, শ্রীনগর লে হাইওয়ে বিচ্ছিন্ন করে আমাদের দেশের সীমানাকে ভেদ করে কোণঠাসা করে দেওয়া। কিন্তু তারা তো জানতো না যে ভারতীয় সেনার বুকে দেশপ্রেমের উন্মাদনা রয়েছে। তারা তো জানতো না যে বীর জওয়ানদের রক্তে দেশকে ভালোবাসা এবং কতটা আবেগ সঞ্চিত থাকবে। আসবো, এ নিয়ে আরও অনেক কথা বলবো আজ। আজ কার্গিল বিজয় দিবস, যে এই মুহূর্তে পরের গান।

আমরা যারা লাদাখ গিয়েছি দেখেছি সেখানকার প্রতিকূল জীবন সংগ্রাম, প্রতিনিয়ত সেখানে অক্সিজেনের অভাব, জলের অভাব, আরও নানা সমস্যায় থাকেন সেখানকার মানুষেরা। কিন্তু তবু তাঁদের মুখে হাসি অমলিন। যে কথা ছিলাম, অপারেশন বিজয়ের সূচনা হয়েছিল 8ই মে। প্রায় অনেক ফুট উঁচুতে -10 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডায় অক্সিজেন ছাড়া খাড়া পাহাড় বেয়ে উঠতে হয়েছিল আমাদের জওয়ানদের। ওপরে শত্রু, নিচে অতল খাদ, একটা ভুল মানেই মৃত্যু। সামনে মৃত্যু, নিচে মৃত্যু, পিছনে মৃত্যু, তবুও তারা উঠেছিল। তারা উঠেছিল কারণ তাদের উপর ছিল 140 কোটি মানুষের সুরক্ষার ভার। কী হলো তারপর জানতে হলে থাকুন সাহায্য সংযুক্তার সঙ্গে। ফিরছি গানের ওপারে।

প্রভাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM গোল্ডে।

1899 সালের ফেব্রুয়ারি মাস, লাহোর ঘোষণা সই হয়েছে, শান্তির কথা চলছে। কিন্তু এরই মধ্যে জঙ্গিরা ছদ্মবেশে নিয়ন্ত্রণ রেখা এলওসি পেরিয়ে জম্মু কাশ্মীরের কার্গিল জেলার উঁচু পাহাড়

গুলো দখল করে নেয়। তাদের মূল লক্ষ্য ছিল দুটি, মূলত দুটি, তার মধ্যে একটি হল শ্রীনগর লেহ জাতীয় সড়ক অর্থাৎ NH1 বন্ধ করে দেওয়া, আর দু নম্বর হল শীতকালে ভারতীয় সেনা ফিরে আসার আগেই নিজেদের পজিশনকে শক্ত করে ফেলা। মে মাসের প্রথম সপ্তাহে দ্রাসের স্থানীয় মেষপালকরা প্রথম অনুপ্রবেশের খবরটা দিল। ভারত সরকার পাল্টা অভিযানের নাম দিল অপারেশন বিজয়। শুরু 8ই মে 1999। যুদ্ধ চলেছিল প্রায় 2.5 মাস, আর যুদ্ধের এলাকা ছিল প্রায় 150 কিলোমিটার লম্বা, উচ্চতা ছিল 16,000 ফুট থেকে 18,000 ফুট। প্রধানত 4টি সেক্টরে লড়াই হয়েছিল, দ্রাস, কার্গিল, বাতালিক এবং মুস্কো। 60 দিনের বেশি চলেছিল লড়াই, 527 জন বীর জওয়ান শহীদ হলেন এই অপারেশন বিজয়ে, 1300 জনের বেশি আহত হলেন, কিন্তু বাকিরা হাল ছেড়ে দিলেন না। এভাবেই তারা দেশের পতাকা বুকে নিয়ে ছুটে চলেছেন গিরিপথ বেয়ে। এভাবেই তারা শত্রুর হাত থেকে মুক্ত করে নিলেন টাইগার হিল, টলিং, খালুবার, একটার পর একটা চূড়া। আর তারপর এলো সেই দিন, 26শে জুলাই 1999। ভারত সরকার ঘোষণা করল অপারেশন বিজয় সফল, কার্গিলের প্রতিটি ইঞ্চি জমি আবার ভারতবর্ষের। সেদিন থেকে 26শে জুলাই আমরা কার্গিল বিজয় দিবস পালন করি।

আজ কার্গিল বিজয় দিবস। 1999 এর 26 মে থেকে শুরু হয়েছিল বিমান হামলা। অপারেশন সফেদ সাগর নামে IAF মিরাজ 200 এই দিয়ে শত্রু বাংকার ধ্বংস করে, কামান দিয়ে উঁচু চূড়ায় লাগাতার গোলাবর্ষণ করে ভারতীয় সেনাবাহিনী। আর পদাতিক সেনা কী করল? খাড়া পাহাড় বেয়ে ওপরে উঠে ক্লোজ কম্ব্যাট করল। মূল 5টি চূড়ো এতে ফিরে পাওয়া গেল, টলিং, টাইগার হিল, খালুবার, 0.4875 অ্যান্ড 0.5140। সেনাবাহিনীর এই বিজয় কথা বলতে বলতেই শরীরে মনে কেমন শিহরণ জাগে, তাই না? আর শ্রদ্ধায় নত হই সেই সব বীর সেনাদের মনে করে।

লাদাখের দ্রাস ভারতের বাসযোগ্য শীতলতম শহর হিসেবে পরিচিত। যদিও সিয়াচেন বেস হচ্ছে শীতলতম জায়গা, যেখানে সেনাবাহিনীর জওয়ানরা সারা বছরই প্রহরায় থাকেন। দ্রাসে শীতকালে তাপমাত্রা -45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। এই অঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহ, ভারী তুষারপাত এবং প্রবল বাতাস বয়ে যায়, যা এটিকে বসবাসের জন্য অন্যতম কঠিন একটি স্থান করে তুলেছে। দ্রাস সেক্টরের অন্তর্গত কার্গিল ওয়ার মেমোরিয়ালে গেলে মনটা কেমন হু হু করে ওঠে। কত তরুণ রক্ত ঝরেছিল কার্গিল যুদ্ধে, সেই সব শহীদদের উদ্দেশ্যে অমর জওয়ান জ্যোতি জ্বলছে সেখানে, আর রয়েছে শহীদ বেদি, রয়েছে মিউজিয়াম এবং ফটো গ্যালারি। আজকের এই দিনটা শুধু যুদ্ধ জেতার গল্প শোনার দিন নয় বন্ধুরা, এটা সেই মায়ের গল্প যিনি ছেলেকে বলেছিলেন জিতে আয় অথবা শহীদ হয়ে আয়। এটা সেই প্রতিজ্ঞার গল্প যে দেশের 1 ইঞ্চি মাটিও আমরা কাউকে দেব না। এটা সেই চিঠির গল্প যা শেষবারের মতো বাড়িতে পৌঁছেছিল। হল অফ ফেমে ঢুকলে কান্না পায় সেই সব চিঠি দেখলে, সঙ্গে সঙ্গে শ্রদ্ধায় মাথা নত হয় দেশমাতৃকার সেই সব অমর জওয়ানদের কথা ভেবে। সেই চিঠিটা আপনারা অনেকেই দেখেছেন হয়তো, যে চিঠিতে এক তরুণ লিখছেন তার মাকে, লিখছেন হয়তো এটাই আমার শেষ চিঠি, যখন এই চিঠি তোমার হাতে পৌঁছবে তখন হয়তো আমি আর বেঁচে নেই। তারপর নিজের প্রেমিকার উল্লেখ করে লিখছেন, ও রইল, ওকে বুঝিও, ওকে ভালোবাসা দিও, জীবনের পথে এগিয়ে দিও। এরকম আরও কত স্মৃতিচিহ্ন নিয়ে রয়েছে হল অফ ফেম। আজ দিল্লির কার্গিল ওয়ার মেমোরিয়ালে প্রদীপ চালানো হবে, প্রধানমন্ত্রী, 3 বাহিনীর প্রধানরা শহীদদের নামে মালা দেবেন, গোটা দেশ 2 মিনিট নীরবতা পালন করবে। আমরাও রইলাম তাদের সঙ্গে।

প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM।

আমাদের কাজ কি শুধু আজকের দিনটিকে কার্গিল বিজয় দিবস হিসেবেই মনে রাখা? না, আসল শ্রদ্ধা হল দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, সীমান্তে যারা পাহারা দিচ্ছেন তাদের পরিবারের পাশে দাঁড়ানো, আর নিজেদের কাজটা সততার সঙ্গে করা। কারণ প্রত্যেকটি সৈনিকই তো যুদ্ধ করে না, কেউ ডাক্তার হয়ে, কেউ শিক্ষক হয়ে, কেউ কৃষক হয়ে দেশ গড়ে। দেশের উন্নতিতে প্রত্যেকটি মানুষের অবদান রয়েছে। আজ 26 জুলাই আমরা মাথা নত করে শ্রদ্ধা জানাই সেই 527 জন বীরকে, যাদের জন্য আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি। কার্গিল যুদ্ধ আমাদের তিনটে শিক্ষা দিয়েছে। এক, গোয়েন্দা তথ্যের গুরুত্ব। দুই, উঁচু পার্বত্য যুদ্ধের জন্য আলাদা প্রস্তুতি। আর তিন, এবং সবথেকে জরুরি বিষয় হচ্ছে দেশের ঐক্য। গোটা দেশ এক হয়ে এই সেনাবাহিনীর পাশে থাকতে হবে। আজ আমরা সেই শহীদদের স্মরণ করি যাদের আত্মত্যাগের জন্য কার্গিলের পাহাড় আজ ভারতের, এবং প্রত্যেকটি বীর সেনানীকে আমাদের প্রণাম, যাদের জন্য আমরা এত শান্তিতে বসবাস করতে পারি, দিন যাপন করতে পারি।

0: আসে একটা নতুন ফোন নাম্বার থেকে,
1: তাহলে
0: কলটা আনসার করে ট্রাই TNT অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন, আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
1: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
0: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই TNT অ্যাপ আজকে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
2: এক প্রকার সে PM জয় অব গরিবো কে জয় বন গই হ্যায়।

0: পার্সোনাল লোন অফার স্যার।
1: আবার এক্ষুনি ব্লক করছি।
0: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
1: এটাকেও ব্লক করছি, আর কতগুলো নাম্বার ব্লক করব।
2: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
2: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR-1 বা ITR-2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
1: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
2: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন। রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
1: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
3: সুবহ কি শুরুয়াত আপকে সাথ, সুন রহে হ্যায় সুহানি সুবহ, সুহানি সুবহ 100.1 FM গোল্ড পর।

0: for a probe, writes the Tribune. A day after the U.S. announced permanent tariffs on imports from 60 trading partners, the center said that about 45% of India's exports to U.S. remain outside the purview of the new 10% tariff, reports the Hindu. A U.S. federal appeals court has rejected President Trump's bid to revive the H-1B visa fee of $100,000 for highly skilled foreign workers, reports Hindustan Times. Flood situation in Assam remained grim even as water level has started receding, reports the Pioneer. India's ancient Buddhist site of Sarnath has been inscribed on the UNESCO World Heritage List after a 28-year wait, reports the Statesman. The Times of India has quoted an international study that reveals that over half of world's migratory bird species are on a decline. And finally, in a significant technological step forward for the tea plantation sector and in a first, a tea company in Munnar is using drone-based transport to move freshly harvested green leaves to weighing centers and processing factories in Kerala, writes the Hindu. And with that, it's back to you, Sunil.
1: Thank you, Saira. And now, before we end the bulletin, the headlines once again. CJP withdraws agitation after government accepts its demands. Union Minister Prahlad Joshi appointed as Education Minister following resignation of Dharmendra Pradhan. Government to introduce Public Examinations Prevention of Unfair Means Amendment Bill 2026 in Lok Sabha tomorrow. Prime Minister Narendra Modi to share his thoughts in Mann Ki Baat program at 11 this morning. Kargil Vijay Diwas being observed today to honour bravery of Indian soldiers who sacrificed their lives during 1999 Kargil War. Anahat Singh creates history by becoming first Indian to win girls' singles final of World Junior Squash Championships. And Indian sub-junior men's team beat Pakistan 3-1 to clinch gold at FIH Youth Hockey 5S Asian Championships. Women's team bags silver medal. And with that, we end the morning news. Have a nice day.
2: গোল্ডেন সময় আপনি শুনছেন 100.1 FM Gold 100.1 FM Gold FM Gold
3: আমার এক অবুঝ প্রতিবেশী আছেন যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে আমি বলেছিলাম ওরে এই প্রকল্পের নামই তো পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in
4: একটু শুনুন আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না
5: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে আইটিআর 1 বা আইটিআর 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026
4: রিটার্ন দাখিলের আগে আপনার এআইএস ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন
5: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয় রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে
4: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা আয়কর বিভাগ ভারত সরকার
2: সোনালী সকালে সোনালী দিনের গান রবিবারের সুরমহলে আপনি শুনছেন সুরমহল সুরমহল শুধুমাত্র 100.1 FM Gold
6: আপনি সঙ্গে নিয়েছেন 100.1 FM Gold হ্যাঁ অবশ্যই আমরা ঘড়ির কাঁটা মিলিয়ে চলে এসেছি আপনার প্রিয় সানডে স্পেশাল অর্থাৎ রবিবারের সুরমহল সঙ্গে নিয়ে আমি আর যে সংযুক্তা রয়েছি আর আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত আর আজ একটা ভীষণ সুন্দর সকাল আমি দেখলাম একটা ঝকমকে ঝিলমিলে সকাল প্রমী এসেছে গান শোনাতে সেই মাঝরাতে বেরিয়েছে প্রমী গুড মর্নিং ওয়েলকাম মাইক্রোফোনে কথা বলতে হবে গুড মর্নিং তোমাকে আবারও আর আপনারা যারা জয়েন করবেন আমাদের ফেসবুক লাইভে তাদের জন্যও আমরা শুরু করে দিয়েছি আমাদের ফেসবুক লাইভ 100.1 FM Gold কলকাতা আর আকাশবাণী কলকাতা এই দুটো ফেসবুক পেজে আমরা অবশ্যই আরও আরও দুটো অপশান আপনাদের কাছে রাখছি যারা পুরনো বন্ধু তারা তো জানেনি যারা নতুন তাদের জন্য একটু জানিয়ে দিই সেটা হচ্ছে 2248-8085 এই নাম্বারে আপনারা টেলিফোনে আসতে পারেন প্রমীর সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারেন আপনার পছন্দের গানের কথা ওর কানে কানে বলে দিয়ে যেতে পারেন তারপর প্রমী শোনাবে কি না সেইটা প্রমীর ওপরে ছেড়ে দিতে পারেন আরও একটা কাজ করতে পারেন যদি ভাবছেন যে না কমেন্টও করবো না ফোনও করবো

0: না, তাহলে কি করব? তাহলে আরও অপশন রয়েছে, SMS রয়েছে, আর রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9903059922। এই নাম্বারটাতে আপনারা SMSও করতে পারেন, হোয়াটসঅ্যাপও করতে পারেন, যা মনের ইচ্ছে, যা মনের অনুভূতি সবটাই জানাতে পারেন। আর যে সংযোগটাকে আমরা কথা কম বলবো, গান বেশি শুনবো, কারণ এত মিষ্টি একটা মেয়ে আমাদের মধ্যে যখন রয়েছে এবং একটা ঝলমলে সকাল যখন আমাদের সঙ্গে রয়েছে, বেশ বর্ষণ ক্লান্তই আমরা বলবো, যে নানা সময় নানা জায়গায় যে টুপটুপ ঝমঝম ঝরে ঝরে পড়ছে আর বিভিন্ন জায়গায় যে জল কাদা জমে একাকার, জেরবার অবস্থা তো আমাদের, তার মধ্যে গানের বৃষ্টি আমরা সবসময় ভালোবাসি, সঙ্গে যখন মুখ মিষ্টি একজন রয়েছে তখন তার কাছে যাই। বলো, অনেক মাঝরাতে উঠেছো না ঘুম থেকে?
1: হ্যাঁ, আমরা আমাদের বাড়ি অনেকটা দূর,
0: অনেকটা দূরে থাকো,
1: মেদিনীপুর এগরা কাছাকাছি। তো আমি এসেছি আর আমার সাথে যিনি মিউজিশিয়ানসরা এসেছেন, কিবোর্ড বাজাবেন যিনি, অমৃত কাকু, কুণাল দা, ওনারা এসেছেন। তো আমরা সবাই তিনটে থেকে বেরিয়েছি, আর আর যিনি তবলা বাজাচ্ছেন
0: প্রীতম, হ্যাঁ,
1: আর আমরা তিনজন এসেছি ওখান থেকে, রাত তিনটে থেকে আমরা বেরিয়েছি।
0: ভাবুন, মানে জীবন, মানে এত ছোট থেকেই প্রমি, এত ছোট একটা মেয়ে, তার জীবনের লড়াইটা কিভাবে শুরু হয়ে গেছে। আমরা শুধু নিজেদের লড়াইটার কথা ভাবি, কিন্তু আমাদের আশপাশে যারা সফল হয় নানা মাধ্যমে নানাভাবে, তারা যে তাদের পেছনেও যে কতটা স্ট্রাগল থাকে, সংগ্রাম থাকে, সেইটা অনেক সময় আমরা জেনে উঠতে পারি না। এক্ষুনি সংগ্রামের কথা বলবো না, আমরা বরং গানের সুরে ভিজতে চাই, ভিজতে চাই। চলো, কোন গান দিয়ে শুরু করবে প্রমি?
1: আমি যে গানটা প্রথম গাইব সেটা আমার খুব প্রিয় গান, আর সেটা যার গাওয়া উনি আমার খুব প্রিয় শিল্পী। আমি মানে আমি ছোটবেলা থেকে ওনার গান শুনছি, ওনার গান দিয়েই আমার জার্নি শুরু হয়েছে, ওনাকে অনেক শ্রদ্ধা করি। হৈমন্তী শুক্লা ম্যামের গাওয়া একটা খুব পছন্দের একটা গান গাইছি,
0: শোনাও।

0: কি মিষ্টি করে গাইলে, এত কঠিন শক্তপোক্ত একটা গান পুলক বন্দ্যোপাধ্যায় লেখা এবং মান্না দের সুরে, এত শক্তপোক্ত একটি গান এত অল্প বয়সে কি অসামান্য গাইলে, খুব ভালো লেগেছে এবং খুব মিষ্টি তোমার ডেলিভারিটা, তোমার অ্যাপিয়ারেন্সের ছাপ আছে তোমার ডেলিভারির মধ্যে। নমস্কার, কে আছেন টেলিফোনে? নমস্কার,
1: সুপ্রভাত,
2: আমি আলমবাজার থেকে বলছি, সব্যসাচী বন্দ্যোপাধ্যায়।
0: হ্যাঁ বলো, অনেকদিন পরে কথা হচ্ছে।
2: অনেকদিন পরে কথা হচ্ছে এবং আজকে প্রমির জন্যই বলতে গেলে আমি ফোন করছি।
0: আচ্ছা, খুব ভালো লাগছে।
2: অনেক শুভকামনা এবং আপনাকে আমার সশ্রদ্ধ প্রণাম। আর যখন প্রমি প্রথম যখন গাইতে এলো, যখন প্রথম গান শুনেছিলাম, মনে হয়েছিল যেন আমার পাশের বাড়ির একটা ছোট্ট মেয়ে সকালবেলায় হারমোনিয়াম নিয়ে গাইছে এবং আমার ঘুম ভেঙে আমি তার গান শুনছি। এবং ও যে যে গান করেছে, আমি যদি একটু গানগুলোর কথা মনে করাই, উত্তম শ্রবণ সুন্দরমের গান গিয়েছে, রুদালির গান গিয়েছে, বলতো আসি তুমি গিয়েছে, পেশ করেছি প্রেম করেছি গিয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে রবীন্দ্রসঙ্গীত। এই রবীন্দ্রসঙ্গীত যেদিনও গিয়েছিল, আমি একদম শান্তিনিকেতনে সেই বসন্ত উৎসবের ফ্লেভারটা পেয়েছিলাম টিভিতে দেখে, একটা স্টুডিওর ঘেরা অনুষ্ঠানে নাচ এবং প্রমির অসাধারণ গানের সঙ্গে। তো এখন ওর মানে অনেক ছোট, অনেক দূর থেকে এসেছে, এবং যেদিনকে প্রমি প্রথম চলে গেল ও তো আবার ফিরে এসেছিল, সেদিনকে যেন মনে হয়েছিল আমার সন্তান কিছুটা দূরে চলে গেল, আবার যখন ও ফিরে এলো আমার সন্তানের জয়ের আনন্দে যেন পুলকিত হয়েছিলাম, এবং ওদিনকে আলটিমেটলি চলে গেল শেষে ফাইনালের জন্য আর নিজেকে ধরে রাখতে পারলো না, নিশ্চয়ই তার ওর মধ্যে কোনো ত্রুটি ছিল যেগুলো জাজেরা খুব ভালোভাবে ওকে বুঝিয়েছেন, তখন যেন মনে হয়েছিল যে আমার নিজের বাড়ির কেউ, আমার সন্তান যেন সেই ফাইনালের আর আসার উপযুক্ত রইল না। ওর জন্য অনেক শুভকামনা, অনেক বড় হোক, ভালো থাকুক।
0: কি সুন্দর করে বললেন না, মানে এগুলোই প্রাপ্তি জানো তো, এক একটা শো, রিয়ালিটি শোই বলো বা স্টেজ শোই বলো বা এখানে শো বলো, শুরু হয় একটা সময় গিয়ে সেটা শেষ হয়ে যায়, কিন্তু এই যে রেশ রেখে যাওয়া মনে, শেষ হয়েও যে শেষ হয় না, সেইটা কিন্তু একজন শিল্পীর কাছে বিশাল বড় প্রাপ্তি এবং শ্রোতাদের আশীর্বাদ। তুমি তো এখনও অনেক বয়সে অনেকটা ছোট, কাজের ক্ষেত্রে অনেকটা হয়তো এগিয়েছো, কিন্তু আরও দীর্ঘ পথ তোমার এগোনো বাকি, তো সেই পথে নিশ্চয়ই আরও অনেক সুর এসে জমা হবে। আমরা একটু ফেসবুক লাইভে দেখি কে কে জয়েন করলেন, দেখি কে কি লিখছেন একটু পড়ি। পারিশ রয় লিখেছেন, কেমন আছো প্রমিদি, আমার নামটা নিয়ে নাও, আমার নাম রিমি। আচ্ছা রিমি,
3: হ্যাঁ আমি ভালো আছি, আর রিমি তুমি কেমন আছো?
0: আচ্ছা, তিলক পাল লিখেছেন, মায়াবিনীর কথা জুবিন স্যারের, এই গানটি হতে হবে, দেখা যাক, আমাদেরও সকলের ভীষণ প্রিয় মানুষ এবং প্রিয় শিল্পী চলে গেলেন অকালে। আচ্ছা তিলক পাল লিখেছেন উত্তরপাড়া থেকে, আচ্ছা প্রমিদি আমা, হ্যাঁ ও তো নেওয়া হয়ে গেছে রিমির নাম। বামুনি বাচ্চু ব্যানার্জি গত সপ্তাহে একটা খুব সুন্দর কমেন্ট করেছিলেন, কিন্তু সামহাও নোটিফিকেশান আসেনি আমার কাছে এবং স্ক্রোল করে ওটা কোথায় হারিয়ে গিয়েছিল, আই এম সো সরি ফর দ্যাট। আবার একটা রবিবার, আবার একটা সুরেলা সকাল, সুরমহলের সকলকে শুভ সকালের শুভেচ্ছা, ভরে উঠুক আজকের সকালটা গানে গানে, ভালো থাকুক সকলে। হৈমন্তী শুক্লার গান দিয়ে যখন শুরু হলো অনুষ্ঠান, আর এখন যখন বর্ষাকাল, তাই একটি গানের অনুরোধ অবশ্যই জানাচ্ছি, ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, কি মিষ্টি একটা গান।

0: আচ্ছা, নিতাইপদ দাস লিখেছেন দারুণ, শঙ্করচন্দ্রদের হোয়াটসঅ্যাপ আমি পেয়েছি, সেটা পড়ে তার পরবর্তী গানে যাই। বৃষ্টি ঝড়ে ঝমঝম ঝম কভু ঝিরিঝিরি, আর সুরের বৃষ্টি ঝড়ায় ভেজায় মোদের প্রিয় প্রমিগিরি। শ্রাবণ ধারায় ভিজলে জ্বর, নয় তো সর্দি কাশি, আর প্রমিষ সুরের বৃষ্টিতে মোরা ভিজতে ভালোবাসি। সুরমহলের সুরের ধারায় ভিজব যে প্রাণ ভরে, অঝোর ধারায় নামুক বৃষ্টি প্রমির কণ্ঠস্বরে। সুন্দর করে লিখেছেন, সকলকে সুন্দর করে শুভেচ্ছা জানিয়েছেন শঙ্করচন্দ্রদেব বারাসাত থেকে। আপনারা হোয়াটসঅ্যাপে আসতে থাকুন, এসএমএস করতে থাকুন 9903059292 এই নাম্বারে, আর 2248808 এই নাম্বারে টেলিফোনে আসতে থাকুন 100.1 FM গোল্ড কলকাতা আর আকাশবাণী কলকাতা এই দুটো ফেসবুকের অফিসিয়াল পেজে আমরা রয়েছি লাইভ। সেখানে জয়েন করুন, অনেকের মধ্যে ছড়িয়ে দিন, আর প্রচুর প্রচুর কমেন্টের মধ্যে দিয়ে আপনি প্রেজেন্ট প্লিজটা আমাকে প্লিজ বলে দেবেন, কেমন? চলো পরের গান শুনি। প্রমি, ভাবছো না তো বাবা কত কথা বলে? এক্ষুনি যে বললো কম কম কথা বলবে, এত কথা বলছে কেন?
1: আমাকে এক্ষুনি যে বললেন যে এখন বৃষ্টির সময়, বৃষ্টির সময় আমার বৃষ্টি খুব ভালো লাগে।
0: আচ্ছা,
1: আমি আর আমি তো হৈমন্তী ম্যামের গান গাইতে খুব পছন্দ করি, ওনার গান খুব শুনি। তো ওনার একটা গান আছে বৃষ্টি, বৃষ্টি সম্বন্ধিত, ওটা হচ্ছে ওগো বৃষ্টি। আমার আমার খুব প্রিয়,
0: খুব প্রিয় গান। আমাদের
1: থেকে আমি জবে থেকে গান শেখা শুরু করেছি না, ওই গানটা আমি গাই, এখনো গাই, তাই আজকে তো আমাকে গানটা গাইতেই হবে।
0: শুনি শুনি, আমাদের সকলের ভীষণ পছন্দের গান।

0: আহা, হৈমন্তীদি শুনলে খুব খুশি হয়ে যাবেন, কারণ এই গানটা খুব গাওয়া হয় না, মানে হৈমন্তীদির গান মানে গুটি কয়েক গানের মধ্যেই সকলে ঘোরাফেরা করেন, এই গানটা খুব বেশি গাওয়া হয় না। দারুণ, খুব ভালো লাগলো, যিনি অনুরোধ করেছিলেন তাকে আমাদের এন্ড থেকে একটা ধন্যবাদ অবশ্যই আমরা জানাবো, খুব সুন্দর গানের অনুরোধ।
1: আমার সৌভাগ্য হয়েছিল রিয়ালিটি শোতে হৈমন্তী শুক্লা ম্যামের সাথে দেখা করার।
0: বাহ,
1: উনি এসেছিলেন বিচারক হিসেবে, তো ওই যখন আমি দেখতে পাই যে উনি এসেছেন আমার আমার গানের বিচার করতে, আমাদের গানের বিচার করতে, তো আমি ছোটবেলা থেকে উনি তো আমার ইন্সপিরেশন, ওনার গান শুনে বড় হয়েছি, আমি যখন দেখছি উনি এসছেন আমার আমার সামনে বিচার করছেন, তো ওটা আমার আমার জীবনের অনেক বড় একটা পাওয়া। তো উনি আমাকে অনেক আশীর্বাদ দিয়েছেন, অনেক শুভকামনা দেন এখনও, তো সেটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। আর আজকে ওনার গান গাইছি, সত্যি যদি উনি দেখেন তো সেটা আমার জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি হবে।
0: অবশ্যই, এইসব মানুষগুলোর আশীর্বাদ পাওয়া সত্যি অত্যন্ত গর্বের, সৌভাগ্যের, এবং তার সঙ্গে চ্যালেঞ্জেরও, কারণ এই আশীর্বাদটা সঙ্গে নিয়ে তোমাকে অনেকটা পথ এগোতে হবে, কারণ এই মানুষটি এখনও যেভাবে বিরাজ করছেন এবং এখনও হৈমন্তীদি গান গাইলে আমরা সবাই মানে তাকিয়ে থাকি যে কী করে সম্ভব এটা। আপনি কি বলছেন? নমস্কার।
2: নমস্কার।
0: হ্যাঁ, অনিমেষদা
2: নয় শ্রাবণের বর্ষণ সিক্ত মিষ্টি বৃষ্টির সুন্দর সকালে সুরমহল আনন্দে মন করিয়ে দিচ্ছে। শিল্পীকে আমার আন্তরিক শুভেচ্ছা। একটি অনুরোধ করছি, একটি গানের যদি সম্ভব হয় রাখবেন, কথা দিয়ে কেন এলে না, এই গানটি হৈমন্তী শুক্লা গেয়েছিলেন, একটি হিন্দি গানের সুরের মানে বাংলা ভাষা, কথা দিয়ে কেন এলে না, সম্ভব হলে গানটি গাইবেন।
0: আচ্ছা, নমস্কার। চমৎকার একটি গানের অনুরোধ, এবং সত্যি সত্যি শুধুমাত্র যদি হৈমন্তীদির গান দিয়ে আমরা পুরো এপিসোড সাজাতে পারি তাহলে তার থেকে ভালো আর কিছুই হয় না, কিন্তু সবসময় সবার কথা তো মাথায় নিয়ে চলতে হয়। যেমন এই মুহূর্তে আমরা দেখছি নিতাই পদ দাস আমাদের ফেসবুক লাইভে জয়েন করেছেন, লিখেছেন দারুণ হচ্ছে। আচ্ছা, এস কে নেপু, অনেক তোমাকে বড় করুক, তুমি যেন অনেক বড় হও এবং মানুষের পাশে দাঁড়াতে পারো, এবং মানুষের দোয়া যেন তোমার সঙ্গে থাকে, এই দোয়াই করি আমি সবসময়, তুমি যেন অনেক বড় হও। দেখো, এই আশীর্বাদগুলো সঙ্গে নিয়ে পথ চলতে হবে। আচ্ছা, মালিনী নন্দী লিখেছেন প্রমী খুব পছন্দের মিষ্টি একটা মেয়ে এবং খুব বড় হোক, এটাই আমরা চাই। জয়দীপ রায় লিখেছেন রবিবার শরীয় সুপ্রভাত সমস্ত শ্রোতা বন্ধুদের সংযুক্তাদি এবং প্রমী ও সমস্ত যন্ত্রসঙ্গীত শিল্পীদের। হ্যাঁ, অবশ্যই সকলকেই বলতে হবে, অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সকলে, শুধুমাত্র সংযুক্তা শুধুমাত্র প্রমী তো নয়, তার সঙ্গে রয়েছে ওপাশে প্রীতম রয়েছে, অমৃত রয়েছে, অমৃত না অমৃত,
1: অমৃত
0: অমৃত, আচ্ছা অমৃত আর কুণাল রয়েছে আমাদের সঙ্গে আজ। আর প্রত্যেক রবিবারের মতন সৌরভ সুরভি ছড়াতে চলে এসেছে, ও না থাকলে আপনারা সকলেই জানেন আমার দুই হাত কোথায় যেন হারিয়ে যায়, তাই সৌরভকে সবসময় পাশে চাই। আর আর রয়েছেন আমাদের কন্ট্রোল রুমের সমস্ত দাদা দিদিরা, রয়েছেন আমাদের পায়েল ম্যাম, আর অবশ্যই আমাদের শুভায়ন স্যার, সবাই মিলে আপনাদের শুভেচ্ছা ভালোবাসা শ্রদ্ধা সবটা আমরা ভাগাভাগি করে নেব। কেমন, আমরা ওই যে বিজয়া করতে যাওয়া বলে না, সবাই মিলে আমরা, আমি জানি না এখন তোমাদের জেনারেশনের কাছে ওই রকম কোনো ছবি আছে কি না, কিন্তু আমাদের ছোটবেলায় ওরকম ছিল যে দল বেঁধে আমরা, মানে তার বাড়িতে আমি চিনি না তাকে, কিন্তু আমার বন্ধুরা যাচ্ছে আমিও চলে গেলাম, মানে একটা বিশাল দল হাজির হলাম, সেই রকম আর কি, সবাই দল বল মিলে চলে আসুন আপনারা ফেসবুক লাইভে 100.1 FM গোল্ড কলকাতা আর আকাশবাণী কলকাতা, এই দুটো পেজে। আর আর আর আর এটা কে লিখেছেন, জয়দীপ রায় বাঘাযতীন থেকে কি লিখেছেন, সদ্য মহানায়কের প্রয়াণ দিবস পেরিয়ে এলাম তাই তাঁর স্মরণে কয়েকটি গানের অনুরোধ, আজ গুন গুন গুন গুঞ্জে আমার একই গুঞ্জরণ, গানে ভুবন ভরিয়ে দেবে দূরে দূরে কাছে কাছে, নির ছোট ক্ষতি নেই। ওরে বাবা রে, কত লম্বা লিস্ট লিখেছেন বাঘাযতীন থেকে জয়দীপ রায়, যার মেসেজ আমি একটু আগেই কমেন্ট

0: পড়ছিলাম। চলো প্রমীর, আর এবার এবার এবার আমরা কি শুনবো বলো?
1: এবার আমি আশাজির গাওয়া একটা গান,
0: আরেকজন অত্যন্ত প্রিয় শিল্পী আমাদের
1: ওনার এই গানটা এত জনপ্রিয় আর খুব আমার গাইতে খুব, যখন আমি গাই তখন আমি খুব মজা করে গাই,
0: আমরাও মজা করে শুনি। একদম, চলো শুনি শুনি।

0: লাইভে এভাবে এই গানটা গাওয়া যে কি দুঃসাধ্য একটা বিষয়। একদম।
1: আর সবথেকে বড় আমি একটা কথা বলতে চাই।
0: হ্যাঁ বলো বলো।
1: যারা আমার সাথে বাজাচ্ছেন, প্রীতম দা অসাধারণ, মানে অসাধারণ, আর কুণাল দাও অসাধারণ, আর অমৃত কাকুর তিনজন মানে এত সুন্দরভাবে সাপোর্ট করেছেন, আমি গাইতে
0: অসাধারণ। মানে এই গানগুলো কি বলতো, সমস্তটাই গান, মানে প্রিলিউড ইন্টারলিউডটাও যদি তুমি ধরো সেটাও একটা গোটা গোটা গান হয়। হ্যাঁ, তো মানে এরকমও হয়েছে অনেক সময়, আমরা জানি সলিল চৌধুরী, আর ডি বর্মন সাহেব, এরা ওই প্রিলিউড ইন্টারলিউড থেকেও কত কত গান তৈরি করেছেন, তাই না, বাংলা হিন্দি এবং অন্যান্য ভাষার গান। তো এই গানগুলো সত্যি সত্যি এভাবে এরকম অ্যাটেম্প্ট করা বিশাল কঠিন কাজ, সেটাই সকলেই লিখছেন। টেলিফোনে কে রয়েছেন? নমস্কার।
2: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে আছেন?
2: সুপ্রভাত। হ্যাঁ, আমি উজ্জ্বল ভট্টাচার্য ভাটপাড়ার থেকে বলছি।
0: আচ্ছা বলুন।
2: হ্যাঁ,
0: উজ্জ্বল হয়ে গেল আরো আমাদের স্টুডিওটা।
2: আমরা নাম সত্যি সার্থক, যেভাবে প্রোগ্রামটাকে সংযুক্ত করছেন, আমরা নামটা সংযুক্ত হয়ে সার্থকতাই আছে।
0: অনেক ধন্যবাদ।
2: হ্যাঁ হ্যাঁ, আর একটা কথা বলছি কি, যিনি এসছেন, যিনি গাইছেন, মানে ছোট হলো কিন্তু ওনার ডেপ খুব বেশি, মডুলেশন খুব ভালো,
0: সত্যি কথাই।
1: থ্যাংক ইউ।
2: আর আশেপাশে যে যন্ত্রণা সঙ্গ রয়েছে সেটা তো আমি শুনি, তো ভালোই। হ্যাঁ, এইভাবে। আচ্ছা, আমার একটা অনুরোধ আছে।
0: আচ্ছা শুনি।
2: আচ্ছা, অনুরোধটা হচ্ছে স্বপ্ন দেখার দুটো নয়ন, ওই সুমন কল্যাণপুরের একটা গান আছে।
0: কি চমৎকার গানের কথা মনে করিয়ে দিলেন, সত্যি অনেকদিন শুনিনি গানটা।
2: যদি গান

0: ঠিক আছে, এমনি গান তো গাইছেন খুব ভালো লাগছে,
1: সঙ্গে থাকুন।
0: তবু আমি ফেরেইটা অনুরোধ করলাম, যদি সম্ভব হয় একটু শুনিয়ে দেবেন।
1: সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন, নিশ্চয়ই সঙ্গে থাকতে হবে, কারণ অনেকটা সময় এখনো আমাদের পথ চলা বাকি। আমরা আবারও একটা ছোট্ট বিরতি নেব, বিরতি নিয়ে আসছি ফিরে এক্ষুনি।
2: আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
3: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR 1 বা ITR 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
2: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
3: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন, এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
2: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
4: সোনালী সকালে সোনালী দিনের গান, রবিবারের সুর মহলে আপনি শুনছেন সুর মহল, সুর মহল, শুধুমাত্র 100.1 FM গোল্ডে।
1: প্রচুর প্রচুর মানুষ আমাদের সঙ্গে জয়েন করেছেন, আর রেডিও সেটে যারা ফিরে এসেছেন তাদেরকে আবারও একবার স্বাগত আমাদের সুরমহলে। আমরা রয়েছি আমাদের রেডিও সেটে তো বটেই, তার সঙ্গে সঙ্গে 100.1 FM গোল্ড কলকাতা আর আকাশবাণী কলকাতা এই দুটো ফেসবুক পেজে অনেক মানুষ জয়েন করেছেন দেখতে পাচ্ছি, প্রচুর সুন্দর সুন্দর কমেন্ট আসছে। আর যদি না SMS পড়ি তাহলে SMS যারা করছেন তারা রাগ করতে পারেন, সেটা চটপট করে পড়ে ফেলি। আজ শুধুই রোদ্দুর খেলা হৃদয় ক্যানভাসে, মেঘের ভেলা আজ তবু দু নয়নে ভাসে, ছন্দের মায়ায় উদ্বেল আজ হৃদয় সাগর বেলা, হৃদয় নদীর কূলে তবু সুরের মায়া খেলা, মনের পারিজাত জুড়ে আজ কত ফুলের হাসি, সুরের স্রোতে মন হারালো হৃদয় উদাসী, এক রাশ রোদ্দুর যেন দিগন্তে দিল পাড়ি, হৃদয় কানুনে উঠল গড়ে মেঘের এক বাড়ি। বাহ, দারুণ সুন্দর তো। পায়েল ব্যানার্জি লিখেছেন বেলঘড়িয়া থেকে, আরও একজন দাঁতপুর থেকে অপর্ণা ভট্টাচার্য লিখেছেন বাদল দিনের ঠান্ডা হাওয়ার শুভেচ্ছা সংযুক্তাকে আর শিল্পী সহ সবাইকে, গান যত গান যে কত ভালো হচ্ছে ভাষায় প্রকাশ করা যাবে না, সুরমহল আলাদাই মাত্রা এনে দিয়েছে সবার জীবনে, সবাই খুব ভালো থেকো, আপনিও খুব ভালো থাকবেন, এভাবেই আমাদের ভালোবাসা দেবেন, এভাবেই অনেক অনেক সুন্দর সুন্দর মেসেজ করবেন, কেমন? অপর্ণাদি খুব ভালো থাকবেন, আপনিও, সবাইকে বলছি সবাই খুব ভালো থাকবেন, এভাবেই আমাদেরকে ভালোবাসবেন একটু বেশি বেশি করে। আমাদের এই যে ফ্যামিলিটা, FM গোল্ডের ফ্যামিলিটা, সেইটা ক্রমেই বড় হচ্ছে আপনাদের হাত ধরে, আপনারা না থাকলে আমরা সত্যি সত্যি শূন্য। আর এবার আমরা শুনবো পরের গান, চলো এবার কি শোনাবে ভাবছো?
5: আমি এখন লতাজির গাওয়া একটা হিন্দি গান।
1: আমি ভাবছিলাম যে আশাজি হলেন আমাদের, আরতি মুখোপাধ্যায়, হৈমন্তী শুক্লা হলেন, লতাজির গান কখন শুনবো আমরা, শুনি শুনি। এখানে চলছে জি সার, বি ফ্ল্যাট, আরও নানা রকম কীর্তিকলাপ, আর আমি দেখছি যে আপনারা কে কে কী কী লিখছেন, আর অবশ্যই 2248-8085 আমি কিন্তু হাত বাড়িয়ে রয়েছি আপনার টেলিফোনের অপেক্ষায়। চলো, সকলে নিশ্চয়ই রেডি হয়ে গেছে, আমরা গান শুনি।

0: কি সুন্দর সুন্দর গান তুমি সিলেক্ট করে নিয়ে এসেছো না, প্রত্যেকটা গান এক্সে বারকারে। আর সত্যি সত্যি প্রীতম, অমৃত আর কুণাল এত সুন্দর বাজাচ্ছে যে গানগুলো না, মানে ভয়েস আর এই সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো সবগুলো একে অন্যকে কমপ্লিমেন্ট করছে। এটা টোটাল টিম ওয়ার্ক। গান তো
1: একদম
0: মানে একা গান হতে পারে না, মানে সবসময় আমার বিশ্বাস গান বাজনা, মানে গান বাজনা যেটাকে আমরা বলি তার সঙ্গে তো বাজনাটাও জুড়ে থাকে, এবং বাজনাটা যদি যথাযথ না হয় তাহলে এই যে হাই করে উঠছি না আমরা, ভেতর থেকে মনে হচ্ছে না কি সুন্দর, এইটা হতো না। নমস্কার, কে আছেন টেলিফোনে?
2: নমস্কার
0: নমস্কার,
2: আমি মালদা থেকে সায়ন ঘোষ।
0: সায়ন বলো,
2: আজকে কি বলবো, এত ভালো লাগছে, এত সুন্দর। এখান থেকে বড় কথা হচ্ছে যে ও আমার বোনের বয়সী, বোনের থেকে এক বছরের ছোট, তো মানে কি বলবো, আমি তুমি করে বলছি তোমার তোমার গানের লিস্ট খুব সুন্দর।
0: সত্যি আমি এই কথাটাই বলছিলাম,
2: সুন্দর করে লিস্টটা, মানে আজকে কোনো অনুরোধ করার জায়গায় নেই, মানে এত সুন্দর সব লিস্ট আর এত সুন্দর সুন্দর সব গান দিয়ে তুমি সাজিয়েছো। আমার মধ্যে যদি কিছু ভালো থেকে থাকে সেই সব ভালোটুকু আমি তোমার কাছে পৌঁছে দিতে চাই। আমি তোমাকে অনেক আশীর্বাদ,
1: অনেক ধন্যবাদ,
2: তুমি ভালো থেকো। আমি জানি না, আমার তো কিছু নেই, আমার শুধু আশীর্বাদ টুকুই রয়েছে, শুভকামনা টুকুই রয়েছে, ভালো থেকো।
0: আজকের যে ক্রাইসিসের যুগ না, মানে চারপাশে এত অস্থিরতা, এত মূল্যবোধের অবক্ষয় আমরা দেখি, সেখানে মানুষের ভালোবাসা, আশীর্বাদ, স্নেহ পাওয়া, এর থেকে বড় মূল্যবান জিনিস, দামি জিনিস আর কিছু হতে পারে না, আমার অন্তত এটা বিশ্বাস, অন্তর থেকে বিশ্বাস।

0: প্রমি নিশ্চয়ই একমত হবে আমার সঙ্গে যে এত মানুষের এত ভালোবাসা পাওয়া অনেক ব্লেসিং, মানে ওপরওয়ালার অনেক আশীর্বাদ না থাকলে এটা পাওয়া সম্ভব নয়।
1: এগুলো আমার একটা এত বড় আশীর্বাদ না,
0: এবং তার সঙ্গে দায়িত্ব বেড়ে যাচ্ছে তোমার। সত্যব্রত দত্ত আমাদের আকাশবাণী কলকাতা পেজে জয়েন করেছেন, এবার একটু আকাশবাণী কলকাতা পেজে কে কি লিখেছেন একটু পড়ে নিই, নয়তো তারা আবার দুঃখ পাবেন। প্রমি তুমি চশমাটা পরে নাও, নইলে না তোমার আইডেন্টিটি লস্ট হয়ে যাচ্ছে। লিখেছেন জয়শ্রী পার্ক বেহালা কলকাতা 34 থেকে সত্যব্রত দত্ত, লিখেছেন রবীন্দ্রসঙ্গীত শোনানোর কথা। আচ্ছা, জেসি দেবনাথ লিখেছেন অসাধারণ একটি উদ্যোগ। রিমো মুখার্জি রিট্টু লিখেছেন খুব সুন্দর হচ্ছে। আচ্ছা, আমরা ফেসবুক আমরা আকাশবাণী কলকাতা পেজ থেকে আবারও চলে আসি 100.1 FM গোল্ড কলকাতা পেজে, এবং সেখানে প্রচুর প্রচুর মানুষ অনেক অনেক কমেন্ট করেছেন, সেগুলো একটুখানি পড়ব অবশ্যই। যেমন অর্ণব বোস লিখেছেন, ওর বয়স কত জানি না, শুনে মনে হচ্ছে গলা খুবই মানে সুন্দর মিষ্টি, অবশ্যই কেয়ারফুল থাকা দরকার, তার মানে হচ্ছে গলাটার যত্ন নেওয়া দরকার। হ্যাঁ, গলা তো যত্নেই থাকে, বোঝাই যাচ্ছে, কারণ নইলে এই এই মিষ্টত্ব অনেকদিন আগেই হারিয়ে যেত। আচ্ছা, ছোটো থেকে মানে তুমি বারবার বলছো ছোটো থেকে এই গান শুনছি, তো তুমি বলো যে ছোটো থেকে তুমি মেদিনীপুরেই তো বড় হয়েছো, এগরাতেই তোমাদের বাড়ি, এবার গান শেখা শুরু কীভাবে, মানে বা পরিবারে কেউ গান গাইতেন নাকি কি, আমাকে একটু গানের জার্নিটা বলো।
1: না, আমার পরিবারে কেউ গান করেন না, আমি প্রথম, আমার বাবা দাদা মা ওনাদের আগ্রহে আমি গান শেখা শুরু করি। তবে গান বাবা এমনি শিখিয়েছিলেন, মানে কোনো লক্ষ্য ছিল না যে ওকে সিঙ্গার বানাতে হবে।
0: আচ্ছা,
1: তো আমি গান শেখা শুরু করি আমার পাশেই একজন গুরুজির কাছে, মৃত্যুঞ্জয় জানা স্যার ওনার নাম।
0: আচ্ছা,
1: ওনার কাছে আমি প্রথম গান শিখি, ওনার কাছে 5 বছর শিখেছি। ওনার কাছে শেখার পর স্যার বললেন যে ও গাইছে, ওর মধ্যে অনেক নলেজ, মানে সুরের একটা গড গিফটের সুর আছে, ওটা স্যার বাবাকে বলেছিলেন যে ওকে তোমরা গাইড করো, ওকে দেখো, ও ভালো পারবে। তারপর আমি কলকাতায় শিখি 2 বছর ললিত কলায়, তারপর
0: ও ললিত কলা শিখতে,
1: তারপর ললিত কলার পর আমি এগরাতে সন্দীপ স্যার ওনার কাছে আমি ক্লাসিক্যাল চর্চাটা করেছি 2 বছর, এখনও শিখছি। তো এটাই আমার গানের জার্নি, আর তো আর আমার বাবা মার সাপোর্ট সব মিলিয়ে, ওনাদের গাইডেন্স আর আমার রেয়াজ সব মিলিয়ে একটা রিয়েলিটি শো এর মঞ্চেও আমি গান করেছি, আর আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা আরও দরকার আমি আরও এগিয়ে যাওয়ার জন্য, আমার আরও সামনের পথের জন্য, স্বপ্ন পূরণ করার জন্য।
0: হ্যাঁ, স্বপ্ন তো পূরণ হবেই। আমরা একটু দেখি আমাদের সঙ্গে কেউ টেলিফোনে আছেন কি আর না, এই মুহূর্তে কাউকে পাচ্ছি না, কিন্তু আমি এস কে নেপুর আরও একটা কমেন্ট পড়ে নিই। লতাজির গানের জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, অনেক অনেক আশীর্বাদ জানিয়েছেন যাদবেন্দ্র পণ্ডা, এতক্ষণ কোথায় ছিলেন? যাদবেন্দ্র পণ্ডা লিখেছেন, ও এক্সেলেন্ট এক্সেলেন্ট এক্সেলেন্ট, মন ভরে প্রমির গান শুনছি, লিখেছেন কাজল রেখা মণ্ডল। অর্ণব বোস তার কমেন্ট আমি পড়ে নিয়েছি। অরিত্র ভট্টাচার্য লিখেছেন এক্সেলেন্ট। পরীক্ষিত চ্যাটার্জি লিখছেন ব্রিলিয়েন্ট। লেজেন্ড সলিল চৌধুরী, হৃদয়নাথ মঙ্গেশকর, হৃদয়নাথ মঙ্গেশকর, কিশোর কুমার এবং আর ডি বর্মনের কম্পোজিশনে লেজেন্ড লতাজি, আশাজি এবং সুমন কল্যাণপুরজির গাওয়া গান কাইন্ডলি একটু শোনাবে। আচ্ছা, আর ডি বর্মনের গান তো হয়েইছে, শোনানো হয়েছে। নমস্কার, গাছের পাতায় রোদের ঝিকিমিকি গানটি শোনানোর অনুরোধ করছি, সবাইকে শুভেচ্ছা জানাই। ভুলু সাহা লিখেছেন মধ্যম গ্রাম থেকে। আচ্ছা, আমরা একটা না ছোট্ট করে বিরতি নিয়ে নিই, বিরতির ওপারে আবার গান নিয়ে ফিরছি।
2: পার্সোনাল লোন অফার স্যার,
3: আবার এক্ষুনি ব্লক করছি।
2: দুবাই এ ফ্রি ট্রিপ,
3: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
4: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
3: তাহলে
4: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন, আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
3: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
4: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
5: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তার সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? 0। আমি প্রশ্ন করতে ভাইপো বললো,
6: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
5: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
7: সোনালী সকালে সোনালী দিনের গান, রবিবারের সুরমহলে আপনি শুনছেন সুরমহল, সুরমহল শুধুমাত্র 100.1 FM গোল্ডে।
0: চলছে আপনাদের পছন্দের অনুষ্ঠান, অবশ্যই

0: আমরা বলি সুর মহল, সবাই মিলে আমরা হই হই করে গান শুনি আর প্রচুর আড্ডা দিই। এই মুহূর্তে আড্ডা দিতে কে এসেছেন টেলিফোনে দেখে নি। নমস্কার এমা, কেউ একজন এসেছিলেন, আমি সারা শব্দ পেলাম কিন্তু সংকেত পেলাম কিন্তু তারপরে তিনি যেন কোথায় হারিয়ে গেলেন। প্লিজ এরকম করবেন না, একটু ধরে থাকবেন যাতে আমি গান শুনতে শুনতে হাত বাড়াই আপনার দিকে। চলো আমরা গান শুনি, তারপরে নিশ্চয়ই আরও বন্ধুদের সঙ্গে কথা হবে এবং মেসেজও পড়া হবে।
1: এখন আমি সন্ধ্যা মুখোপাধ্যায় ম্যামের গান গাইবো,
0: শোনাও। প্রীতম না আজকে কি করছে আমি জানি না, অনেক সময় নিয়ে নিচ্ছে। সেই ফাঁকে আমি জলি মুখার্জি লিখেছেন, প্রমি খুব সুন্দর গান গেয়েছো, মন ভরিয়ে দিয়েছো। আচ্ছা, অসাধারণ বাইরের প্রকৃতি দেখে দুটি গানের অনুরোধ, রিমঝিম গিরে সাবন, আচ্ছা আকাশ এত মেঘলা, জয়দীপ রায় লিখেছেন। কি চমৎকার সমস্ত গানের অনুরোধ আসছে, আমি জানি না তুমি নিশ্চয়ই ভাবছো এই সময়টা যদি আরও বাড়িয়ে দেওয়া যেত। শুনি শুনি, রেডি প্রীতম? রেডি? আমি আসলে দেখতে পাচ্ছি না পেছনে কারা কি করছে ওরা, চলো।

0: সত্যি সত্যি প্রজাপতির মতন রং ছড়াচ্ছে প্রমি, আজ আমাদের মন ভরিয়ে দিচ্ছে, শুধু আমার কথা নয় আপনারা সকলেই সে কথাই জানাচ্ছেন। আপনি কি বলবেন? নমস্কার।
1: নমস্কার, আমি এশিয়ান ব্যানার্জি রোড থেকে নীলাঞ্জন দেবমান্না বলছি।
0: অনেকদিন পরে কথা হচ্ছে, তাই না?
1: হ্যাঁ, অনেকদিন পরে কথা হচ্ছে। আপনাদের অসাধারণ উপস্থাপনা এবং যে শিল্পী এসছে আমাদেরকে মানে সত্যি বলছি মুগ্ধ করেছে, এবং ও আগামীতে খুব বড় শিল্পী হোক আমি মন দিয়ে সেই কামনা করছি। এবং আমাদের আর একটা কথা বলার হচ্ছে, ওর প্রত্যেকটা গান এত অপূর্ব হচ্ছে, এবং ওকে আমি অনুরোধ করবো ও যদি বাণী জয়রামের কোনো গান আমাকে শোনায়। এবং

0: আমরা সবাই মিলে শুনছি।
1: আচ্ছা বেশ, সঙ্গে থাকবেন, এভাবেই মাঝে মাঝে সাড়া দেবেন, খুব ভালো লাগবে আমাদের, কথা বলতেও খুব ভালো লাগে আমার আসলে। মানে আমি অনেকের সঙ্গে কথা বলতে খুব ভালোবাসি, সেটা তো আপনারা নিশ্চয়ই জানেন, বুঝতেই পারেন, এতদিন ধরে দেখছেন আমাকে, শুনছেন। আচ্ছা, শুভ সকাল আমাদের সবার প্রিয় সংযুক্তাদি, হাতে শিল্পী দিদিকে ও সকল মিউজিশিয়ান ভাইদের স্পেশালভাবে সৌরভ দাকে, এই সৌরভ তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছেন। দিদির কণ্ঠে সব গানগুলোই খুব ভালো লাগছে, একটি ভক্তিমূলক গান যদি শোনানো হয় তাহলে খুব খুশি হব। আর এই বর্ষায় সংযুক্তাদি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নিশাকর ধর আমতা জগদ্ধাত্রী তলা হাওড়া থেকে, এটা খুব দামি কথা, মানে এই বর্ষায় এমন একটা মাঝে মাঝে গরম প্যাচপ্যাচে সবটা নিয়ে না আমরা গলা নিয়ে যাদের কাজ কারবার, যারা আমার মতো যারা একটু গলাবাজি করি আর কি, তাদের না খুব সমস্যা। যাই হোক, আপনারা যখন বলছেন একটুখানি সাপোর্ট দেবেন তাহলে হয়তো আমরা ঠিকঠাক রাখতে পারবো আমাদের গলা। মেঘলা মেদুর স্নিগ্ধ বাতাসে জমেছে ভারী সুরমহল, সংযুক্তাদি একাই একশো, হাসি কথায় মন দখল। প্রমির গান শুনছি প্রথম, লাগছে ভীষণ ভালো, কামনা করি গানে গানে ভুবন করো আলো, এই বৃষ্টিতে কে ভিজবে এসো এসো না, গানটা শোনালে খুব ভালো লাগবে, সবাইকে শুভেচ্ছা। নন্দা রায় পোড়েল লিখেছেন হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে। টেলিফোনে কে আছেন? না, আপাতত টেলিফোনে আর কেউ আসেননি। শ্যামল আচার্য আমাদের ফেসবুক লাইভে জয়েন করেছেন, লিখেছেন খুব ভালো হচ্ছে সুরমহল। আচ্ছা, জলি মুখার্জির মেসেজ পড়েছি। যাদবেন্দ্র পণ্ডা লিখেছেন শুভ, ও আর্যে দিদি ভাই আমি শুরু থেকেই সঙ্গে আছি, কমেন্টও করেছি। আচ্ছা, নজরে আসিনি, হ্যাঁ হতেই পারে, আসো, এত এত কমেন্ট আসে না ব্রমি যে মানে সমানে ওপরে চলে যায়, তখন আর খুঁজে পাওয়া যায় না তাকে। অনেক অনেক ধন্যবাদ যাদবেন্দ্রবাবু, এভাবে সঙ্গে থাকবেন। সিএ আশিস কুমার দাস লিখেছেন, ওহ কি ভালো একটা গানের অনুরোধ করেছেন, দূরে আকাশ শামিয়ানা, তা আমার খুব পছন্দের গান, জানি না আজ না হলেও পরে কোনো একদিন নিশ্চয়ই প্রমি আমাদের এসে শোনাবে, কারণ ওর গলায় খুব ভালো লাগবে গানটা। চলো এবার কি শোনাবে ভাবছো?
2: আমি এখন বৃষ্টির আরেকটা গান, রিমঝিম গিরে সাওয়া,
1: মানে যাওয়ার সময় যদি রিমঝিম ভিজিয়ে দেয় ভালো লাগবে। ও তুমি তো আবার ভালোবাসো, আমিও ভালোবাসি, কিন্তু কলকাতায় আসার পর না এই যে যানজট, এই যে কাদা ইত্যাদি,
2: আমি যে জায়গায় থাকি সেখানে বৃষ্টি মানে আলাদাই একটা সময়,
1: আলাদাই ব্যাপার,
2: কিন্তু কলকাতায় বৃষ্টি হলে সেটা কষ্টের,
1: ওই জন্য না বৃষ্টিকে এখন একটুখানি অন্যদিকে অন্যদিকে ঝড় ঝরে পড় আমরা একটু দেখি দূর থেকে, সেটাতেই খুশি। চলো শুনি।

0: খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা, অনিরিনা ঘোষ বিহালা থেকে আমাদের হোয়াটসঅ্যাপ করেছেন, লিখেছেন, সংযুক্তা আর তোমার টিমকে জানাই শুভ সকাল, তোমার মিষ্টি কণ্ঠে আমার চিঠি পড়লে আর গীতা দত্তের কোনো গান যদি প্রমী শোনায় খুব ভালো লাগবে, ছোট্ট মিষ্টি মেয়ে প্রমী আমার খুবই প্রিয় শিল্পী। আচ্ছা, তারপরে অভিমান করে লিখেছেন যে আমি 8:48 প্রথম মেসেজ করেছিলাম, আরও 2-3 করেছি, তা এখনও ভাই কোনো উত্তর পেলাম না। তোমাদের সকলকে মিষ্টি কণ্ঠের অধিকারী প্রমী সহ অনেক অনেক ভালোবাসা সকলকে জানালাম। দিদি, এত মেসেজ আসছে না, মানে প্রথম থেকে আমি তো পড়ছি, দেখছেন তো, মানে এত কমেন্ট আসছে, এত টেলিফোন আসছে, সবটা মিলিয়ে আমি চেষ্টা করছি, যদিও আপনার একটু হয়তো দেরি হয়েছে আপনার মেসেজ পড়তে, কিন্তু আমি পড়েছি, আমি সকলের মেসেজ পড়ার চেষ্টা করি জানেন তো, কিন্তু ওই আর কি, মানে এত এত বেশি মেসেজ এসে গেলে এই সময়টা খুব কম হয়ে যায়, এবং কারোটা আগে কোনোটা পরে হতেই পারে, সেটা নিয়ে একটু রাগ করবেন না, অভিমান করবেন না, কেমন? বাঁশিটার একটাই দোষ বলে রাধা রাধা, গানটি শুনতে চাইছেন সুমিতা শীল বেহালা চৌরাস্তা থেকে। বেহালা থেকে অনেকে জয়েন করছেন, আচ্ছা, খুব ভালো হচ্ছে অনুষ্ঠান। আমি জীবন প্রধান, ক্লাস 12 পড়ি, প্রমী ম্যামের গলাটা খুব মিষ্টি, একদম যেন রসগোল্লার মতো, খুব ভালো লাগছে, রিমঝিম ধারাতে গানটি শুনতে চাই। এডিট বক্স, এটার মানে কি আমি বুঝলাম না, নাম লেখেননি কিন্তু, এডিট বক্স লিখেছেন। আজকে সুরমহল জমে উঠেছে, সুব্রত রঞ্জন দাস, সুনিতা দাস, সুনেত্রা দাস, গারুলিয়া বাবুঘাট, উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে লিখেছেন সুভাষ চক্রবর্তী। এত দেরিতে কেন মেসেজ করেছেন দাদা, আপনার মেসেজ তো শুরু শুরুতেই চলে আসে, দেখি একটু কি লিখেছেন, একটু পড়ে ফেলি, ও এত মেসেজ, এত মেসেজ, বাপ রে বাপ। রবির সকালে পথ চাওয়ার হলো অবসান, সুরমহলে শুনতে পাই শিল্পী প্রমী গিরির গান, সঞ্চালিকা সংযুক্তার হয় না তুলনা, তাই এই আসরে যুক্ত হয় সকল জনা। চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখেছেন, এত বেশি ভালোবাসেন না, সত্যি সত্যি অনেক অনেক ধন্যবাদ। আমি জানি না আমার কতটুকু যোগ্যতা আছে, কিন্তু আপনাদের ভালোবাসা পেতে আমি খুব ভালোবাসি, এবং আপনাদের সকলের ভালোবাসা পেয়ে আমি ধন্য, কৃতজ্ঞতা প্রত্যেককে। নমস্কার, কে আছেন টেলিফোনে?
1: নমস্কার দিদিভাই।
0: নমস্কার,
1: প্রণবদা
0: বলুন।
1: শিল্পীকে আমি একটা অনুরোধ, আমার বলার কিছু ছিল না, হৈমন্তী দিদি গানটা যদি শোনায় খুব ভালো হয়।
0: আচ্ছা বেশ, কত রিকোয়েস্ট এসে জমা হয়েছে আমি জানি না, তুমি মনে রাখতে পারবে কিনা। আচ্ছা, আমি না বারবার করে আপনাদের মনে করিয়ে দিই যে আমি 9903055992 যে নাম্বারটি রয়েছে সেটি কিন্তু SMS এবং হোয়াটসঅ্যাপের জন্য, মানে অনেকেই কিন্তু সেখানে ফোন করছেন, আমি কিন্তু সেই ফোন ধরতে পারবো না, কারণ আমাদের টেলিফোন নাম্বার, মানে টেলিফোনে কথা বলার জন্য যে নাম্বারটা রয়েছে সেটাও আমি বারবার করেই আপনাদের মনে করিয়ে দিই, 2248085। আচ্ছা, সেখানে কিন্তু আপনারা অবশ্যই টেলিফোনে কথা বলতে গেলে আসতেই পারেন, একটা ল্যান্ডলাইন নাম্বার আমি দিয়েছি, আর যেটা মোবাইল নাম্বার সেটা কিন্তু SMS আর হোয়াটসঅ্যাপের জন্য। আগরপাড়া থেকে চন্দন কুণ্ডু লিখছেন, আজকে সুরমহলে প্রমী যে গানগুলো গাইছে আমার মনে হয় সংযুক্তাদির মনও ভরে গেছে, কারণ দিদিও গানের জগতের মানুষ আর প্রমী গানের জগতের উজ্জ্বল ভবিষ্যৎ, আর যে গানগুলো গাইছে খুব ভালো লেগেছে, সত্যি সত্যি আমার পছন্দের সমস্ত গান হচ্ছে বলে আমি আজকে একটু বেশি বেশি খুশি হয়ে গেছি। সংযুক্তাদি অপছন্দের কারণ কে? মানুষই বৈদ্য। আচ্ছা, আমার মেসেজ পড়তে, মানুষই দিয়ে আপনার মেসেজ আমি পড়েছি, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি গানটা অনুরোধ করেছিলেন, আমি কিন্তু কোন্নগর থেকে মানুষই বৈদ্যর মেসেজ পড়েছি, আপনি যদি না শুনে থাকেন আমার কিছু করার নেই, সেটা কিন্তু আমার ভুল নয়, কেমন? প্রমী কিন্তু মাথা নাড়ছে, কার এই গানটা আমি বলেছিলাম না, এই এটা এটা কিন্তু আমি অনেক আগে পড়েছিলাম। আচ্ছা ঠিক আছে, এটা অনেকবারই হয়েছে মেসেজে নীলটিক, আমি প্রত্যেক দিনই কন্যাগর থেকে মানসীদের মেসেজ পড়ছি অথচ আপনি শুনছেন না, তার মানে আপনি মন দিয়ে শুনছেন না, এইটাতে আমি খুব খুব দুঃখ পেলাম।

0: কিন্তু মানসী দি, এরকম করলে কি করে হবে? আপনি যখন কাজ করতে করতে আপনি রেডিও শুনুন বা ফেসবুক শুনুন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার মেসেজটা যে আমি পড়ছি মন দিয়ে, এত মন দিয়ে বা এত ভালোবাসা দিয়ে, সেটা তো আপনাকে শুনতে হবে মন দিয়ে, তাই না? আপনি শুনতে পাননি, আমি কিন্তু প্রত্যেক দিনই আপনার মেসেজ পেলে পড়ি প্রচুর। মার আমার মানসী বৈদ্য কোন্নগর থেকে মনের মধ্যে গাঁথা হয়ে গেছে। চলো পরের গান শুনি, এই গানটা স্পেশালি মানসীদের অভিমানী, অভিমানের জন্য, হ্যাঁ, অভিমান ভাঙানোর জন্য,
1: কাটানোর জন্য এই গানটা খুব ভালো,
0: পারফেক্ট গান,
1: লতাজির গাওয়া।
0: চলো
1: খুব মিষ্টি একটা গান
0: শুনি শুনি, চলো। ওরা কি করছে? জিবিসি রেডি, পড়াশুনো করে আসেনি মোটে, আজকে একদম পড়াশুনো করে আসেনি, কত কত পজ চলে যাচ্ছে। চলো রেডি হয়েছো?

যা বাত! আমি না এই গানগুলো শুনতে শুনতে ভাবছি যে এত ছোট মেয়ে প্রমি, এরপরে ও যখন আরো বড় হবে তখন আরো কি কি ওর যে মানে কি কি যে ও করবে কীর্তিকলাপ, সেগুলো মানে তোমার ন্যাশনাল লেভেলেও নিশ্চয়ই যাওয়ার ইচ্ছে আছে। মানে তোমার ডেলিভারির মধ্যে একটা বেশ সুন্দর মিষ্টি, যেমন সঙ্গে সঙ্গে একটা কমার্শিয়াল অ্যাপ্রোচ আছে যেটা আমার খুব ভালো লাগছে। এবং তুমি নিজের মতন করে গাও, সমস্ত শিল্পীদের গান তুমি শিখেছো কিন্তু কপি করার চেষ্টা করছো না, সেইটা আমার খুব বেশি রকমের ভালো লাগে। আমার যারা বন্ধু তারা যারা শোনেন দেখেন তারা প্রত্যেকে জানেন এবং তারাও সেটাই পছন্দ করেন। কপি পেস্টের যুগ তো, সব কিছুই পেস্ট করে হয় না, তাই না? নিজের মতো করে গাওয়ার মধ্যে যে একটু তো নিজের

0: মত করে রাঙিয়ে নেওয়া সেইটা তো খুব জরুরি বিষয়। নমস্কার, কে আছেন টেলিফোনে? সময় বেশি হাতে নেই।
1: হ্যাঁ
0: বলুন বলুন। এইটাই হচ্ছে আসল কথা। অনেক অনেক ধন্যবাদ। সময় বেশি নেই, বাকি মোটে 11 মিনিট আমাদের হাতে। দেবাশিস রত্না গোস্বামী লিখেছেন, দিদি আমি দাসপুর পশ্চিম মেদিনীপুর থেকে বলছি, তোমার সঞ্চালনার কোনো জবাব নেই, আর প্রমীর আমি খুব বড় ফ্যান, খুব ভালো হচ্ছে অনুষ্ঠান, সুমন কল্যাণপুর জির কোনো গান যদি শোনানো যায়। সোনালী নন্দী লিখেছেন, রূপম ইসলামের কোনো গান যদি শোনা যায়, কোমল মেঘেদের ওজন গানটা গাও প্লিজ। সোনালী সেন লিখেছেন, সুপ্রভাত, নতুন শিল্পী মন দিয়ে গাইছে সংযুক্তাদি সহ, সকলকে অনুষ্ঠানের শুভেচ্ছা, অনেকদিন পরে জয়েন করলাম, কেন কেন কেন সোনালী সেন, প্লিজ প্রত্যেক দিন প্রত্যেক রবিবারে আপনাকে আমি পেতে চাই, সারা পেতে চাই, কেমন? বাটানগর থেকে সোনালী সেন। শিল্পী সাংবাদিক প্রোফাইল থেকে লিখেছেন, হাওড়া ময়দান থেকে সাংবাদিক সোমনাথ খা, যতবার মাগো তোমায় দেখি, এই গানটি যদি একটু শোনানো যায়। আচ্ছা, সকলকে অনেক অনেক অভিনন্দন। অরিত্র ভট্টাচার্য লিখেছেন, কি অপূর্ব গাইছিস, কি বলবো, নিশ্চয়ই তোমার পরিচিত কেউ, অরিত্র ভট্টাচার্য। আচ্ছা, সুকুমার সাহু লিখেছেন, খুব ভালো লাগছে। জীবন লিখেছেন, অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, সকলকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। গৌতম কুমার জানা লিখেছেন, অপূর্ব। কোয়েল গুহ লিখেছেন, খুব ভালো লাগছে। আচ্ছা, অনেক অনেক অনেক মেসেজ, সত্যি কথা, মানে আমি কি করে এত মেসেজ আর কমেন্ট পড়বো বলুন তো। একজন খুব অভিমান করে লিখেছেন, আমি গত রবিবার ফেসবুকে মেসেজ পাঠিয়েছিলাম, সেটা পড়া হয়নি। অমিতাভ হোর লিখেছেন, কলকাতা 33 গলফ গার্ডেন থেকে। প্রমি বুঝতে পারছে, বা এখানে যারা থাকেন তারা বুঝতে পারেন, যে আমি এইটুকু সময়ের মধ্যে ঝড়ের বেগে বললেও সমস্ত মেসেজ এবং সমস্ত কমেন্ট পড়া সত্যিই সম্ভব নয়।
2: সত্যি তাই,
0: মানে এত এত কমেন্ট আসে প্রত্যেক দিন, আপনারা যখন লাইভ শেষ হবে তারপরে দেখবেন তো কতগুলো কমেন্ট আসে, এবং তারপরে খেয়াল করে দেখবেন যে আমি কতজনের কমেন্ট পড়ি এবং কতজনের মেসেজ এসএমএস পড়ি। চলো পরের গান শুনি। আমার কথা বলতে শুরু করলে না সকলে আবার বলবেন, ওই নিজের কথা বলছে, নিজের ঢাক পেটাচ্ছে, সেটা তো আমি করতে পারি না। চলো শুনি পরের গান।
2: এখন আমি লতাজির গাওয়া আরেকটা খুব মিষ্টি গান
0: শোনাও,
2: হিন্দি।

0: কি মিষ্টি মিষ্টি গান! আর সত্যি এত সুন্দর সময় আমরা কাটালাম যে হুশ করে হঠাৎ দেখি যে আর মিনিট পাঁচে কি আমাদের হাতে আছে। আমি চটপট করে প্রাপ্তি স্বীকার করে নিই। কয়েকজন খুব সুন্দর সুন্দর মেসেজ করেছিলেন, কিন্তু সময়ের অভাবে আমরা পড়তে পারছি না। প্রদীপ মুখোপাধ্যায় জগাছা হাওড়া থেকে লিখেছেন, আচ্ছা সংযুক্তবন ভুলে গিয়েছিলাম আজ সুরমহলের কথা, অবশ্য তাতে এক দর্শকের সুবিধা। এটা এটা নবদার খুব সুন্দর একটা মেসেজ। আচ্ছা অমিতাভোধা বলেছেন, ঠিক আছে সরি। সরি বলার কিছু নেই, আসলে ভালোবাসেন বলেই তো লেখেন, তাই না? গুড মর্নিং লিখেছেন কুমার শঙ্কর বাড়ুই। আচ্ছা আমাদের ফেসবুক লাইভে আরও যারা যারা জয়েন করেছিলেন, শুভম রয় কোন্নগর থেকে, কাকলি দত্তপাল জয়েন করেছেন, দীপক চক্রবর্তী দীপক বাংলাদেশ থেকে জয়েন করেছেন, অরিত্র ভট্টাচার্য, জয়িতা মণ্ডল, সুজয় নাথ, নন্দা রায় পোড়েল, কাকলি দত্তপাল, আচ্ছা কাজল রেখা মণ্ডল, দেবাশিস কর্মকার, নবকুমার কর্মকার, সুতনুকা মাইতি, গঙ্গাধর বিশাই, আর আর আর আর অনেকে জয়েন করেছেন। এতজনের নাম বলতে গেলেও বোধ হয় সময়টা পট করে ফুরিয়ে যাবে, কিন্তু সেটা তো আমি হতে দিতে পারি না। তোমাকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। ভবিষ্যতে নিশ্চয়ই আবারও এরকমভাবেই দেখা হবে। আজকেই তো প্রথমবার আকাশবাণী ভবনে এলে এরকম মাঝে মাঝেই তোমাকে আমরা পেতে চাই, আরও সুন্দর সুন্দর গান আমরা শুনবো। আর প্রীতম, অমৃত এবং কুণালকেও অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, এত সুন্দর সুরেলা সকাল আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ, সৌরভকে ধন্যবাদ, আমাদের পায়েল ম্যাম এবং অবশ্যই শুভায়ন স্যারকে ধন্যবাদ, এবং কন্ট্রোল রুমের সকলকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে গান শুনতে শুনতে আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নেব। ভালো থাকবেন সকলে, গানের রেশ থাকুক আপনার সারা জীবন জুড়ে, এইটুকুই চাওয়া, এইটুকুই কামনা। ভালো থাকবেন, আবার আগামী পর্বে দেখা হবে। চলো যেতে যেতে কি গান হবে?
1: যেতে যেতে এবারও লতাজির গাওয়া একটা খুব প্রিয় আমার হিন্দি গান,
0: সেই গানটা শুনতে শুনতে আজকের মতো বিদায় নেব।

মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।

আকাশবাণী কলকাতা। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। অনুষ্ঠান এক যোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলো হার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলো হার্টজে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলো হার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগা হার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগা হার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগা হার্টজে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগা হার্টজে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। আকাশবাণীর শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ এফএম গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্টজে, এফএম রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্টজে এবং বিবিধ ভারতী

এর এফএম প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্জে ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর উদ্দেশ্যে প্রচারিত মন কি বাতের 136তম পর্ব।

0: का प्रसारण आकाशवाणी दिल्ली के इंद्रप्रस्थ चैनल मीडियम वेव 366.3 मीटर अर्थात 819 किलोहर्ट्ज और एफएम गोल्ड 100.1 मेगाहर्ट्ज पर अभी किया जाएगा। मन की बात के क्षेत्रीय भाषाओं का पुनः प्रसारण आज रात 8 बजे आकाशवाणी के संबद्ध प्रादेशिक केंद्रों से और अंग्रेजी अनुवाद का प्रसारण एफएम रेनबो 102.6 मेगाहर्ट्ज पर किया जाएगा।
1: क्या आप परेशानियों से घिरे हैं? मन भारी है और कोई रास्ता नजर नहीं आ रहा? याद रखें, समाधान आपके पास है। टेलीमानस के निशुल्क नंबर 14416 पर कॉल करें। कहीं से भी कभी भी 24 घंटे यह सुविधा उपलब्ध है। यहाँ आपकी बात सुनी जाती है, समझी जाती है और आपको सही दिशा दी जाती है। आप अकेले नहीं है, मदद बस एक कॉल दूर है।
0: ये कार्यक्रम आकाशवाणी के दिल्ली केंद्र से प्रसारित किया गया।
2: माननীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর উদ্দেশ্যে প্রচারিত মন কি বাতের 136তম পর্ব। এবার শুনবেন অনুষ্ঠানটির বাংলা রূপান্তর। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে, মৈত্রী প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। আকাশবাণীর শিলিগুড়ি, শান্তিনিকেতন, মুর্শিদাবাদ ও এফএম রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্টজে, এফএম গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে এবং বিবিধ ভারতীর এফএম প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্টজে ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
3: আমার প্রিয় দেশবাসী নমস্কার। আমাদের জীবনে কিছু তারিখ এমন থাকে যা মনে রাখার জন্য ক্যালেন্ডার দেখার প্রয়োজন পড়ে না। আজ 26 জুলাই এমনই একটি তারিখ। আজ কার্গিল বিজয় দিবস। এই দিন আমাদের গর্বে ভরিয়ে দেয়। এই দিন আমাদের বীর যোদ্ধাদের অবিস্মরণীয় সাহসের কথা স্মরণ করায়। কার্গিলের উঁচু উঁচু শিখর, কঠিন আবহাওয়া, শত্রুর চ্যালেঞ্জ, এমন প্রতিটি পরিস্থিতি ছিল আমাদের সৈনিকদের সামনে। কিন্তু তাদের অদম্য সাহস প্রতিটি চ্যালেঞ্জের চেয়ে বড় ছিল। তারা ভারতমাতার রক্ষার জন্য নিজেদের সব কিছু উৎসর্গ করেছেন। আজ কার্গিল বিজয় দিবসে আমি সমস্ত বীর শহীদ এবং বীর সৈনিকদের সশ্রদ্ধ প্রণাম জানাই। বন্ধুরা, আজকের ভারত তার বীরদের শুধু মনে রাখে না, বরং নতুন প্রজন্মের কাছে তাদের কাহিনী পৌঁছে দেয়। এই অনুভূতি থেকেই এই বছর একটি বিশেষ শৌর্য বিজয় যাত্রা বের করা হয়েছে। 14 জুলাই দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল থেকে শুরু হওয়া এই মোটরসাইকেল যাত্রা দ্রাসের কার্গিল ওয়ার মেমোরিয়াল পর্যন্ত পৌঁছবে। এর বার্তা হল ওয়ান রাইড, ওয়ান নেশন, ওয়ান স্যালিউট। এই যাত্রা আমাদের মনে করিয়ে দেয় যে দেশের জন্য দেওয়া বলিদান কখনো ভোলা যায় না। বন্ধুরা, আজ ভারত তার সৈনিকদের সাহসের পাশাপাশি তার প্রযুক্তিগত সক্ষমতাকেও নিরন্তর শক্তিশালী করে তুলছে। কয়েকদিন আগে ভারতীয় নৌবাহিনীতে আইএনএস মহেন্দ্রগিরি অন্তর্ভুক্ত করা হয়েছে। এই আধুনিক যুদ্ধজাহাজ ভারতেই ডিজাইন করা হয়েছে, ভারতেই তৈরি হয়েছে। এতে 75% বেশি স্বদেশী উপকরণ ব্যবহার করা হয়েছে। এটি আত্মনির্ভর ভারতের ক্রমবর্ধমান শক্তির প্রতীক। এই মাসেই ডিআরডিও পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেটেরও সফল পরীক্ষা করেছে। এই সাফল্যের পিছনে আমাদের

বৈজ্ঞানিক ও ইঞ্জিনিয়ারদের সম্মিলিত পরিশ্রম রয়েছে। দুই তিন দিন আগেই ডিআরডিও কুশা ক্ষেপণাস্ত্রেরও সফল পরীক্ষা করেছে। বন্ধুরা, আজ প্রতিরক্ষা উৎপাদন হোক, প্রতিরক্ষা রপ্তানি হোক বা মিত্র দেশগুলোর সঙ্গে রাজনৈতিক সহযোগিতা, ভারত নিরন্তর নতুন উচ্চতার দিকে এগোচ্ছে। এই মাসের শুরুতে আমি ইন্দোনেশিয়ায় গিয়েছিলাম, যেখানে ব্রহ্মোস এবং অস্ত্র মিসাইলের জন্য একটি বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তির উপর বিশ্বের আস্থা বাড়ছে। আসুন, এই কার্গিল বিজয় দিবসে আমরা আমাদের অমর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই এবং একটি সুরক্ষিত, সক্ষম ও আত্মনির্ভর ভারত গঠনের জন্য আমাদের সংকল্প আরও দৃঢ় করি। আমার প্রিয় দেশবাসী, মন কি বাতের গত পর্বে আমি আপনাদের ক্যাচ দ্য রেইন অভিযানের বিষয়ে বলেছিলাম। আমি অনুরোধ করেছিলাম বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের এই অভিযানকে জন আন্দোলনে পরিণত করুন। ক্যাচ দ্য রেইন অভিযানের বার্তা অত্যন্ত সহজ, যেখানে বৃষ্টি হবে, যখন বৃষ্টি হবে, জলকে সেখানেই সংরক্ষণ করুন। সেজন্য চৌঠা জুলাই থেকে দেশ জুড়ে এক বিশেষ অভিযান চালানো হচ্ছে। এর মাধ্যমে বৃষ্টির জল সঞ্চয়, গ্রাউন্ড ওয়াটার রিচার্জ, পুরাতন জলধারার পুনরুজ্জীবন এবং বৃক্ষরোপণকে নতুন গতি দেওয়া হচ্ছে। আমি খুবই আনন্দিত যে গ্রাম হোক বা শহর, পঞ্চায়েত হোক কিংবা সামাজিক সংস্থা, প্রতিটি জায়গাতেই মানুষ বেশি বেশি করে অংশগ্রহণ করেছেন। বহু পুরনো পুকুর থেকে ময়লা পরিষ্কার করা হচ্ছে, অনেক কূপ ও জলাশয়কে নতুন জীবন দান করা হচ্ছে। বন্ধ হয়ে পড়ে থাকা বোরওয়েলের মাধ্যমে এখন গ্রাউন্ড ওয়াটার রিচার্জ করা হচ্ছে। বন্ধুরা, মধ্যপ্রদেশের সিধি জেলায় প্রায় 1500 পুকুর খনন করা হয়েছে। নরসিংহপুরে অমৃত সরোবরের সৌন্দর্যায়ন করা হয়েছে। মহারাষ্ট্রের নাসিকে বৃহৎ মাত্রায় জল সংরক্ষণের শক্তি গড়ে উঠেছে। অন্ধ্রপ্রদেশের নন্দিয়ালে সব গ্রাম পঞ্চায়েত এই অভিযানের সঙ্গে যুক্ত হয়েছে এবং পুরনো পুকুরগুলিকে আবারও ব্যবহারযোগ্য করে তোলা হয়েছে। আমাদের শহরগুলিও পিছিয়ে নেই। ছত্তিশগড়ের কোরবা, ওড়িশার ভুবনেশ্বর এবং অন্ধ্রপ্রদেশের বিজয়নগরমে এই অভিযানের উৎসাহব্যঞ্জক ফলাফল দেখা যাচ্ছে। আসুন, আমরাও আমাদের আশেপাশের কোনো একটি নালা, কূপ বা জলাশয়ের দায়িত্ব নিই, জলের প্রতিটি ফোঁটা সংরক্ষণ করি। আজকের সংরক্ষিত প্রতিটি ফোঁটা আগামী প্রজন্মের ভবিষ্যতের সবচেয়ে বড় মূলধন। আমার প্রিয় দেশবাসী, সম্প্রতি গ্লাসগোতে কমনওয়েলথ গেমস শুরু হয়েছে। প্রত্যেক দেশবাসী ভারতীয় দলকে নিরন্তর নিজেদের শুভেচ্ছা জানাচ্ছেন। তাঁদের কামনা এই যে সকল ক্রীড়াবিদ ও অ্যাথলিট যেন অসাধারণ ক্রীড়া প্রদর্শন করেন এবং মানুষের হৃদয় জিতে নেন। বন্ধুরা, আমাদের যুবারা ইদানিংকালে ক্রীড়াক্ষেত্রে বেশ কিছু চমৎকার সাফল্য অর্জন করেছেন। পিভি সিন্ধু ব্যাডমিন্টনে জাপান ওপেন খেতাবজয়ী প্রথম ভারতীয় হয়েছেন। তার এই সাফল্যে সারা দেশ গর্বিত। ভারতীয় মহিলা ক্রিকেট দলও লন্ডনে লর্ডস স্টেডিয়ামে নিজেদের প্রথম টেস্ট ম্যাচ জিতেছে। এটি এক ঐতিহাসিক জয়। আমাদের টিম 270 রানের বিরাট ব্যবধানে এই খেলায় জয়লাভ করেছে। কিন্তু বিষয়টা শুধু এইটুকুই নয়, লর্ডসের দীর্ঘ ইতিহাসে মহিলা ক্রিকেট দলের এটিই ছিল প্রথম টেস্ট ম্যাচ। 1983-তে এই মাঠেই ভারত নিজেদের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল। আজ আমাদের নারী শক্তি এখানে দেশের নাম উজ্জ্বল করেছে। কিছু ক্ষুদ্র প্রয়াস এমনও হয় যা অত্যন্ত অর্থবহ হয়ে ওঠে। কেরালার এর্নাকুলামের সাউথ চিত্তুরে ক্রীড়া বিষয়ক এমনই এক প্রয়াসের কথা আমি জানতে পেরেছি। এখানে একটি স্কুলে সংস্কৃত ক্লাব রয়েছে।

সেখানকার এক শিক্ষক অভিলাষজি অত্যন্ত অভিনব পদ্ধতিতে সংস্কৃতকে জনপ্রিয় করে তুলছেন। এই প্রজেক্টটিকে অক্ষর কন্দুক নাম দেওয়া হয়েছে। এতে সংস্কৃত অক্ষরগুলিকে ফুটবল খেলায় ব্যবহৃত শব্দগুলির সঙ্গে যুক্ত করে সহজভাবে বোঝানো হয়। তাতে শেখার আনন্দও পাওয়া যায়, পাশাপাশি খেলার সঙ্গে মানুষের সংযোগও বাড়ে। আমার প্রিয় দেশবাসী, গত রবিবার বিক্রম ওয়ানের সফল উৎক্ষেপণের ফলে প্রতিটি দেশবাসী গৌরবান্বিত হয়েছেন। আমরা সকল দেশবাসী স্পেস সেক্টরের এই ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হয়েছি। এটি প্রাইভেট সেক্টর দ্বারা নির্মিত ভারতের প্রথম রকেট। আমাদের যুবা ইনোভেটর্সরা সেই কাজ করে দেখিয়েছেন যা কল্পনা করাও দুঃসাধ্য ছিল। তারা অবিশ্বাস্য দক্ষতা, আবেগ ও ধৈর্যের নিদর্শন রেখেছেন। দীর্ঘ সময় পর্যন্ত আমাদের স্পেস সেক্টর বেসরকারি ক্ষেত্রের জন্য বন্ধ ছিল। এই সেক্টরে আগ্রহী বহু যুবা নিজেদের প্রতিভা প্রদর্শন করার সুযোগ পাচ্ছিলেন না। যুবাদের কল্যাণের লক্ষ্যে আমরা স্পেস সেক্টরকে প্রাইভেট সেক্টরের জন্য উন্মুক্ত করি। আজ তার ফলাফল সারা পৃথিবী দেখতে পাচ্ছে। বন্ধুরা, আমাদের যুবা বন্ধুরা বিজ্ঞানের ক্ষেত্রেও ভারতের নাম উজ্জ্বল করছেন। সায়েন্স অলিম্পিয়াডস পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতাগুলির মধ্যে একটি। এতে বড় মাত্রায় ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে থাকে। এই মাসেই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথমেটিক্সের অলিম্পিয়াড হয়েছে। এই প্রতিযোগিতায় ভারতীয় দলের প্রদর্শন অনবদ্য ছিল। ফিজিক্স অলিম্পিয়াডে আমাদের পাঁচজন ছাত্রছাত্রী সকলেই স্বর্ণপদক জিতেছে, আর ভারত প্রথম স্থান অর্জন করেছে। বিগত এক দশকে অনুষ্ঠিত প্রত্যেক ফিজিক্স অলিম্পিয়াডে আমাদের দেশের ছাত্রছাত্রীরা স্বর্ণ বা রৌপ্য পদক অবশ্যই জিতেছে। কেমিস্ট্রি অলিম্পিয়াডেও আমাদের সকল ছাত্রছাত্রীরা স্বর্ণপদক জিতেছে। এটা এখনও পর্যন্ত সবথেকে ভালো পারফরমেন্স ছিল। বায়োলজি অলিম্পিয়াডেও আমাদের সব ছাত্রছাত্রীরা পদক জিতেছে, যার মধ্যে একটি স্বর্ণপদকও অন্তর্ভুক্ত। অপরদিকে ম্যাথমেটিক্স অলিম্পিয়াডে আমাদের ছাত্রছাত্রীরা দুটি স্বর্ণপদক আর রৌপ্য পদক নিজ নামাঙ্কিত করে। আমাদের দেশের যুবশক্তির উপর আমি গর্বিত। এটা দেখে আনন্দ হচ্ছে যে ভারতে অলিম্পিয়াড আর হ্যাকাথনের সংস্কৃতি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আমার বিশ্বাস, দেশের একাধিক যুবক এরকম ফোরামে নিজেদের আগ্রহ দেখাবে এবং ভারতের পতাকা ঊর্ধ্বে তুলে ধরবে। আমার প্রিয় দেশবাসী, যখন প্রতিভা থাকে এবং কিছু করার আবেগও থাকে, তখন যে কোনো পথ হয়ে ওঠে সহজ। কাশ্মীরের ঐতিহ্যবাহী মাদুর বগু নিয়ে যে প্রচেষ্টা চলছে তা এরই প্রতিফলন। এটি উলুখাগড়া এবং খড় দিয়ে তৈরি করা হয়। এই চাটাইটি বানানোর প্রক্রিয়া বহু বছর পুরনো। এর জন্য কাশ্মীরের জলাভূমি অঞ্চলের ঘাস ও উলুখাগড়া কাটা হয়ে থাকে। রোদে শুকোনোর পর ছাঁটাই করা হয়, আর তারপরে শুরু হয় হাতে বোনার কাজ। দুজন কারিগরের মোটামুটি চার দিন সময় লাগে এই চাটাই বুনতে। এই মাদুর অনন্য এবং ইকো ফ্রেন্ডলিও। এর একটি বড় বিশেষত্ব হল গরমে এই মাদুর থেকে শীতলতা পাবেন আর শীতকালে উষ্ণতা। প্রথম দিকে এটি কাশ্মীরের ঘরে ঘরে দেখা যেত, কিন্তু বিগত কিছু বছরে এর ব্যবহার কমতে শুরু করে। এই সময় শ্রীনগরের গুলাম হোসেনজি এবং তার মেয়ে তঞ্জিলাজি একটি সংকল্প গ্রহণ করেন। দুজনে বগু শিল্পের ঐতিহ্যকে নতুন জীবনদান করতে বদ্ধপরিকর। গুলাম হোসেনজি খুবই সাধারণ পরিবারের। এই কাজ করতে গিয়ে উনি নানা বাধা বিপত্তির সম্মুখীন হন, কিন্তু বগু সংরক্ষণের ওনার এই সংকল্প অটুট ছিল। দেখতে দেখতে ওনার এই প্রচেষ্টার সঙ্গে আরও অনেক মানুষ যুক্ত হতে শুরু করেন।

সাদ্দাম হোসেনজি এই কৌশলের যথেষ্ট বিকাশ ঘটালেন। এই মিশনে স্থানীয়ভাবে তিনি সরকারি সাহায্যও পান। আজ দ্রুত ক্রমবর্ধমান বগুড় জনপ্রিয়তা দেশের অন্যান্য প্রান্তেও পৌঁছে যাচ্ছে। এই প্রচেষ্টার সঙ্গে যুক্ত প্রত্যেক ব্যক্তির জন্য আমি গর্বিত। আজ আমাদের সবার লোকাল প্রোডাক্টসের ওপর বিশ্বাস আছে। আমরা ভোকাল ফর লোকালের মন্ত্রে এগিয়ে চলেছি। সেক্ষেত্রে কাশ্মীরের বগু আপনাদের ঘরের একটি অংশ হোক, এই ব্যাপারে আপনারা একবার অবশ্যই ভাবুন। বন্ধুরা, আমাদের দেশে চা শুধুমাত্র একটি পানীয় নয়, এটি ঘনিষ্ঠতাও বাড়ায়। সকালের শুরু হোক, বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ হোক বা পরিবারের সাথে কিছু সময় কাটাবার হোক, চা প্রতিটি মুহূর্তের অঙ্গ হয়ে যায়। আর আপনারা তো ভালো করেই জানেন চায়ের সাথে আমার সম্পর্ক কি। কিন্তু আজ আমি যে চায়ের কথা বলছি সে শুধুমাত্র স্বাদই দেয়নি, বরং অনেক বোনেদের জীবনে আত্মনির্ভরতার সুগন্ধও মিশিয়ে দিয়েছে। উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লখিওয়ালা গ্রামে সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত মহিলারা বিদুর প্রেরণা স্বদেশী হার্বাল টি তৈরি করেছেন। এতে লেমনগ্রাস, গুলঞ্চ, যষ্টিমধু, তুলসী, কাঁচা হলুদ, দারুচিনি, এলাচ এবং মৌরির মতো প্রাকৃতিক জিনিস মিশ্রিত আছে। নিজস্ব অপূর্ব স্বাদ ও গুণের জন্য এই চা খুব অল্প সময়ের মধ্যে মানুষের মাঝে বিশেষ পরিচিতি বানিয়ে নিয়েছে। প্রয়াগরাজের মহাকুম্ভ এবং দিল্লির ইন্টারন্যাশনাল ফুড ফেস্টিভ্যালে এই হার্বাল চা খুব প্রশংসিত হয়েছে। বিদেশ থেকে আগত অতিথিরাও এর প্রতি বিশেষ আগ্রহ দেখিয়েছেন। বন্ধুরা, সবচেয়ে প্রেরণামূলক হল এর শুরু হওয়াটা। এই সম্পূর্ণ প্রচেষ্টা শুধুমাত্র 1,00,000 টাকা দিয়ে শুরু হয়েছিল। আজ এই ব্র্যান্ড দেশের বড় বড় সংস্থাগুলির কাছে পৌঁছে গেছে। এই প্রচেষ্টা আমাদের বলে যে যখন স্থানীয় জ্ঞান, প্রকৃতি এবং মহিলাদের আত্মবিশ্বাস একসাথে হয়, তখন এক ছোট প্রচেষ্টাও বড় পরিবর্তনের সূচনা হয়ে যায়। আমার প্রিয় দেশবাসী, আজ দেশ জুড়ে এক পেড় মা কে নাম, একটি গাছ মায়ের নামে অভিযানের মাধ্যমে লোকেরা প্রকৃতির প্রতি নিজ দায়িত্ব পালন করছেন। যখন সমাজ এই ভাবনার সাথে যুক্ত হয়, তখন অতি সুন্দর এবং প্রেরণাদায়ক উদাহরণও সৃষ্টি হয়। বন্ধুরা, আহমেদাবাদে জন অংশীদারিত্বের অদ্ভুত শক্তি দেখা গিয়েছে। ভাড়ু এলাকায় 1 ঘন্টার মধ্যে 3,50,000-এরও বেশি গাছ রোপণ করা হয়েছে। এতে 25,000-এরও বেশি মানুষ সম্মিলিত ছিলেন। স্কুলের শিশুরা, এনসিসি ক্যাডেটস, স্বয়ংসেবক এবং সাধারণ নাগরিক প্রত্যেকে এই অভিযানে অংশ নেন। আগামী বছরগুলিতে এই গাছগুলোই এক ঘন নগর অরণ্যের রূপ নেবে। এই প্রচেষ্টাকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে লিপিবদ্ধ করা হয়েছে। বন্ধুরা, এক পেড় মা কে নাম অভিযানের ফলে উত্তরপ্রদেশে জনশক্তির অদ্ভুত উদাহরণ দেখা গেছে। সেখানে একদিনে 12 জুলাইতে 35 কোটিরও বেশি গাছ লাগানো হয়। উত্তরপ্রদেশের সাংসদ হওয়ায় আমার জন্য এটি বিশেষ গর্বের বিষয়। আমার প্রিয় দেশবাসী, গাছ শুধুমাত্র মানুষের জন্যই হয় না, অগণিত জীবজন্তুরও বাসা। গুজরাটের গিরের জঙ্গলে প্রায় 60 বছর বাদে ইন্ডিয়ান গ্রে হর্নবিল আবার বাসা বাঁধছে। এটা গিরের বছরের পর বছর ধরে হয়ে চলা সংরক্ষণ এবং পুনর্স্থাপনের প্রচেষ্টার ফল। হর্নবিলকে জঙ্গলের কৃষক বলা হয়। এরা ফল খেয়ে বীজগুলি দূরবর্তী স্থানে পৌঁছায়। সেই বীজ থেকেই জঙ্গলে নতুন গাছ জন্ম নেয়। এইভাবে একটি পাখি
জঙ্গলকে

বারবার সবুজ রাখতে সাহায্য করে। আমি আপনাদের সবাইকে বলবো, আমরা সবাই যেন আমাদের জীবনের কোনো বিশেষ সুযোগকে প্রকৃতির সাথে অবশ্যই যুক্ত করি। একটি গাছ মায়ের নামে লাগায়। আজকে লাগানো একটি ছোট্ট চারা আগামী প্রজন্মের জন্য সবুজ প্রকৃতি, স্বচ্ছ হাওয়া ও সুন্দর ভবিষ্যতের উত্তরাধিকার হতে পারে। আমার প্রিয় দেশবাসী, আমরা সবাই জানি আজ প্লাস্টিক দূষণ সমগ্র পৃথিবীর পরিবেশের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। সিঙ্গেল ইউজ প্লাস্টিকের আবর্জনা অনেক বছর ধরে প্রকৃতির ক্ষতি করতে থাকে, এই জন্য প্লাস্টিকের ঠিক মতো ব্যবস্থাপনা খুব জরুরি। বন্ধুরা, বিহারের সীতামাড়ি থেকে ওয়েস্ট টু ওয়েলথ এর দারুণ উদাহরণ সামনে এসেছে। এখানে আবর্জনা রিসাইকেল করে তার থেকে চমৎকার বসার বেঞ্চ তৈরি করা হচ্ছে। একটা বেঞ্চ তৈরি হতে প্রায় 40 কিলো সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার হয়। এটি মজবুত, টেকসই এবং আরামদায়ক হওয়ার সাথে সাথে ইকো ফ্রেন্ডলিও হয়। এগুলি সরকারি স্কুল, পার্ক এবং সার্বজনীন স্থানে লাগানো হয়। এর মাধ্যমে লোকেদের মধ্যে পরিবেশ সংরক্ষণের প্রতি সচেতনতাও বৃদ্ধি পাচ্ছে। এই প্রচেষ্টায় স্থানীয়দের সাথে সাথে জেলা প্রশাসনেরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এর ফলে স্থানীয়ভাবে রোজগারের সুযোগও তৈরি হচ্ছে। সীতামাড়ির এই প্রচেষ্টা আমাদের বলে, রিডিউস, রিইউজ ও রিসাইকেল আজ কেবল একটি স্লোগান নয়, বরং আমাদের জীবনের এক অঙ্গ হতে চলেছে। বন্ধুরা, আমাদের মনে থাকবে গতবার মন কি বাতে আমি গণেশ উৎসবের কথা বলেছিলাম। আমি অনুরোধ করেছিলাম যে আমাদের দেশের মাটি দিয়ে তৈরি গণেশ প্রতিমারই পুজো করা উচিত। প্লাস্টার অফ প্যারিস দিয়ে তৈরি যে গণেশ প্রতিমা বা বিদেশ থেকে যেসব গণেশ প্রতিমা আনা হয়, তার বদলে আমাদের দেশের মাটি দিয়ে তৈরি গণেশজিকেই ঘরে প্রতিষ্ঠা করা উচিত। এই বিষয়ে অনেকেই আমাকে বার্তা পাঠিয়েছেন এবং মতামত জানিয়েছেন। লোকেরা জানিয়েছেন তাঁরা আমার অনুরোধ মেনে নিয়েছেন, তাঁরা স্থানীয় মাটি দিয়ে তৈরি গণেশ প্রতিমা প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা লিখেছেন, মন কি বাতে আগেই এই আলোচনা হওয়ায় তাঁদের ঠিক সময় ঠিক পদক্ষেপ নিতে সুবিধে হয়েছে। আমি আবারও একবার অনুরোধ রাখছি, এইবার গণেশ পুজোয় দেশের মাটি দিয়ে তৈরি গণেশজিকে নিজেদের ঘরে প্রতিষ্ঠা করুন, পুজো করুন। আপনার এই প্রচেষ্টাও এক প্রকার প্রকৃতি পূজাই হবে। আমার প্রিয় দেশবাসী, এবার আমি আপনাদের এমন এক ব্যক্তির সম্বন্ধে বলবো যার সম্পর্কে শুনে আপনাদের খুব গর্ববোধ হবে। এমন একজন ব্যক্তি যিনি সায়েন্স ও ইনোভেশন এর ক্ষেত্রে দারুণ কাজ করেছেন, বিশ্বে যার পরিচিতি তৈরি হচ্ছে, কিন্তু তারপরেও তিনি নিজের শিকড়ের সাথে গভীরভাবে যুক্ত। সুযোগ পেলেই তিনি নিজের মাটিকে সম্মান করতে ভোলেন না। সেই ব্যক্তি হলেন মণিপুরের ডক্টর রোনাল্ডো লেসরামজি। ওর নাম রোনাল্ডো, কিন্তু কাজের ক্ষেত্রে উনি একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট। উনি জাপানে কাজ করেন আর ইয়াং গ্যালাক্সির এক বিশাল সমষ্টি খোঁজ করছেন, যে দল উনি তাঁরও একজন। আপনারা জানতে চাইবেন যে উনি আসলে কি করছেন। আসলে উনি এই পুরো সমষ্টির নাম মণিপুরের এক সুন্দর লেক এর নামের সঙ্গে জুড়ে দিয়ে নাম রেখেছেন লোকটাক প্রোটো ক্লাস্টার। লোকটাক মিষ্টি জলের এক বিশাল বড় ঝিল। লোকটাক লেকে ভাসমান জলজ উদ্ভিদ মিলে এক অনন্য ল্যান্ডস্কেপ তৈরি হয়। দেখলে মনে হয় বিশাল সমুদ্রের মধ্যে ছোট ছোট দ্বীপ ভেসে বেড়াচ্ছে। একই রকমভাবে ইউনিভার্সে এই ইয়াং গ্যালাক্সি এক বিশাল কাঠামো নির্মাণ করছে। আজ মণিপুরের লোকটাক কেবল দেশের মানচিত্রেই নয়, বরং এই বিশাল মহাকাশে তার নিজের সৌন্দর্যের
বিচ্ছিন্ন

বিচ্ছুরণ ঘটাচ্ছে। এই প্রাপ্তি সমস্ত ভারতবাসীর গৌরব বাড়াচ্ছে। এর থেকে আমাদের যুব বন্ধুরা শিখতে পারেন যে নিজের ঐতিহ্যের সঙ্গে যুক্ত থেকেও নতুন উচ্চতা ছুঁতে পারা যায়। এ এমনই এক শিখরের অস্তিত্ব যা নক্ষত্রের দুনিয়াকে ঝলমলে করে তুলতে পারে। আমার প্রিয় দেশবাসী, কিছুদিন বাদেই 7ই আগস্ট আমাদের দেশ ন্যাশনাল হ্যান্ডলুম ডে পালন করবে। এই সুযোগে আমরা আমাদের বয়নশিল্পী ভাই বোনদের কৌশল ও সৃজনশীলতার উৎসব পালন করব। আমাদের এই বন্ধুরা চলে আসা পরম্পরাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছেন। বন্ধুরা, হাতে বোনা এই সব পোশাক কোনো না কোনো ক্ষেত্রে সমাজ ও তার সঙ্গে যুক্ত অসংখ্য মানুষের কাহিনী সামনে নিয়ে আসে। এরা সেই মানুষ যারা গর্বের সঙ্গে ভারতের সাংস্কৃতিক পরম্পরাকে সযত্নে লালন করার কাজে যুক্ত রয়েছেন। আজকের দিনে আমার অনুরোধ যে আমরা হস্তশিল্পকে উৎসাহ দিয়ে আমাদের বয়নশিল্পী বন্ধুদের সম্মান জানাব। আসুন আমরা ভোকাল ফর লোকাল এই ভাবনাকে আরও শক্তিশালী করি। বন্ধুরা, আজ দেশে হ্যান্ডলুমকে যেভাবে উৎসাহ দেওয়া হচ্ছে তাতে বড় অংশের মানুষের জীবন আরও উন্নত হচ্ছে। পোচামপল্লি থেকে পাটনা আর কুথমপল্লি থেকে কচ্ছ পর্যন্ত এর বহু উদাহরণ দেখতে পাওয়া যায়। আজ এমন বহু মানুষ ও গোষ্ঠী আছেন যারা আমাদের হ্যান্ডলুমের এই গৌরবময় ঐতিহ্যকে নতুন উৎসাহ ও পরিচিতি দান করছেন। কেউ পোচামপল্লি ইক্কাতের সুন্দর পরম্পরাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আবার কেউ মহিলা বয়নশিল্পীদের যুক্ত করে উল প্রোডাক্টস বানাচ্ছেন। কিছু মানুষ কেরালামের ঐতিহ্যবাহী কসাউ কলাকে সংরক্ষণ করছেন। এর ফলে আমাদের মা বোনদের আয়ও হচ্ছে। বন্ধুরা, আরেকটি বিষয় যা আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই তা হল খাদি। আমরা সবাই জানি যে খাদি মহাত্মা গান্ধীর খুব প্রিয় ছিল। গত কয়েক বছরে খাদি খুব জনপ্রিয় হয়ে উঠেছে। গত 12 বছরে এর বিক্রি 6 গুণ বেড়ে গেছে। বিক্রির এই অঙ্ক এখন 8,000 কোটি টাকার কাছাকাছি পৌঁছে গেছে। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, আগামী উৎসবে খাদির কোনো না কোনো দ্রব্য, হ্যান্ডলুমের কোনো না কোনো দ্রব্য, হ্যান্ডিক্রাফ্টের কোনো না কোনো দ্রব্য অবশ্যই কিনুন। আমার প্রিয় দেশবাসী, যদি আপনাদের জিজ্ঞেস করা হয় যে ভারতে কত প্রকারের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে, তাহলে আপনারা চিন্তায় পড়ে যাবেন। এটা এই জন্য যে আমাদের এখানে অনেক বাদ্যযন্ত্র আর তার সঙ্গে যুক্ত পরম্পরা রয়েছে। এরকমই এক ইনস্ট্রুমেন্ট ত্রিপুরার চোংপ্রেঙ্গ। এটা এখানকার আদিবাসী সমাজে অত্যন্ত জনপ্রিয়। বাঁশের তৈরি এই বাদ্যযন্ত্রে 3টি তার আছে। এর থেকে যে সুর বেরোয় তা অতি সুমধুর, যার সঙ্গে অনেকটা স্বরদের মিল পাওয়া যায়। কিছু কারণে এর জনপ্রিয়তা যুব প্রজন্মের মধ্যে কমে যাচ্ছিল। সেজন্য সুরজ কুমার দেববর্মা তাকে আবার জনপ্রিয় করে তোলার সংকল্প নিয়েছেন। আজ তাঁর চেষ্টার ফল পাওয়া যাচ্ছে। তিনি চোংপ্রেঙ্গের সঙ্গে সঙ্গে ওখানকার অন্য ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রও বাজাচ্ছেন। ককবরক লোকগান, বাউল গান, বাংলা লোকগান এতে খুব ভালো লাগে। আমি এখন আপনাদের একটি ছোট্ট ক্লিপ শোনাতে চাইছি। এই সুর আপনারা কখনো ভুলতে পারবেন না।

0: বন্ধুরা, আমার বিশ্বাস এই সুর শুনে আপনাদের খুব ভালো লেগেছে। আমার অনেক গর্ব দেববর্মাজিকে নিয়ে। পারম্পরিক সঙ্গীতকে জনপ্রিয় করে তোলার জন্য তাঁর এই প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। আমার অনুরোধ, আপনারাও আপনাদের আশেপাশের এরকম ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের কথা সোশ্যাল মিডিয়াতে অবশ্যই শেয়ার করুন। আপনার এই প্রচেষ্টা অন্যকেও ঐতিহ্যবাহী ভারতীয় সঙ্গীতের সঙ্গে যুক্ত করবে। আমার প্রিয় দেশবাসী, কাল 27 জুলাই ভারতরত্ন ডক্টর APJ আব্দুল কালামের প্রয়াণ দিবস। ডক্টর কালামের ব্যক্তিত্ব নানান প্রেরণার স্বরূপ, কিন্তু তাঁর মনের সবচেয়ে কাছে এক শিক্ষকের ভূমিকা। তিনি শিশু ও যুবকদের বড় স্বপ্ন দেখার জন্য উৎসাহ দিতেন। ঘটনাচক্রে এই সপ্তাহেই আমরা গুরু পূর্ণিমা পালন করব। আমাদের মা বাবা আমাদের প্রথম গুরু, স্কুলের শিক্ষক যারা আমাদের অক্ষর পরিচয় করান। গুরু পূর্ণিমা এই সব গুরুদের প্রতি কৃতজ্ঞতা জানানোর সুযোগ। আমি দেশের সব শিক্ষক ও গুরুজনদের প্রণাম জানাই। বন্ধুরা, কয়েকটি সপ্তাহ পরেই আমরা আমাদের স্বাধীনতার মহোৎসব পালন করব। 15ই আগস্ট সমস্ত ভারতবাসীর কাছে গর্বের দিন। এই দিন সেই সব অসংখ্য বীরদের স্মরণ করার দিন যারা ভারতমাতার স্বাধীনতার জন্য নিজেদের সমস্ত কিছু সমর্পণ করেছিলেন। তাঁদের ত্যাগ আর তপস্যার জন্য আজ আমাদের হাতে তেরঙ্গা। এই তেরঙ্গায় রয়েছে আমাদের সংবিধানের আদর্শ। বন্ধুরা, গত কয়েক বছরে হর ঘর তিরঙ্গা অভিযান অত্যন্ত উৎসাহের সঙ্গে সারা দেশকে এক অসাধারণ আদর্শে যুক্ত করেছে। প্রতি ঘর প্রতি রাস্তায় তেরঙ্গার উৎসব দেখা যায়। এই বছরও হর ঘর তিরঙ্গা অভিযানকে সম্পূর্ণ উৎসাহের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে। নিজেদের ঘরে পুরো সম্মানের সঙ্গে তেরঙ্গা ওড়াতে হবে। বন্ধুরা, প্রতি বছর 15ই আগস্টের আগে আপনারা আমাকে অনেক পরামর্শ ও প্রস্তাব দিয়ে থাকেন। এবছরও আপনারা অবশ্যই আপনাদের চিন্তাভাবনা মাই গভ পোর্টালে অবশ্যই পাঠান। আমি আপনাদের প্রস্তাবের অপেক্ষায় রয়েছি। বন্ধুরা, মন কি বাত আজ এই পর্যন্ত। আগামী মাসে আমরা আবার মিলিত হব দেশবাসীর সঙ্গে অনেক নতুন উপলব্ধি আর উৎসাহব্যঞ্জক উদ্যোগ নিয়ে। এখন আমাকে অনুমতি দিন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর। মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত শিরোনামে প্রদত্ত ভাষণের বাংলা রূপান্তর আবার শুনতে পাবেন আজ রাত 8টায় একই প্রচার তরঙ্গে। আকাশবাণী

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রতিরক্ষায় দেশজ প্রযুক্তির ব্যবহার ভারতকে শক্তিশালী করে তুলেছে। আকাশবাণীর 136তম মন কি বাত অনুষ্ঠানে তিনি কার্গিল দিবস উপলক্ষে বীর যোদ্ধাদের অসম সাহসিকতার কথা

0: স্মরণ করেন। প্রধানমন্ত্রী বলেন, এবছরও দেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হর ঘর তিরঙ্গা অভিযান বাস্তবায়িত করতে সার্বিক প্রয়াস চালানো হবে। পরীক্ষায় দুর্নীতি রুখতে কেন্দ্র আগামীকাল লোকসভায় পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল পেশ করবে। দেশ জুড়ে আজ 27তম কার্গিল বিজয় দিবস পালন করা হচ্ছে। ভারতের স্কোয়াশ খেলোয়াড় অনাহত সিং বিশ্ব স্কোয়াশ জুনিয়র চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা সামন্ত গ্লাসগো কমনওয়েলথ গেমসে মহিলাদের জিমনাস্টিকে ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রতিরক্ষা বাহিনীতে দেশজ প্রযুক্তির ব্যবহার ভারতকে শক্তিশালী করে তুলেছে। আকাশবাণীর 136তম মন কি বাতে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার্গিল দিবস উপলক্ষে দেশের বীর যোদ্ধাদের অবিস্মরণীয় সাহসের কথা স্মরণ করেন। তিনি বলেন, দেশমাকে রক্ষার সংকল্পে বীর যোদ্ধারা তাদের সবকিছু উৎসর্গ করেছেন। দেশ তাদের বীরত্ব নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছে।
1: আজ কার্গিল বিজয় দিবস হ্যাঁ, এ দিন হমে গর্ব সে ভর দেতা হ্যাঁ, এ দিন হমে আপনে বীর জওয়ানোকে অদ্ভুত সাহস কি ইয়াদ দিলাতা হ্যাঁ। কার্গিল কি উঁচি উঁচি চোটিয়া, কঠিন মৌসম, দুশ্মন কি চুনৌতি, হর পরিস্থিতি হমারে সৈনিকোকে সামনে থি, লেকিন উনকা হৌসলা হর চুনৌতি সে বড়া থা। উনহোনে মা ভারতী কি রক্ষা কে লিয়ে আপনা সর্বস্ব অর্পিত কর দিয়া। আজ কার্গিল বিজয় দিবস পর মে সবি বীর শহীদো আর বীর সৈনিকো শ্রদ্ধাপূর্বক নমন করতা হুঁ।
0: প্রধানমন্ত্রী বলেন, ভারতের সেনাবাহিনীর বীরত্বের পাশাপাশি প্রতিরক্ষা বাহিনীতে আধুনিক দেশজ প্রযুক্তির ব্যবহার ভারতকে আত্মনির্ভর করেছে। এই প্রসঙ্গে তিনি ভারতীয় নৌবাহিনীতে আইএনএস মহেন্দ্রগিরি অন্তর্ভুক্ত করার কথা উল্লেখ করেন। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিও সফলভাবে কুশা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে। রাজনৈতিক সহযোগিতার পাশাপাশি প্রতিরক্ষা উৎপাদন এবং গবেষণায় ভারত তার বন্ধু দেশগুলির সঙ্গে সহযোগিতায় এক নতুন দিগন্ত তৈরি করেছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে ভারতের ব্রহ্মস এবং অস্ত্র ক্ষেপণাস্ত্র নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চৌঠা জুলাই থেকে দেশজুড়ে বৃষ্টির জল সংরক্ষণে এক বিশেষ অভিযান শুরু হয়েছে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বৃষ্টির জল সঞ্চয় দেশের জল সংরক্ষণে এবং বৃক্ষরোপণের এক নতুন মাত্রা সংযোজিত করেছে। মজে যাওয়া পুকুর সংস্কার করে এখন গ্রাম ও শহরের মানুষ নতুন উদ্যোগে কাজ করছে। এ প্রসঙ্গে তিনি মধ্যপ্রদেশের সিধি জেলায় 1500 পুকুর খননের কথা উল্লেখ করেন। দেশের বিভিন্ন প্রান্তে পুকুরগুলিকে ব্যবহারযোগ্য করে তোলার অভিযান যথেষ্ট ফলপ্রসূ হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
1: कैच द रेन का संदेश बहुत सीधा है, जब बारिश गिरे पानी को वहीं सहेजिए। इसलिए 4 जुलाई से देश भर में एक विशेष अभियान भी चलाया जा रहा है। इसके तहत बारिश के पानी के संचयन, ग्राउंड वाटर रिचार्ज, पुराने जल स्रोतों के पुनर्जीवन और वृक्षारोपण को नई गति दी जा रही। मुझे बहुत खुशी है।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এক পেড় মাকে নাম অভিযানে দেশজুড়ে বিপুল সাড়া পাওয়া গেছে। আহমেদাবাদের ভাড়ু এলাকায় এক ঘণ্টার মধ্যে 25,000-এরও বেশি মানুষ 3,500,000-এরও বেশি গাছ রোপণ করেছেন। এই প্রচেষ্টা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে লিপিবদ্ধ হয়েছে। গুজরাটের গির অরণ্যে প্রায় 60 বছর পর ইন্ডিয়ান গ্রেন হর্নবিল পাখির আবার খোঁজ মিলেছে। তাদের সংরক্ষণে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মন কি বাতে বলেন, প্লাস্টিক দূষণ গোটা বিশ্বের পরিবেশের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্লাস্টিক আবর্জনার সঠিক ব্যবহারের উপর তিনি জোর দেন। এ প্রসঙ্গে তিনি রিসাইকেল করা প্লাস্টিকের বেঞ্চের কথা উল্লেখ করেন। বিজ্ঞানে ভারতীয় যুবাদের সাফল্যের কথা প্রধানমন্ত্রী তার মন কি বাতে তুলে ধরেন। তিনি বলেন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথমেটিক্সের অলিম্পিয়াডে দেশের ছাত্রছাত্রীরা অসাধারণ সাফল্য প্রদর্শন করেছেন। তাদের জন্য গোটা দেশ গর্বিত। গত এক দশকে ভারতের যুবারা ফিজিক্স অলিম্পিয়াডে সোনা অথবা রূপোর পদক জিতেছেন।
1: इस महीने फिजिक्स, केमिस्ट्री, बायोलॉजी और मैथमेटिक्स के ओलंपियाड हुए। इन कॉम्पिटिशन्स में भारतीय दल का प्रदर्शन शानदार रहा। फिजिक्स ओलंपियाड में हमारे सभी 5 स्टूडेंट्स ने गोल्ड मेडल जीते और भारत ने पहली रैंक हासिल की। केमिस्ट्री ओलंपियाड में भी हमारे सभी स्टूडेंट्स ने गोल्ड मेडल जीता। यह अब तक की बेस्ट परफॉर्मेंस रही है।
0: প্রধানমন্ত্রী অন্য আরেকটি প্রসঙ্গে মণিপুরের জ্যোতির্পদার্থবিদ ডক্টর রোনাল্ড লেস্ট্রামের কথা উল্লেখ করেন। তিনি বিজ্ঞান ও সৃজনশীল দক্ষতার মাধ্যমে চমৎকার কাজ করে চলেছেন। আগামী 7ই আগস্ট জাতীয় হ্যান্ডলুম দিবস। দেশের বয়নশিল্পীরা এই হস্তশিল্পে তাদের সৃজনশীলতার প্রকাশ ঘটাচ্ছে। ভোকাল ফর লোকালের আদর্শ এই হস্তশিল্পের মাধ্যমে আগামী দিনে আরও বিকশিত হবে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন ডক্টর এপিজে আব্দুল কালামের প্রয়াণ দিবস আগামীকাল 27 জুলাই। তাঁর ব্যক্তিত্ব গোটা দেশের কাছে প্রেরণাস্বরূপ। শিক্ষকের ভূমিকায় ডক্টর কালাম শিশু ও যুবশক্তির কাছে আদর্শ হয়ে আছেন। আর কিছুদিনের মধ্যেই দেশ স্বাধীনতার মহোৎসবে যোগ দেবে। তেরঙ্গায় রয়েছে দেশের সংবিধানের আদর্শ। এবছরও হর ঘর তিরঙ্গা অভিযান

0: বাস্তবায়িত করতে সার্বিক প্রয়াস চালানো হবে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
1: 15 अगस्त हर भारतीय के लिए गर्व का दिन है। ये उन असंख्य वीरों को याद करने का दिन है जिन्होंने भारत माता की स्वतंत्रता के लिए अपना सब कुछ समर्पित कर दिया। उनके त्याग और तपस्या की वजह से आज हमारे हाथ में तिरंगा है। इस तिरंगे में हमारे संविधान के आदर्श हैं। साथियों, पिछले कुछ वर्षों में हर घर तिरंगा अभियान ने पूरे देश को एक अद्भुत भावना से जोड़ा है। हर घर हर गली में तिरंगे का उत्सव दिखाई देता।
0: প্রধানমন্ত্রী এই ব্যাপারে দেশবাসীর কাছে পরামর্শ চেয়েছেন। তিনি মাই গভ পোর্টালের মাধ্যমে দেশবাসীর মতামত আহ্বান করেছেন। গ্লাসগোয় শুরু হয়েছে কমনওয়েলথ গেমস। এই গেমসে ভারতের ক্রীড়াবিদদের উদ্দেশ্যে তিনি শুভেচ্ছা জানান। ইদানিংকালে ভারতীয় ক্রীড়াবিদদের সাফল্যের কথাও প্রধানমন্ত্রী তুলে ধরেন।
1: পিভি সিন্ধু ব্যাডমিন্টন মে জাপান ওপন কা খেতাব জিতনে বালি পহলি ভারতীয় বন গই হ্যায়। উনকি ইস উপলব্ধি পর পুরে দেশ কো গর্ব হ্যায়। ভারতীয় মহিলা ক্রিকেট টিম নে ভি লন্ডন মে লর্ডস স্টেডিয়াম মে আপনা পহলা টেস্ট মে জিতা হ্যায়। ইহ এক ঐতিহাসিক জিত হ্যায়। লেকিন বাত সিরফ ইতনি সি নহি হ্যায়। লর্ডস কে লম্বে ইতিহাস মে ইহ মহিলাও কি টিম কা পহলা টেস্ট মে 1983 মে ইসি ময়দান পর ভারত নে আপনা পহলা ক্রিকেট বিশ্ব কাপ জিতা থা। हमारी नारी शक्ति ने यहाँ देश का नाम रोशन किया है।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আসামের বন্যা পরিস্থিতির বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের থেকে বিস্তারিত খোঁজখবর নিয়েছেন। এক সমাজ মাধ্যম বার্তায় শ্রী সোনোয়াল জানিয়েছেন, তিনি বর্তমানে ডিব্রুগড়ে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করছেন ও সেখানকার প্রকৃত পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের কথা শুনেছেন। তিনি জানিয়েছেন, দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য একটি আন্তঃমন্ত্রক দল ইতিমধ্যে আসামে পৌঁছেছে। দেশে প্রশ্ন ফাঁস রোধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। আগামীকাল লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করবেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং। তিনি পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যাক্ট 2024 সংশোধনের জন্য এই বিলটি পেশ করবেন। নতুন এই খসড়া বিলে দোষী ব্যক্তিদের ন্যূনতম সাজা 5 বছর থেকে সর্বোচ্চ 10 বছর করার প্রস্তাব রয়েছে। একই সঙ্গে 50 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক জরিমানার প্রস্তাব রাখা হয়েছে। কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কারগিল যুদ্ধে শহীদ ভারতীয় সেনা জওয়ানদের বীরত্বের প্রতি শ্রদ্ধা জানাতে আজ দেশজুড়ে 27তম কারগিল বিজয় দিবস পালন করা হচ্ছে। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয় এবং অপারেশন বিজয়ের সফল সমাপ্তি উপলক্ষে এই দিনটি পালিত হয়। কারগিল বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর দেশের ঐক্য অখণ্ডতা রক্ষায় আত্মবলিদান বীর সেনানীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। কলকাতায় পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য কার্গিল যুদ্ধে ভারতীয় সেনার শহীদ কনাদ ভট্টাচার্য সহ অন্যান্য শহীদের স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন। জম্মুর বেস ক্যাম্প থেকে প্রায় 4,500 জন তীর্থযাত্রী আজ অমরনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। উল্লেখ্য, জম্মু শ্রীনগর জাতীয় মহাসড়কে বড় ধরনের ভূমিধসের জেরে এই যাত্রা স্থগিত ছিল। ভারতের স্কোয়াশ খেলোয়াড় অনাহত সিং বিশ্ব স্কোয়াশ জুনিয়র চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। 18 বছর বয়সী ভারতীয় প্রতিভাবান খেলোয়াড় অনাহত দ্বিতীয় বাছাই সালেমকে 11-3, 11-7, 11-9 গেমে পরাজিত করে সোনা জয় করেন। বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী প্রথম ভারতীয় হিসেবে অনাহত সিংকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় যুব বিষয়ক ক্রীড়ামন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালও অনাহতের এই জয়কে বলেছেন এক অনুপ্রেরণাদায়ক মুহূর্ত। পশ্চিমবঙ্গের 22 বছর বয়সী জিমনাস্ট প্রতিষ্ঠা সামন্ত গ্লাসগো কমনওয়েলথ গেমসে মহিলাদের ভল্ট ইভেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছেন। দুটি ভল্ট মিলিয়ে মোট 13.25 স্কোর করে শীর্ষ 8 ফাইনালিস্টের তালিকায় নিজের স্থান নিশ্চিত করেন প্রতিষ্ঠা। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ মধ্য মহারাষ্ট্র এবং ওড়িশায় প্রবল বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ এবং হিমাচল প্রদেশেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রতিরক্ষায় দেশজ প্রযুক্তির ব্যবহার ভারতকে শক্তিশালী করে তুলেছে। আকাশবাণীর 136তম মন কি বাত অনুষ্ঠানে তিনি কারগিল দিবস উপলক্ষে বীর যোদ্ধাদের কথা স্মরণ করেন। প্রধানমন্ত্রী বলেন, এবছরও দেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হর ঘর তিরঙ্গা অভিযান বাস্তবায়িত করতে প্রয়াস চালানো হবে। খবর শেষ হলো, পরের খবর 1:30।
2: प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा है कि भारत रक्षा निर्यात, राजनीतिक सहयोग और मित्र देशों के मामले में लगातार नई ऊंचाइयां छू रहा है। आकाशवाणी से आज मन की बात कार्यक्रम में

0: অ্যাপ্লিকেশনস থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন, আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
1: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
0: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই TND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
2: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
3: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR 1 বা ITR 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
2: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
3: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন, এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
2: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
4: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বলল,
5: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
4: আমি বললাম, ও এটা ঠিক কাজ। PM সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
6: भारतीय वायुसेना में अग्निवीर वायु और एयरमैन मेडिकल असिस्टेंट बनने के लिए जल्दी रजिस्टर करें। रजिस्ट्रेशन 26 जुलाई 2026 को बंद हो जाएंगे। अधिक जानकारी के लिए www.ieefrecruitment.edcil.co.in पर जाएं।
7: एक प्रकार से PM जय अब गरीबों की जय बन गई है।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। 100.1 FM Gold। আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold।
2: তোমায় গান শোনাবো। স্টুডিওর ঘড়ি বলছে দুপুর 1:14 হয়ে 42 সেকেন্ড। এই সময়টা আপনাদের প্রতিদিনের অপেক্ষা থাকে তোমায় গান শোনাবো অনুষ্ঠানের জন্য, কারণ আমাদের নিজস্ব ফেসবুক পেজ 100.1 FM Gold আপনারা পোস্টার যেই বের হয় আপনারা নিজেদের গানগুলো কিন্তু লিখে পাঠিয়ে দেন, আর এক রাশ অপেক্ষা নিয়ে বসে থাকেন কখন নিজেদের পছন্দের গান শোনানো হবে, তাই তো? প্রতিদিনই থাকে এই অনুষ্ঠান, আজও আছে। রবিবার একটু বেশি কর্মব্যস্ত কিংবা একটু বেশি অবসর, যার যেটাই হোক না কেন, তার মাঝে নিশ্চয়ই টিউন করেছেন 100.1 FM Gold, কারণ অনুষ্ঠানটা যে আপনাদের ভীষণ প্রিয় তোমায় গান শোনাবো। যারা অনুরোধ করেছেন সপ্তাহে একদিনই অনুরোধ করেন, কারণ আপনারা জানেন একটা মোটামুটিভাবে অলিখিত নিয়ম আছে, আপনারা সবাই সেই নিয়মটা কিন্তু মেনে চলেন। আবার অনেকে একটু অভিমান করে লেখেন, যেমন আপনার গান নাকি বাজানোই হয় না, যেমন পবিত্র সাহা লিখেছেন যে অনুরোধ করেছেন কিন্তু কোনো একজন সঞ্চালিকা তিনি গানই তার বাজাননি। কিন্তু এরকম তো সাধারণত হয় না, যারা সপ্তাহে একবার অনুরোধ করেন আমরা কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদের গান শোনানোর জন্য। এবার সরাসরি চলে যাই গানে, লিখে পাঠিয়েছেন কে, অনুরোধ করে পাঠিয়েছেন।

অশেষ বন্দ্যোপাধ্যায়। তিনি লিখছেন, আমি একজন সিনিয়র সিটিজেন, এক সময় কলকাতা কয়ের অনুরোধের আসর ছায়াছবির গানের নিয়মিত শ্রোতা ছিলাম। পরবর্তীকালে FM গোল্ডের অনুষ্ঠানও শুনতাম, মাঝে কিছুদিনের জন্য বিরতি ছিল, আবারও নতুন করে অনুষ্ঠান শুনছি। তিনি একটা গানের অনুরোধ করেছেন, সদ্য মহানায়কের প্রয়াণ দিবস পালিত হয়েছে উত্তম কুমারের, আমরা জানি 24 জুলাই। তিনি শ্যামল মিত্রের কণ্ঠে একটি গান শুনতে চেয়েছেন, কিন্তু দুঃখের বিষয় যে গানটি তিনি নির্দিষ্ট করে দিয়েছেন সে গানটি কিন্তু এই মুহূর্তে শোনাতে পারছি না। তবে না, অশেষবাবু, তিনি সিনিয়র সিটিজেন, নিউ ব্যারাকপুর, উত্তর চব্বিশ পরগনা থেকে অনুরোধ করে পাঠিয়েছেন, সুতরাং তাকে হতাশ করার কোনো প্রশ্নই হয় না। আমরা গানটা একটু পাল্টাচ্ছি, শিল্পী একই রাখছি, অর্থাৎ কি না, শ্যামল মিত্রের কণ্ঠে আরেকটি গান শোনাচ্ছি। আশা করি অশেষবাবু আমাদের সাথে একটু মানিয়ে নেবেন।

অশেষ বন্দ্যোপাধ্যায় অনুরোধ করেছিলেন শ্যামল মিত্রের কণ্ঠে গান শোনানোর জন্য, না তার নির্দিষ্ট করা গানটা শোনাতে পারিনি, কিন্তু শিল্পী কিন্তু একই রেখেছি। এরপরে চলে যাই, কে রিকোয়েস্ট করে পাঠিয়েছেন, রাজীব খাঁ, অসীমা খাঁ, অনিক খাঁ, পাটদোহা শ্যামপুর বাঁকুড়া থেকে লিখছেন, কথা দিলাম আমি কথা দিলাম, কিশোর কুমার এবং আশা ভোসলের কণ্ঠে সুরের আকাশে ছবি থেকে এই গানটি শোনাবে। অনেকে মিলে অনুরোধ করেছে, সকলের অনুরোধ মতো।

বন্ধুরা গানের অনুরোধ করে পাঠান আমাদের ফেসবুক পেজে 100.1 FM গোল্ড। সেই গান কিন্তু আমরা সবসময় চেষ্টা করি শোনানোর জন্য। আসলে শুনতে না পেলে আপনাদেরও অভিমান হয় আর আমাদেরও খারাপ লাগে, কিন্তু ওই যে একটা নিয়ম তো থাকেই যে সপ্তাহে একদিন বন্ধুরা অনুরোধ করতে পারবেন, আর অন্যান্য দিনগুলোতে যেসব বন্ধুরা অনুরোধ করছেন তাদের গানগুলো আপনাদের শুনতে হবে। এরপরে চলে যাই শ্যামসুন্দর দাসের অনুরোধে। লস্করপুর গড়িয়া কলকাতা 153 থেকে অনুরোধ করে পাঠিয়েছেন শ্যামসুন্দর দাস এবং কাকলি দাস। তার পছন্দের শিল্পী সুমন চট্টোপাধ্যায়, আর পছন্দের গান শুনে দেখুন।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold.
1: 100.1 FM Gold, তোমায় গান শোনাবো। স্টুডিও প্রান্তে আপনাদের সাথে অনুপূর্বা। আপনাদের পছন্দের গানের তালিকা কিন্তু অনেক রয়েছে, কিন্তু সময় ক্রমশ এগিয়ে যাচ্ছে, চট করে শুনিয়ে ফেলি যে শ্রোতা বন্ধুরা অপেক্ষা করে আছেন। যেমন বহুদূর থেকে কথা দিতে এলাম উপহার, গানটি শুনতে চেয়েছেন সুপ্রিয়া পারুই, পলাশ রায়, শুভদীপ পারুই, সূর্য পারুই, কিন্তু তারা লিখেছেন আশ্রম পাড়া সুভাষগ্রাম থেকে। শুনিয়ে ফেলি তাহলে কিশোর কুমারের কণ্ঠে তাদের অনুরোধে শুনতে চাওয়া এই গান।

তোমায় গান শোনাবো, এরপরে কোন বন্ধুর গান অপেক্ষা করে আছে। গলা ছেড়ে গান, সিংহ দুয়ার ছবি থেকে মান্নাদের কণ্ঠে গানটি শুনতে চেয়েছেন রণবীর নাথ, শ্যামনগর। শ্যামনগর থেকে রণবীর নাথের অনুরোধে মান্নাদের কণ্ঠে শোনাই তাহলে এই গানটি।

আসু ভাই করিম চাচায় শোক সবাই, আসো রে ঢোল বাজিও বাজিও সানাই, টুক টুকে বউ আনবে আমার ভাই, গলা ছেড়ে গলা ছেড়ে।

আজমগি মহাজন সবার পায়ে করি নমস্কার। ও বাবুল কাকা তুমিও এসো গো, হাটিবে এসো সবাই, না থাক হাটের।

সবার আশা চাই, টুকটুকে বউ আনবে আমার ভাই, গলা ছেড়ে গান গে, গলা ছেড়ে গান, গলা ছেড়ে গান, গলা ছেড়ে, ওরে বাঁচা পটলা নেড়া বেটে হ্যাংলা, ওরে বাঁচা পটলা নেড়া বেটে হ্যাংলা, হাদারাম ক্যাবলা, আশা চাই, আশা চাই, আশা চাই, ওগো দাদু দিদিমা, ওগো মামা মামিমা, ওগো দাদু দিদিমা, ওগো মামা মামিমা, ওগো পিসে পিসে মা, আশা চাই, আশা চাই, আশা চাই, এসো কিন্তু

মনে হয় সত্যি তো আর কমাস বাদেই পুজো। পুজো সংখ্যার গান কিংবা পুজো প্যান্ডেলের গান হিসাবে পরিচিত তেমনই একটি গান শোনাচ্ছিলাম কিশোর কুমারের কণ্ঠে বন্ধুদের অনুরোধে। এরপর অনেকে মিলে অনুরোধ করেছেন রাজকুমার সুরাই, শর্মিলা সুরাই, বিপ্রপন্ন পাড়া, কামারশাল, হাওড়া থেকে। শুনতে চেয়েছেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে গান তুমি পাথর নাকি প্রাণ, বাবা তারকনাথ ছবির ভীষণ জনপ্রিয় গান। শোনাই তাহলে।

সোনার খাঁচা ছবি থেকেই গান শুনতে চেয়েছিলেন সোমা গাঙ্গুলি। শালকিয়া হাওড়া থেকে অনুরোধ করেছিলেন এই গানটির জন্য, শুনিয়ে দিলাম দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে। পরের গান রাহুল দেব বর্মণ, শুনিয়ে নিই গান, তারপরে বলবো কে অনুরোধ করেছেন।

বাটানগর মহেশতলা থেকে ববিতা লোধ অনুরোধ করেছিলেন আডি বর্মনের কণ্ঠে গানটি শোনানোর জন্য। আমাদের সময় ক্রমশ এগিয়ে আসছে, আমরা তাই চলে যাব একদম শেষ গানে। আজ কিন্তু প্রচুর শ্রোতাদের অনুরোধ এসেছিল গান শোনানোর জন্য, প্রায় 22-23টা অনুরোধ। সব গান তো শোনানো কখনোই সম্ভব নয়, যাদের গান শোনাতে পারলাম না তারা অভিমান করবেন না, রাগ করবেন না, নেক্সট উইকে আমরা নিশ্চয়ই শোনানোর চেষ্টা করব। আজ কবি রজনীকান্ত সেনের জন্মদিন, অনুরোধ করে পাঠিয়েছেন বাঁশত্রণী থেকে শুভ্রা ভট্টাচার্য রজনীকান্ত সেনের তুমি নির্মল করো মঙ্গল করো গানটি শোনানোর জন্য। তার অনুরোধ মতো এই গান শুনিয়ে শেষ করব আজকের মতো তোমায় গান শোনাবো। হ্যাঁ, তোমায় গান শোনাবো শেষ হলো ঠিকই, কিন্তু আমি অনুপূর্বা আবার ফিরে আসব 2:30 সুরমহল নিয়ে। আপনারা থাকবেন সুরেলা সফর নিয়ে, আজ থাকব জুটিতে দুটিতে রবিবার, সুতরাং অপেক্ষা করতে হবে সুরেলা সফরের জন্য। মনোময় ভট্টাচার্যের কণ্ঠে রেখে গেলাম এই গানটি শ্রোতাবন্ধুর অনুরোধ মতো।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: পার্সোনাল লোন অফার স্যার,
2: আবার এখনি ব্লক করছি।
1: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
2: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
3: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
2: তাহলে
3: কলটা আনসার করে ট্রাই ডিএনডি অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
2: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
3: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই ডিএনডি অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
4: एक प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई है।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
2: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR-1 বা ITR-2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
1: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
2: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন, এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
1: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
3: এই যে পতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
4: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000,
3: আর ইলেকট্রিক বিলের
4: জিরো বিলে আবার টাকা দেব কি?
3: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
4: একদম, PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
5: হর ঘর সূর্য ঘর।
6: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। 100.1 FM Gold।
7: শুনছেন ফিল্মি গানের সফর, সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফর। 100.1 FM Gold।
8: সুরেলা সফরে আজ জুটিতে দুটিতে,
9: জুটিতে দুটিতে

100.1 FM Gold. রবিবারের অলস দুপুরে না ঘুমানো চোখে যারা রেডিও সেটটা টিউন করেছেন, তারা নিশ্চয়ই অপেক্ষা করে আছেন জুটিতে দুটিতে শোনার জন্য, তাই তো? প্রতিদিন দুপুরবেলা থাকে আপনাদের জন্য সাজানো এই অনুষ্ঠান সুরেলা সফর, আর এক এক দিন এক এক রকম অনুষ্ঠান, এক এক রকমের নাম নিয়ে, আর সেই জন্যই তো আপনারা অপেক্ষায় থাকেন, টিউন করে রাখেন 100.1 FM গোল্ড। ঠিক যেমন আজ রবিবার দুপুরে আপনাদের জন্য থাকে জুটিতে দুটিতে। আর আজকে এই অনুষ্ঠান নিয়ে স্টুডিও প্রান্তে আপনাদের সাথে অনুপূর্বা। এই অনুষ্ঠানে হয় কোনো চলচ্চিত্র শিল্পী কিংবা কোনো গানের শিল্পী, তারা হতে পারেন শিল্পী দম্পতি, আবার নাও হতে পারেন। মোট কথা হলো, কোনো জুটিকে নিয়ে আমরা অনুষ্ঠান করি, আজও কিন্তু গানের ভুবনে ভেসে যাব কিংবদন্তি এক জুটিকে নিয়ে, সুরকার এবং গায়িকা। আগে শোনাই গান, তারপরে ফিরে আসবো কথাতে।

হঠাৎ করে মারাঠি অভিনেতা এবং গায়ক বাবা মারা গেলেন। মেয়েটির বয়স তখন ১৩ বছর। মারা যাওয়ার আগেই বাবার কাছে মাঝে মাঝে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম চলত। সাথে রয়েছে আরও ভাই বোন, তার পরিবার, সে নিজে, তার মা, অন্য ভাই বোন, সবাই যেন দিশেহারা। সেই দিশেহারা মেয়েটি মর্মান্তিক পরিস্থিতিতে মারাঠি নৃত্যনাট্য এবং মারাঠি চলচ্চিত্রের মাধ্যমে ১৯৪২ সালে আত্মপ্রকাশ করলেন। সেই আত্মপ্রকাশ ১৯৪২, আর সেই যাত্রা এসে থেমেছে ২০২২-এর ফেব্রুয়ারি মাসে। মাঝে দীর্ঘ একটা বছর একটা মানুষ জীবদ্দশায় কিংবদন্তি হয়ে গেছে। সৌরজগতের গ্রহদের যেমন মৃত্যু নেই, এই শিল্পীরও শুধুই জন্ম, তার মৃত্যু নেই। হাজার হাজার গানের মধ্য দিয়ে আরেকজন ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ সুরকার। আমরা আজকে জুটিতে দুটিতে অনুষ্ঠানে সেই শিল্পী এবং সুরকারের জুটি নিয়েই বেশ কিছুটা সময় পথ হাঁটব। বলছিলাম যে শিল্পীর কথা, তার জন্য অনিল বিশ্বাস, খেমচাঁদ প্রকাশ, নওশাদ, শঙ্কর জয়কিষাণ, সি রামচন্দ্র, গোলাম মোহাম্মদ, হংসরাজ বেহেল, কার কথা বলবো আর কার কথা বলবো না, সমস্ত পরিচালকরা অপেক্ষা করে থাকতেন তাদের সুরারোপিত শ্রেষ্ঠ গানটি সেই শিল্পীকে দিয়ে গাওয়াবেন বলে। ঠিক ধরেছেন, বলছি কিংবদন্তি সেই মানুষ লতা মঙ্গেশকরের কথা। আর লতা মঙ্গেশকরের সাথে সলিল চৌধুরী। সলিল চৌধুরী তার অসমাপ্ত আত্মজীবনীতে লিখছেন, যে জীবনীর নাম জীবন উজ্জীবন, সেখানে সলিল চৌধুরী লিখেছেন, লতা মঙ্গেশকরকে বিশ্লেষণ করা যায় না। ভেবে দেখুন, সলিল চৌধুরীর মতো একজন সুরকার, যার কাছে সুরই ছিল ধ্যান জ্ঞান বিজ্ঞান গুণ।

গীত সব কিছু তিনি লিখছেন লতা মঙ্গেশকর বিশ্লেষণের ঊর্ধ্বে, তাকে বিশ্লেষণ করা যায় না। আর এই জীবন্ত কিংবদন্তি যাতে ধরা যায় না, বিশ্লেষণ করা যায় না, যাদের প্রতিভাকে মাপা যায় না, সেই দুজন অপ্রতিরোধ্য কিংবদন্তি শিল্পীর যুগলবন্দি নিয়েই আজকের জুটিতে দুটিতে 100.1 FM গোল্ড আপনাদের সাথে অনুপূর্বা। সলিল চৌধুরীর সুরে লতা মঙ্গেশকর যেরকম গেয়েছেন অসংখ্য বাংলা আধুনিক গান, বেসিক ডিস্কের গান আমরা যেগুলো বলি, সেই সাথে গেয়েছেন হিন্দি ছবিতে প্লেব্যাক করেছেন। না, এই স্বল্প দেরকে দু ঘন্টার অনুষ্ঠানে সব গান তো শোনানো একেবারেই সম্ভব নয়। অনুষ্ঠান শুরু করলাম যেমন 1954 সালে বেসিক ডিস্কের গান আধুনিক আজ নয় গুনগুন সলিল চৌধুরীর সুরে, এই গান দিয়ে। লতা মঙ্গেশকর সলিল চৌধুরীর সুরে প্রথমবার বাংলা গান করলেন একদিন রাত্রে ছবিতে, সেই ছবিটা ছিল 1956 সালের ছবি, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ছবি। এই ছবি নিয়ে একটুখানি বলি যে এই একদিন রাতের ছবি পরিচালনা করেছিলেন শম্ভু মিত্র আর প্রযোজনা করেছিলেন রাজ কাপুর, এবং রাজ কাপুরের এটাই কিন্তু ছিল প্রযোজিত কোনো বাংলা ছবি। প্রধান চরিত্রে রাজ কাপুর ছিলেন, শম্ভু মিত্র পরিচালিত এই যে ছবি 1956 সালের, সেখানে কিন্তু সলিল চৌধুরীর সুরে লতা মঙ্গেশকর গাইলেন একটি জনপ্রিয় গান। শোনাই গানটা।

1956 সালে মুক্তি পাওয়া সলিল চৌধুরীর সুরে লতা মঙ্গেশকরের এই গানটি জাগো মোহন প্রীতম শোনাচ্ছিলাম একদিন রাত্রে ছবি থেকে। আসলে সুরকাররা সঙ্গীতের কাঠামো তৈরি করে, আর লতা মঙ্গেশকর সেই কাঠামোতে মাটির প্রলেপ দিতেন, এক একজন সুরকারের কাঠামোতে এক এক রকমভাবে, তারপর চক্ষুদান হতো, আর সেই চক্ষুদানের মধ্য দিয়ে মাটির সঙ্গীত হয়ে উঠত মৃন্ময়ী থেকে চিন্ময়ী। আজকের সুরেলা সফরে জুটিতে দুটিতে কিংবদন্তি সুরকার এবং শিল্পী সলিল চৌধুরী আর লতা মঙ্গেশকরের যুগলবন্দি নিয়ে আপনাদের সময় বেশ কিছুটা পথ হাঁটব। 1956 সালের এই যে ছবির কথা বলছিলাম, চলে আসি পুজোর গানের কথা, যে পুজোর গানে নস্টালজিয়া বাঙালি প্রায় ভুলতে বসেছে, কিন্তু তার মনের ভেতরে রয়ে গেছে। দুর্গাপুজো এলে নতুন জামাকাপড় জুতোর সাথে সাথে একটা সময় ছিল বাঙালির জীবনে পুজোর গান, সাধারণত মহালয়ার দিনই সেটা বেরোতো, আর সেইটা কিন্তু ছিল একটা সাংঘাতিক সময় যখন লাইন দিয়ে পুজোর গানের রেকর্ড কেনা। রেকর্ডের কোনো সময় হয়তো 45 RPM ছোট রেকর্ড, দুপিঠে দুটো, কোনো সময় লং প্লে, একদিকে চারটে গান আর একটা দিকে চারটে গান। আর সেই যে পিন বা স্টাইলাস দিয়ে রেকর্ড শোনা, যারা কিনতে পারতেন না তারা কিন্তু পুজো প্যান্ডেলে গিয়ে গান শুনতেন। ঠিক এইরকম একটা সময় বাঙালি যখন ভীষণ সমৃদ্ধ, সেই সময় সিডির যুগ নেই কিংবা সোশ্যাল মিডিয়ার যুগ নেই, ভালো ভালো গান শোনার জন্য রেকর্ডের উপর নির্ভর করতে হচ্ছে, সেই সময় পুজোর গান কোন শিল্পীকে দিয়ে কোন সুরকার কোন গান গাওয়াবেন রীতিমতো কিন্তু একটা প্রতিযোগিতা পড়ে যেত। সেই প্রতিযোগিতার যুগেই 1959 সালে পুজোর রেকর্ডে সলিল চৌধুরীর সুরে লতা মঙ্গেশকরের রেকর্ড বেরোল, 78 RPM রেকর্ড, দুদিকে দুটো গান। একদিকে গান ছিল যা রে যা রে উড়ে যা রে পাখি, আরেকদিকে ছিল না যেও না রজনী এখনো বাকি।

সলিল চৌধুরীর গান, সলিল চৌধুরীর সুর ঠিক যেন ঝর্ণার মতো। কত সব আশ্চর্য বিচিত্র সুর, মিউজিক অ্যারেঞ্জমেন্ট এবং ইনস্ট্রুমেন্ট, একদিকে ভারতীয় অন্যদিকে পাশ্চাত্য সঙ্গীতের মিল বন্ধন, এসব কিছু নিয়েই সলিল চৌধুরী যখন জীবদ্দশায় প্রায় কিংবদন্তে পরিণত হয়েছেন, তখন কিন্তু তিনি লতা মঙ্গেশকরের জন্য আলাদাভাবে একটু গান তৈরি করছেন, ভাবছেন। ঠিক যেমন 59 সালের পুজোর গানের এই রেকর্ড শোনাচ্ছিলাম সলিল চৌধুরীর সুরে না যেও না, এর ঠিক পরের বছর 1960 সাল মুক্তি পেল বিমল রায়ের ছবি পরখ। পরখ ছবিতে আমরা অভিনয় পেয়েছি সাধনা আর বসন্ত চৌধুরীকে, মিউজিক ডিরেক্টর সলিল চৌধুরী। 1960 সালের পুজোর গানের রেকর্ডে না যেও না সলিল চৌধুরীর সুরে লতা মঙ্গেশকর যে গান গাইলেন 59-এ, 60-এ কিন্তু এসে বিমল রায়ের ছবি পরখে সেই গানেরই হিন্দি ভার্সন গাওয়ালেন সলিল চৌধুরী লতা মঙ্গেশকরকে দিয়ে।

1975 সালে সলিল চৌধুরীর সুরে গাওয়া লতা মঙ্গেশকরের একটা আধুনিক গান দিয়ে আমরা আপাতত চলে যাব সংবাদের বিরতিতে, আবার ফিরে আসব সংবাদের পর লতা সলিল চৌধুরী জুটি নিয়ে।

0: সিগন্যাল লোন অফার স্যার।
1: আবার এক্ষুনি ব্লক করছি।
0: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
1: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
2: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
1: তাহলে
2: কলটা আনসার করে ট্রাই ডিএনডি অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
1: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
2: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই ডিএনডি অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
3: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
4: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR 1 বা ITR 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
3: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
4: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন, এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
3: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
5: সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে।
6: গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে। ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন PM সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
7: সুরেলা সফরে আজ জুটিতে দুটিতে, জুটিতে দুটিতে।
8: জুটিতে দুটিতে আজ সলিল চৌধুরী, লতা মঙ্গেশকর, এই দুই কিংবদন্তীর জুটি নিয়ে কিন্তু অনুষ্ঠান। এই বিজ্ঞাপনের বিরতির আগে শোনাচ্ছিলাম ওগো আর কিছু তো নাই, এই গানটা। ওই যে বলছিলাম যে পুজোর গানের রেকর্ড, পুজোর সংখ্যার গান, লাইন দিয়ে পুজোর সংখ্যার গান কেনা এবং যারা কিনতে পারছেন না তারা পুজো প্যান্ডেলে সেই সব গান শোনা, সেটা ছিল বাঙালির কাছে একটা অন্যরকম নস্টালজিয়া। সেই নস্টালজিয়া আমাদের মধ্যে এখন কতটা আছে কি নেই সে তর্কে যাব না, কিন্তু বলবো যে গানগুলো তখন তৈরি হতো সে গানগুলো যে আজও আমাদের কাছে রত্নের মতো। এই যেমন শোনাচ্ছিলাম 1960 সালের পুজো সংখ্যার গান, নন ফিল্ম বা বেসিক ডিস্কের রেকর্ড, একদম সুপারহিট, ওগো আর কিছু তো নয় এই গানটা। সেই সাথেই আরেকটা রেকর্ডের অন্যদিকে যে গান ছিল, বাঁশি কেন হায় আমারে কাদায়, সলিল চৌধুরীর সুরে লতা মঙ্গেশকর। ঠিক 1960 সালের পরেই 1961 সালে মুক্তি পেল ছবি মায়া, হিন্দি ছবি মায়া, দেবানন্দ মালা সিনহা অভিনীত এই ছবি। এই ছবিরও কিন্তু সুরকার সলিল চৌধুরী। 1960 সালে সলিল চৌধুরীর সুরে

0: লতা মঙ্গেশকর যে গান রেকর্ড করলেন নগো আর কিছু তো নয়, সলিল চৌধুরী আবার পরের বছর মায়া ছবিতে লতা মঙ্গেশকরকে দিয়ে সেই গানের হিন্দি ভার্সন গাওয়ালেন। তবে না, শুধু লতা মঙ্গেশকর নয়, এখানে কিন্তু এই গানে মোহাম্মদ রফিও আছেন। শোনাই গানটি, শুনলেই বুঝতে পারবেন একই গানের সুর হিন্দি এবং বাংলায়।
1: জিস দিল।

লতা মঙ্গেশকর ভারতরত্ন পাওয়ার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে গান সম্পর্কিত কথায় তিনি বারবার একটা কথা বলেছেন।

মানে ভীষণভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুরকারদের প্রতি। তিনি বলছেন যে নওশাদ, শঙ্কর জয়কিষণ, রামচন্দ্র, সলিল চৌধুরী এইসব সুরকাররা যদি গান আমার জন্য তৈরি না করতেন, তাহলে বোধহয় আমি লতা মঙ্গেশকর হতে পারতাম না। এবং অন্যদিক দিয়ে ব্যাখ্যা করলে এটাও ধরা যায় যে এই সমস্ত সুরকাররা তাদের শ্রেষ্ঠ সুর, গান, লয়, তাল সব কিছু নিয়ে অপেক্ষা করতেন তাদের গানটা লতা মঙ্গেশকর গাইবেন। ঠিক তেমনভাবেই আরেকটা সাক্ষাৎকারে সলিল চৌধুরীর ভূয়সী প্রশংসা করে লতা মঙ্গেশকর বলছেন, সলিলদা এক অনন্য ব্যক্তিত্ব, তার মতো কেউ গানের সুর দিতে পারবেন না। এই সলিল চৌধুরীর সুরেই লতা মঙ্গেশকর অসংখ্য গান গাইছেন, একদিকে বেসিক ডিস্কের পুজো সংখ্যার গান, আবার হিন্দি গান, হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক করছেন, কখনো সেই বেসিক ডিস্কের গানটাই হিন্দি ভার্সানে গাইছেন, গাওয়াচ্ছেন সলিল চৌধুরী তাকে দিয়ে কোনো ছবিতে, যেরকম আমরা দেখলাম পারাক ছবিতে বিমল রায়ের এই তাসভির তেরে দিল মে মায়া ছবির এই গানটা শোনাচ্ছিলাম, আবার এমনি সাধারণভাবে অন্য কোনো গান। এবার আসি 1961 সালের আরেকটা পুজোর গানের রেকর্ডের কথায়। সলিল চৌধুরীর সুরে লতা মঙ্গেশকর পুজোর গান করলেন, সে বছরও কিন্তু পুজোর গানের রেকর্ড বিক্রি একেবারে সুপার ডুপার হিট, একটা রেকর্ড, যে গানের রেকর্ডের এক পিঠে কি যে করি দূরে যেতে যেতে আরেকটা গান, সে গানটা কিন্তু ইতিহাস হয়ে গেছে, সাত ভাই চম্পা জাগো রে জাগো। শুধু বাংলায় নয়, সারা ভারতবর্ষে জনপ্রিয় হয়েছিল সাত ভাই চম্পা এই গান। মানে এমনকি হৃদয়নাথ মঙ্গেশকর সলিল চৌধুরীকে বলেছিলেন যে সলিলদা, যদি সাত ভাই চম্পার সুরটা একটুও না বদল করে হুবহু একটা মারাঠি গানে ব্যবহার করতে রাজি থাকেন, তাহলে সেই মারাঠি ছবিটা হৃদয়নাথ মঙ্গেশকর প্রযোজনা করবেন। সলিল চৌধুরী রাজি হয়ে গিয়েছিলেন শুধুমাত্র একটা বাংলা গানের সুর ব্যবহার করার জন্য। ওই সুনভাই নামে একটা মারাঠি ছবি তৈরি হয়েছিল শুধুমাত্র ওই সাত ভাই চম্পা গানটা ব্যবহার করা হবে বলে। তবে সারা ভারতবর্ষে সাত ভাই চম্পার মূল বাংলা গান যেটা, সেটা যতটা জনপ্রিয় হয়েছিল, মারাঠি গানটা কিন্তু তার পাশে একেবারেই দাঁড়াতে পারেনি। এমনকি মহারাষ্ট্রে, মানে খোদ লতা মঙ্গেশকরের নিজের জায়গায়, তার গাওয়া মারাঠি সংস্কারের গানটা মূল গানের পাশে সেভাবে জায়গা করে নিতে পারেনি। সাত ভাই চম্পা গানটা সত্যি ইতিহাসে পরিণত হলো।

সুরেলা সফর, জুটিতে দুটিতে আজ সলিল চৌধুরী লতা মঙ্গেশকর জুটি। কিংবদন্তি এই সুরকার আর শিল্পীর জুটিতে তৈরি হয়েছে অসংখ্য ছবি। একদিকে যেমন বাংলা বেসিক ডিস্কের আধুনিক গান, পুজো সংখ্যার গান, অন্যদিকে হিন্দি ছায়াছবির প্লেব্যাক, সেই যে মধুমতি ছবি যা দিয়ে লতা মঙ্গেশকর আর সলিল চৌধুরী এক অনবদ্য সৃষ্টি শুরু হলো, সেই পথ চলা যে কতদিন পর্যন্ত চলেছে, কত গান রেখে গেছেন তারা আমাদের জন্য, কখনো একেবারেই ছবির জন্য তৈরি হওয়া গান, হিন্দি কিংবা বাংলা ছবি, আবার সাধারণ বেসিক ডিস্কের গান, আধুনিক গান যাকে আমরা বলি বা পুজো সংখ্যার গান, সেই গানগুলোই হিন্দি ভার্সন হিসেবে ব্যবহার হয়েছে অনেক ছবিতে। এবার আসি বাংলা ছায়াছবির একটা গানে, লতা মঙ্গেশকরকে দিয়ে।

মর্জিনা আবদুল্লাহ ছবিতে গাওয়ালেন। গানটার ধরন লতা মঙ্গেশকর যে ধরনের গান গায়, মিষ্টি নরম রোম্যান্টিক গান, এই গানের ধরন চলন সলিল চৌধুরীর অর্কেস্ট্রেশন সব কিছু একেবারে আলাদা। গানটা শোনাই তাহলে, বুঝলে শুনলেই বোঝা যাবে যে এই গানের সাথে তার তৈরি করা গানের যে কত ভ্যারাইটি ভ্যারিয়েশন, সেখানে সলিল চৌধুরী, সলিল চৌধুরী।

সলিল চৌধুরী আর লতা মঙ্গেশকরের কিংবদন্তিতে হিন্দি বাংলা উভয় গান শোনাতে শোনাতেই বারবার অনেকগুলো কথা মনে পড়ছে। আসলে সলিল চৌধুরী যেরকম এক্সপেরিমেন্ট করতে ভালোবাসতেন সেই সময় 5-এর দশকে, 6-এর দশকে বিভিন্ন বিদেশি বাদ্যযন্ত্র, ইম্প্রোভাইজেশন, কিভাবে দেশীয় গানের সাথে পাশ্চাত্যের মেলবন্ধন ঘটানো যায়, এই পরীক্ষা নিরীক্ষার মাঝে প্রত্যেক সুরকারের একজন নির্দিষ্ট শিল্পী থাকে যার জন্য গান তৈরি করতে পারলে মনে হয় যে সবসময় এই গানটা তাকে দিয়ে গাওয়ালে সবচেয়ে বেশি ভালো বিচার করা হবে, সেই তালিকায় কিন্তু সলিল চৌধুরীর একদম প্রথমে ছিলেন লতা মঙ্গেশকর। আবার লতা মঙ্গেশকরও জানতেন যে সলিল চৌধুরীর গান তার কম্পোজিশন, তার ইম্প্রোভাইজেশন অন্যান্য সুরকারদের থেকে সেই সময় একটু আলাদা। দুজন দুজনের পরিপূরক ছিলেন বলেই বোধহয় এত অসাধারণ সব গান তৈরি হয়েছে। এই যে আজারে পারদেসি, 1958 সালে মধুমতি ছবির গান শোনাচ্ছিলাম সলিল চৌধুরীর সুরে, লতা মঙ্গেশকরের আরও এক কালোজয়ী গান। এই গানে পর্দায় দেখতে পাচ্ছি যে বৈজয়ন্তী মালা, দিলীপ কুমার, বিমল রায় পরিচালিত ছবি, শ্রোতাদের মনে দাগ কেটে গেছে। এমন কত শত ছবি, আধুনিক গান, বাংলা ছায়াছবির গান একটা মাত্র শুনিয়েছি।

মর্জিনা আব্দুল্লা ছবির গান। এবার বলি অন্য একটা গানের কথা। সবসময় যে লতা মঙ্গেশকরের জন্য যে বাংলা গান তিনি করেছেন পুজো সংখ্যার গান, সেই গানেরই হিন্দি ভার্সন লতাকে দিয়ে গাইয়েছেন এমনটা নয়। হয়তো দেখা যাচ্ছে যে পুজো সংখ্যার কোনো গানে অন্য কোনো শিল্পী সলিল চৌধুরীর কথা আর সুরে গাইছেন, সেই গানটা ভীষণ জনপ্রিয় হলো, সেটা কিন্তু লতা মঙ্গেশকরের গাওয়া গান নয়। অথচ সেই গানের হিন্দি ভার্সনটা লতাকে দিয়ে গাওয়াচ্ছেন সলিল চৌধুরী। যেমন সুবীর সেনের গাওয়া একটা বিখ্যাত গানের কথা বলি, পাগল হাওয়া কি আমারও মতন তুমিও হারিয়ে গেলে, সলিল চৌধুরীর সুরে সুবীর সেনের ভীষণ জনপ্রিয় গান। সেই গানই কিন্তু লতা মঙ্গেশকরকে দিয়ে গাওয়ালেন সলিল চৌধুরী 1976 সালের ছবি ছোটি ছোটি সি বাত, বিদ্যা সিনহা আমল পালেকার অভিনীত এই ছবিতে। অর্থাৎ সুবীর সেনের জন্য তৈরি করলেন বাংলা গানটা পাগল হাওয়া কি আমারও মতন তুমিও হারিয়ে গেলে, আর সেই গানেরই বাংলা ভার্সন গাওয়াচ্ছেন ছোটি ছোটি সি বাত ছবিতে লতা মঙ্গেশকরকে দিয়ে। শুনে দেখুন।

শুনছেন ফিল্মি গানের সফর, সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফরে আজ জুটিতে দুটিতে, জুটিতে দুটিতে

সলিল চৌধুরী আর লতা মঙ্গেশকরের যুগলবন্ধি শোনাতে বসলে সময় যে কোথা থেকে কেটে যায় সেটা টের পাওয়া যায় না, কিন্তু পড়ে থাকে অসংখ্য গান। এই যে কবিতা ছবির গান শোনাচ্ছিলাম, বাংলা ছায়াছবি সলিল চৌধুরীর সুরে অসাধারণ গেয়েছেন বুঝবে না কেউ বুঝবে না। সলিল চৌধুরী লতা মঙ্গেশকরের যুগলবন্দি একসাথে যেমন বাংলা ছায়াছবি, হিন্দি প্লেব্যাক রয়েছে, বাংলা আধুনিক গান, এ বিষয়ে বলি লতা মঙ্গেশকর কিন্তু প্রথম বাংলা আধুনিক গান রেকর্ড করেছিলেন সতীনাথ মুখোপাধ্যায়ের সুরে। গানটা ছিল আকাশ।

প্রদীপ জ্বলে দূরের তারার বানেজে। তারপর একের পর এক, বিশেষত পাঁচের দশকের শেষ থেকে পূজোর রেকর্ড, দুদিকে দুটো গান, যে গানের অনেকগুলোই শুনিয়েছি। ছায়াছবির গানের কথা যখন বলছি, আরেকটা ছায়াছবির গান শোনাই, ভীষণ জনপ্রিয়, সলিল চৌধুরীর সুরেই।

সলিল চৌধুরী, লতা মঙ্গেশকর, এই দুই কিংবদন্তীর যুগলবন্দি নিয়েই জুটিতে দুটিতে অনুষ্ঠানে আজ আপনাদের সাথে পথ হাঁটতে হাঁটতে এসে পৌঁছেছি অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। সত্যি তো, সময় ফুরিয়ে যায়, কথা ফুরায় না, আর ফুরায় না গান। এইসব গানের পিছনে কত ঘটনা। 1967 সালের একটা ঘটনার কথা বলি। 1967 সাল, লতা মঙ্গেশকরের সে বছর ছিল সঙ্গীত জীবনের 25 বছর পূর্তি। 1942 সালে মারাঠি গান গেয়ে যে ছোট্ট মেয়ে জীবন শুরু করেছিল, তিনি তখন নিজেই জীবন্ত কিংবদন্তী। সঙ্গীত জীবনের 25 বছর পূর্তি উপলক্ষে একটা বিরাট বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বোম্বেতে, তখনকার বোম্বে। অনুষ্ঠানে লতা মঙ্গেশকর নিজের গাওয়া সবচেয়ে পছন্দের 10টা গান গাইবেন। বলাই বাহুল্য, এই 10টা গান নিজের পছন্দের, মানে এটা একটা কঠিন ব্যাপার লতা মঙ্গেশকরের কাছে নিজের পছন্দের 10টা গান বেছে নেওয়া। এত গান তিনি তখন রেকর্ড করে ফেলেছিলেন। লতা মঙ্গেশকর কিন্তু অনুষ্ঠান শুরু করেছিলেন সলিল

চৌধুরী সুরে বিমল রায়ের ছবির পারাক ছবির গান, যেটা আমি শুনিয়েছি ইতিমধ্যে, ও সজনা বরখা বাহার আই, না যেও না, এই গানের হিন্দি ভার্সন সেই গান দিয়ে শুরু করেছিলেন। এই ঘটনাতেই বোঝা যায় যে সলিল চৌধুরী সুরকার হিসেবে তার কাছে কোন স্থানে ছিলেন সেটা বর্ণনা করারও ঊর্ধ্বে। সেই জন্যই হয়তো সলিল চৌধুরীও বলেছিলেন লতাকে বিশ্লেষণ করা যায় না। দুজনের প্রতি, দুজনের প্রতিভার এই অগাধ সম্ভ্রম এবং তার তল না পাওয়ার জন্যই দুজনে কিংবদন্তি। এই কিংবদন্তির জুটি নিয়েই আজকে সুরেলা সফরে জুটিতে দুটিতে আপনাদের সাথে আমিও ছিলাম অনুপূর্বা। রেখে গেলাম আরেকটি অসাধারণ গান।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: পার্সোনাল লোন অফার স্যার,
2: আবার এক্ষুনি ব্লক করছি।
1: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
2: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
3: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
2: তাহলে
3: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
2: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
3: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
4: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
5: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR-1 বা ITR-2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
4: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26

0: AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
1: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন, এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
0: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
2: एक प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई है। देश

0: বক্সী আজ শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর তাঁকে এই পদে দায়িত্ব দেওয়া হয়েছিল। উল্লেখ্য, প্রহ্লাদ যোশী ইতোমধ্যে ক্রেতা সুরক্ষা, খাদ্য, গণবণ্টন এবং নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের দায়িত্ব পালন করার পাশাপাশি এখন থেকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন। দায়িত্ব গ্রহণের পর তিনি শিক্ষামন্ত্রকের বিভিন্ন প্রকল্প ও গুরুত্বপূর্ণ উদ্যোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে একটি বৈঠকে সভাপতিত্ব করেন। জলশক্তি মন্ত্রক জানিয়েছে, জল সংরক্ষণের ক্ষেত্রে ছত্তিশগড়ের রাজনন্দগাঁও জেলা জাতীয় স্তরে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে। বৃষ্টির জল ধরুন কর্মসূচির অন্তর্গত মিশন জল রক্ষা প্রকল্পে তারা বৈজ্ঞানিক পদ্ধতি কাজে লাগানোর ব্যাপারে যথেষ্ট পারদর্শিতার পরিচয় দিয়েছে। ছোট শিল্পোদ্যোগ সফল হলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং অর্থনীতিও মজবুত হবে বলে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মত ব্যক্ত করেছেন। কলকাতায় আজ নীতি আয়োগ এবং অটল ইনোভেশন মিশনের সহায়তায় রাজ্যের প্রথম অটল ইনকিউবেশন সেন্টার AIC টেকনোর উদ্বোধন করেন তিনি।
1: It's far beyond my competence to be able to assess the quality of the various startups or the various innovators who are there, which we met. Some of them seemed interesting, some of them seemed, and I'm intrigued as to why they haven't been put into greater commercial use as yet. It's that way. You've created a system. It's our job to be the promoter of this, to help you in any way the government can to make a mark.
0: খবর শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6:35 মিনিটে।

এখন ভারতের গ্রামে গ্রামে ছাদের চেহারা বদলে গেছে। আগে যেখানে ছাদে পাপড় আর কাপড় শুকোতে দেখা যেত, এখন সেখানে বিদ্যুতের বিল জিরো হয়ে গেছে। গ্রামে গ্রামে সোলার প্যানেল লাগানো চলছে, আপনিও লাগিয়ে নিন। 78,000 টাকা সাবসিডি দিচ্ছে ভারত সরকার। 30 লাখের বেশি পরিবার তো এর সুবিধা নিচ্ছে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হতে রেজিস্টার করুন।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: রিপোর্ট করতে শুরু করুন।

0: आकाशवाणी एफएम गोल्ड खांटी सोना।
1: Indian Air Force invites application from eligible boys and girls to join as Agnivir Vayu and Airmen Medical Assistant. Hurry, registration closes on 26 July 2026. For details visit www.iefrecruitment.edcil.co.in.
2: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
3: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR 1 বা ITR 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
2: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
3: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন, এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
2: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের বয়ন শিল্পীরা তাঁদের কৌশল ও সৃজনশীলতার মাধ্যমে ভোকাল ফর লোকালের ধারণাকে আরও মজবুত করছে। আকাশবাণীতে মন কি বাতের 136তম পর্বে আজ তিনি প্লাস্টিকের পুনর্ব্যবহারের ওপর জোর দিয়েছেন। স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে রাজ্যজুড়ে আগামী 9-17 আগস্ট হাড় ঘাড় তিরঙ্গা কর্মসূচি পালিত হবে। 27তম কার্গিল বিজয় দিবসে আজ নানা অনুষ্ঠানে দেশের বীর সেনাদের স্মরণ করা হচ্ছে। পরীক্ষা পদ্ধতির আমূল সংস্কারের লক্ষ্যে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে বলে প্রধানমন্ত্রী সমাজ মাধ্যমে জানিয়েছেন। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য এবার বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা চালু করার পরিকল্পনা রাজ্য সরকারের। কলকাতা মেট্রোর ব্লু এবং গ্রিন লাইনে আগামীকাল থেকে সকাল 6টায় প্রথম পরিষেবা শুরু হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের বয়ন শিল্পীরা তাঁদের কৌশল ও সৃজনশীলতার মাধ্যমে ভোকাল ফর লোকালের ধারণাকে আরও মজবুত করছে। আকাশবাণীতে মন কি বাতের 136তম পর্বে আজ তিনি বলেন, দেশের চিরাচরিত পরম্পরাকে তাঁতিরা এগিয়ে নিয়ে চলেছেন, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকেও সযত্নে লালন করছেন তাঁরা। প্রধানমন্ত্রী বলেন, গত 12 বছরে খাদির বিক্রি 6 গুণ বেড়েছে। এই অঙ্ক বর্তমানে 8,000 কোটি টাকার কাছাকাছি পৌঁছে গেছে। আসন্ন উৎসবের মৌসুমে খাদি বা হ্যান্ডলুম উৎপাদিত পণ্য ব্যবহারের জন্য সকলের প্রতি আবেদন জানান শ্রী মোদী।
1: বিতে কুছ বর্ষো মে খাদি কাফি লোকপ্রিয় হুই হ্যায়। পিছলে 12 বর্ষো মে ইসকি বিক্রি 6 গুণা বড়ি হ্যায়। বিক্রি কা ইয়হ আঁকড়া আব 8,000 করোড় রুপিয়ে কে করিব পৌঁছ চুকা হ্যায়। মেরা আপ সবি সে আগ্রহ হ্যায় কি আনে ওয়ালে ত্যোহার মে খাদি কা কোই না কোই, হ্যান্ডলুম কা কোই না কোই, হ্যান্ডিক্রাফট কা কোই না কোই প্রোডাক্ট জরুর খরিদে।
0: এবার গণেশ পূজোয় প্লাস্টার অব প্যারিসের বদলে দেশের মাটি দিয়ে তৈরি মূর্তির পুজোর জন্য আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, 4 জুলাই থেকে দেশজুড়ে বৃষ্টির জল সংরক্ষণে এক বিশেষ অভিযান শুরু হয়েছে। বৃষ্টির জল সঞ্চয় জল সংরক্ষণে এবং বৃক্ষরোপণের ক্ষেত্রে এক নতুন মাত্রা সংযোজিত করেছে। প্লাস্টিক দূষণ বর্তমানে গোটা বিশ্বের কাছেই এক বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করে শ্রী মোদী জানান, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক প্রকৃতির জন্য মারাত্মক ক্ষতিকর। এ প্রসঙ্গে তিনি রিসাইকেল করা প্লাস্টিকের বেঞ্চের কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, রিইউজ রিডিউস এবং রিসাইকেল বর্তমানে মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে। কার্গিল বিজয় দিবসে আজ বীর যোদ্ধাদের অসীম সাহসের কথা মন কি বাতে স্মরণ করেন প্রধানমন্ত্রী।
1: আজ কা ভারত আপনি বীরোঁ কো সিরফ ইয়াদ হি নাহি করতা বলকি নয়ি পিঢ়ি তক উনকি গাথা ভি পৌঁছাতা হ্যায়। ইসি ভাবনা সে ইস বর্ষ এক বিশেষ শৌর্য বিজয় যাত্রা নিকালি গই। 14 জুলাই কো দিল্লি কে ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল সে শুরু হুই ইয়ে মোটরসাইকেল যাত্রা দ্রাস কে কার্গিল ওয়ার মেমোরিয়াল তক পৌঁছেগি। ইসকা সন্দেশ ওয়ান রাইড ওয়ান নেশন ওয়ান স্যালুট, ইয়ে যাত্রা হমে ইয়াদ দিলাতি হ্যায় কি রাষ্ট্র কে লিয়ে দিয়া গয়া বলিদান কভি ভুলায়া নাহি যা সকতা।
0: চলতি বছরও হাড় ঘাড় তিরঙ্গার বাস্তবায়নে সার্বিক প্রয়াস চালানো হবে বলে শ্রী মোদী জানান। আজকের স্পটলাইটে শুনবেন প্রধানমন্ত্রীর মন কি বাত নিয়ে বিশেষ অনুষ্ঠান। আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সঙ্গে তাঁদের মতামত জানতে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি পাওয়া যাবে। স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে পশ্চিমবঙ্গ সরকার আগামী 9-17 আগস্ট রাজ্যজুড়ে হাড় ঘাড় তিরঙ্গা কর্মসূচির আয়োজন করছে। এর আওতায় জেলা থেকে ব্লক স্তর পর্যন্ত তিরঙ্গা মিছিল, প্রভাত ফেরি, সাইকেল র্যালি, দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ, প্রবন্ধ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সরকারি ভবন ও গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ আলোকসজ্জা এবং রঙ্গৌলির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি সরকারি দপ্তর ও শিক্ষার প্রতিষ্ঠানে সমবেতভাবে বন্দে মাতরম স্তোত্র গাওয়া এবং সাধারণ মানুষকে জাতীয় পতাকা উত্তোলনে উৎসাহিত করার কথাও বলা হয়েছে। 27তম কার্গিল বিজয় দিবসে আজ নানা অনুষ্ঠানে দেশের বীর সেনাদের স্মরণ করা হচ্ছে। কলকাতায় আজ এই উপলক্ষে এক অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য কার্গিল যুদ্ধের শহীদ ক্যাপ্টেন কনাথ ভট্টাচার্য সহ অন্য সৈনিকদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানান। তিনি বলেন, প্রকাশ্যে ভারত বিরোধী স্লোগান দিলে বা মন্তব্য করলে পুলিশ প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে আবার নতুন করে মৌলবাদ জেগে উঠছে, এই চক্রান্তের বিরুদ্ধে আন্দোলনকে আরও শক্তিশালী করে তুলতে হবে। ছোট শিল্পোদ্যোগ সফল হলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং অর্থনীতিও মজবুত হবে বলে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মত ব্যক্ত করেছেন। কলকাতায় আজ নীতি আয়োগ এবং অটল

0: ইনোভেশন মিশনের সহায়তায় রাজ্যের প্রথম অটল ইনকিউবেশন সেন্টার এআইসি টেকনোর উদ্বোধন করেন তিনি। অর্থমন্ত্রী বলেন, নতুন উদ্যোক্তাদের স্বপ্ন পূরণে যে সমস্ত সংস্থা প্রশিক্ষণ ও পরামর্শদান এগিয়ে আসবে তাদের রাজ্য সরকার সব রকমের সহযোগিতা করবে। অনুষ্ঠানে উপস্থিত নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ডক্টর অশোক লাহিড়ি বলেন, নতুন স্টার্ট আপ তৈরির ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের মিলিত উদ্যোগ উন্নয়নের নতুন দিশা দেখাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পরীক্ষা পদ্ধতির আমূল সংস্কারের লক্ষ্যে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। সমাজ মাধ্যমে আজ এক ভিডিও বার্তায় তিনি বলেন, এই টাস্ক ফোর্সের কাজ হবে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার করে পরীক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত করার উপায় নির্দিষ্ট করা।
1: हमारी परीक्षा पद्धति ट्रांसपेरेंट हो, हमारी परीक्षा पद्धति में सबसे ज्यादा अब टेक्नोलॉजी का उपयोग हो, इन सारी बातों को ध्यान में रखते हुए विश्व प्रसिद्ध टेक्नोलॉजी एक्सपर्ट श्रीमान नंदन नीलेकणी जी के नेतृत्व में एक हाई पावर टास्क फोर्स बनाने का निर्णय किया है, जो एग्जामिनेशन रिफॉर्म की तरफ फोकस करेगा और जल्द से जल्द आने वाली परीक्षाओं की विश्वसनीयता को सुनिश्चित करने का काम इसके रिपोर्ट के आधार पर कर दिया जाएगा।
0: এদিকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রহ্লাদ যোশী আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। পরীক্ষার প্রশ্নফাঁস রুখতে কেন্দ্রীয় সরকার আগামীকাল লোকসভায় পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করতে চলেছে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বিলটি সভায় উত্থাপন করবেন। এই বিল প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদাই এই বিষয়ে জিরো টলারেন্স নীতি নিয়েছে। নেট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনকারী পড়ুয়া তথা সমগ্র দেশবাসীর তাঁর ওপর আস্থা রয়েছে। নিট কাণ্ডের প্রতিবাদে ধর্মতলার মিছিলে বিশৃঙ্খলার ঘটনার সঙ্গে প্রকৃত আন্দোলনকারীদের কেউ জড়িত ছিলেন না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের জানিয়েছেন। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সাংবাদিকদের ওপর বর্বরোচিত আক্রমণ এবং অশান্তি সৃষ্টির ঘটনায় যারা যুক্ত তাদের কাউকেই রেয়াত করা হবে না। কলকাতার পুলিশ কমিশনার তাকে সমস্ত তথ্য পাঠিয়েছেন।
2: আইনের শাসনের মধ্য দিয়ে গুন্ডাদের দমন আমরা করব, আর বাক স্বাধীনতা গণতান্ত্রিক স্বাধীনতা প্রত্যেকের থাকবে, যে কেউ তার স্বাধীন মত প্রকাশ করতে পারে, সরকারি সব স্তরে কথাবার্তা বলা আলোচনা করার সুযোগ আছে। কিন্তু এই যে শক্তি যারা সাংবাদিকদের বেছে বেছে পিটিয়েছে, নির্দয়ভাবে পিটিয়েছে, খুন করার জন্য পিটিয়েছে, এদেরকে গুন্ডা দমন আইনেই সাজা দেওয়ার ব্যবস্থা হবে।
0: স্কুলে ছাত্রছাত্রীদের জন্য এবার বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা চালু করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন আজ বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকেই ফেস রিকগনিশন বায়োমেট্রিক হাজিরা বিদ্যালয়গুলিতে চালু করার চেষ্টা চলছে।
3: আমাদের প্রত্যেকটি বিদ্যালয়ে আমরা ফেস রিকগনিশন বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম চালু করব, তাতে করে আমাদের ছাত্র এবং শিক্ষক সকলেরই সেখানে কারা থাকলেন তারা গেলেন সমস্ত কিছুই সেখানে রেকর্ড হবে। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অনভিপ্রেত ঘটনা যেমন ঘটে তার থেকেও এর মাধ্যমে রেহাই পাওয়া যাবে।
0: কলকাতা মেট্রোর ব্লু এবং গ্রিন লাইনে আগামীকাল থেকে সকাল 6টায় প্রথম পরিষেবা শুরু হচ্ছে। মেট্রোর তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম শেষ পরিষেবা রাত 10:03, দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমারের শেষ ট্রেন পাওয়া যাবে 10:18। অন্যদিকে গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত রুটে শেষ পরিষেবা রাত 10:30 এবং সিটি সেন্টার থেকে হাওড়া ময়দান শেষ ট্রেন 10:36 পাওয়া যাবে। সোম থেকে শনিবার পর্যন্ত এই পরিষেবা মিলবে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী রথীন মিত্রর জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ ভারতীয় জাদুঘরে এক বিশেষ চিত্র প্রদর্শনী ও শিল্পীর জীবন সমৃদ্ধ একটি গ্রন্থ প্রকাশিত হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট ভাস্কর প্রফেসর নিরঞ্জন প্রধান, জাদুঘরের অধিকর্তা ডক্টর সায়ন ভট্টাচার্য প্রমুখ। বৈজ্ঞানিক গবেষণা এবং মানব কল্যাণে মরণোত্তর দেহদান, চক্ষুদান এবং রক্তদান একটি সামাজিক দায়িত্ব, এই ভাবনাকে গুরুত্ব দিয়ে আজ কলকাতার নিউ আলিপুরে চিরন্তন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং এলাকার সমাজকর্মীরা হাওড়া জেনারেল হাসপাতাল এবং একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করে। সেখানে আজ প্রায় 40 জন রক্তদান এবং 15 জনের মতো দেহদানের অঙ্গীকার করেন। পশ্চিমবঙ্গ সংলগ্ন বঙ্গোপসাগরের ওপর অবস্থিত নিম্নচাপটি আজ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের বয়নশিল্পীরা তাদের কৌশল ও সৃজনশীলতার মাধ্যমে ভোকাল ফর লোকালের ধারণাকে আরও মজবুত করছে। আকাশবাণীতে মন কি বাতে 136তম পর্বে আজ তিনি প্লাস্টিকের পুনর্ব্যবহারের ওপর জোর দিয়েছেন। স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে রাজ্যজুড়ে।

0: আগামী 9 থেকে 17 আগস্ট হাড়ঘাট তিরঙ্গা কর্মসূচি পালিত হবে। স্থানীয় সংবাদ শেষ হলো।
1: আকাশবাণী কলকাতা, পরবর্তী ঘোষণা একটু পরেই।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান এক যুগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলো হার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলো হার্টজে, মৈত্রী প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 505 মিটারে অর্থাৎ 594 কিলো হার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগা হার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগা হার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগা হার্টজে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগা হার্টজে এবং DTH বাংলা পরিষেবায়। আকাশবাণীর শিলিগুড়ি, শান্তিনিকেতন, মুর্শিদাবাদ ও FM রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগা হার্টজে, FM গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্টজে এবং বিবিধ ভারতীর FM প্রচার তরঙ্গে 101.8 মেগা হার্টজে ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
1: আমার প্রিয় দেশবাসী নমস্কার। আমাদের জীবনে কিছু তারিখ এমন থাকে যা মনে রাখার জন্য ক্যালেন্ডার দেখার প্রয়োজন পড়ে না। আজ 26 জুলাই, এমনই একটি তারিখ। আজ কার্গিল বিজয় দিবস। এই দিন আমাদের গর্বে ভরিয়ে দেয়। এই দিন আমাদের বীর যোদ্ধাদের অবিস্মরণীয় সাহসের কথা স্মরণ করায়। কার্গিলের উঁচু উঁচু শিখর, কঠিন আবহাওয়া, শত্রুর চ্যালেঞ্জ, এমন প্রতিটি পরিস্থিতি ছিল আমাদের সৈনিকদের সামনে। কিন্তু তাদের অদম্য সাহস প্রতিটি চ্যালেঞ্জের চেয়ে বড় ছিল। তারা ভারতমাতার রক্ষার জন্য নিজেদের সব কিছু উৎসর্গ করেছেন। আজ কার্গিল বিজয় দিবসে আমি সমস্ত বীর শহীদ এবং বীর সৈনিকদের সশ্রদ্ধ প্রণাম জানাই। বন্ধুরা, আজকের ভারত তার বীরদের শুধু মনে রাখে না, বরং নতুন প্রজন্মের কাছে তাদের কাহিনী পৌঁছে দেয়। এই অনুভূতি থেকেই এই বছর একটি বিশেষ শৌর্য বিজয় যাত্রা বের করা হয়েছে। 14 জুলাই দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল থেকে শুরু হওয়া এই মোটরসাইকেল যাত্রা দ্রাসের কার্গিল ওয়ার মেমোরিয়াল পর্যন্ত পৌঁছবে। এর বার্তা হল ওয়ান রাইড, ওয়ান নেশন, ওয়ান সেলিউট। এই যাত্রা আমাদের মনে করিয়ে দেয় যে দেশের জন্য দেওয়া বলিদান কখনো ভোলা যায় না। বন্ধুরা, আজ ভারত তার সৈনিকদের সাহসের পাশাপাশি তার প্রযুক্তিগত সক্ষমতাকেও নিরন্তর শক্তিশালী করে তুলছে। কয়েকদিন আগে ভারতীয় নৌবাহিনীতে INS মহেন্দ্রগিরি অন্তর্ভুক্ত করা হয়েছে। এই আধুনিক যুদ্ধজাহাজ ভারতেই ডিজাইন করা হয়েছে, ভারতেই তৈরি হয়েছে। এতে 75% বেশি স্বদেশী উপকরণ ব্যবহার করা হয়েছে। এটি আত্মনির্ভর ভারতের ক্রমবর্ধমান শক্তির প্রতীক। এই মাসেই DRDO পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেটেরও সফল পরীক্ষা করেছে। এই সাফল্যের পিছনে আমাদের বৈজ্ঞানিক ও ইঞ্জিনিয়ারদের সম্মিলিত পরিশ্রম রয়েছে। 2-3 দিন আগেই DRDO কুশা ক্ষেপণাস্ত্রেরও সফল পরীক্ষা করেছে। বন্ধুরা, আজ প্রতিরক্ষা উৎপাদন হোক, প্রতিরক্ষা রপ্তানি হোক বা মিত্র দেশগুলোর সঙ্গে রাজনৈতিক সহযোগিতা, ভারত নিরন্তর নতুন উচ্চতার দিকে এগোচ্ছে। এই মাসের শুরুতে আমি ইন্দোনেশিয়ায় গিয়েছিলাম, যেখানে ব্রহ্মস এবং অস্ত্র মিসাইলের জন্য একটি বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তির উপর বিশ্বের আস্থা বাড়ছে। আসুন এই কার্গিল বিজয় দিবসে আমরা আমাদের অমর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই এবং একটি সুরক্ষিত, সক্ষম ও আত্মনির্ভর ভারত গঠনের জন্য আমাদের সংকল্প আরও দৃঢ় করি। আমার প্রিয় দেশবাসী, মন কি বাতের গত পর্বে আমি আপনাদের ক্যাচ দ্য রেইন অভিযানের বিষয়ে বলেছিলাম। আমি অনুরোধ করেছিলাম বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের এই অভিযানকে জন আন্দোলনে পরিণত করুন। ক্যাচ দ্য রেইন অভিযানের বার্তা অত্যন্ত সহজ, যেখানে বৃষ্টি হবে, যখন বৃষ্টি হবে, জলকে সেখানেই সংরক্ষণ করুন। সেজন্য চৌঠা জুলাই থেকে দেশ জুড়ে এক বিশেষ অভিযান চালানো হচ্ছে। এর মাধ্যমে বৃষ্টির জল সঞ্চয়, গ্রাউন্ড ওয়াটার রিচার্জ, পুরাতন জলধারার পুনরুজ্জীবন এবং বৃক্ষরোপণকে নতুন গতি দেওয়া হচ্ছে। আমি খুবই আনন্দিত যে গ্রাম হোক বা শহর, পঞ্চায়েত হোক কিংবা সামাজিক সংস্থা, প্রতিটি জায়গাতেই মানুষ বেশি বেশি করে অংশগ্রহণ করেছেন। বহু পুরনো পুকুর থেকে ময়লা পরিষ্কার করা হচ্ছে, অনেক কূপ ও জলাশয়কে নতুন জীবন দান করা হচ্ছে। বন্ধ হয়ে পড়ে থাকা বোরওয়েলের মাধ্যমে এখন গ্রাউন্ড ওয়াটার রিচার্জ করা হচ্ছে। বন্ধুরা, মধ্যপ্রদেশের সিধি জেলায় প্রায় 1500 পুকুর খনন করা হয়েছে। নরসিংহপুরে অমৃত সরোবরের সৌন্দর্যায়ন করা হয়েছে। মহারাষ্ট্রের নাসিকে বৃহৎ মাত্রায় জল সংরক্ষণের শক্তি গড়ে উঠেছে। অন্ধ্রপ্রদেশের নন্দিয়ালে সব গ্রাম পঞ্চায়েত এই অভিযানের সঙ্গে যুক্ত হয়েছে এবং পুরনো পুকুরগুলিকে আবারও ব্যবহারযোগ্য করে তোলা হয়েছে। আমাদের শহরগুলিও পিছিয়ে নেই। ছত্তিশগড়ের কোরবা, ওড়িশার ভুবনেশ্বর এবং অন্ধ্রপ্রদেশের বিজয়নগরমে এই অভিযানের উৎসাহব্যঞ্জক ফলাফল দেখা যাচ্ছে। আসুন আমরাও আমাদের আশেপাশের কোনো একটি নালা, কূপ বা জলাশয়ের দায়িত্ব নিই, জলের প্রতিটি ফোঁটা সংরক্ষণ করি। আজকের সংরক্ষিত প্রতিটি ফোঁটা আগামী প্রজন্মের ভবিষ্যতের সবচেয়ে বড় মূলধন। আমার প্রিয় দেশবাসী, সম্প্রতি গ্লাসগোতে কমনওয়েলথ গেমস শুরু হয়েছে। প্রত্যেক দেশবাসী ভারতীয় দলকে নিরন্তর নিজেদের শুভেচ্ছা জানাচ্ছেন। তাঁদের কামনা এই যে সকল ক্রীড়াবিদ ও অ্যাথলিট যেন অসাধারণ ক্রীড়া প্রদর্শন করেন এবং মানুষের হৃদয় জিতে নেন। বন্ধুরা, আমাদের যুবারা ইদানিংকালে ক্রীড়াক্ষেত্রে বেশ কিছু চমৎকার সাফল্য অর্জন করেছেন। পিভি সিন্ধু ব্যাডমিন্টনে জাপান ওপেন খেতাবজয়ী প্রথম ভারতীয় হয়েছেন। তার এই সাফল্যে সারা দেশ গর্বিত। ভারতীয় মহিলা ক্রিকেট দলও লন্ডনে লর্ডস স্টেডিয়ামে নিজেদের প্রথম টেস্ট ম্যাচ জিতেছে। এটি এক ঐতিহাসিক জয়। আমাদের টিম 270 রানের বিরাট ব্যবধানে এই খেলাই জয়লাভ করেছে। কিন্তু বিষয়টা শুধু এইটুকুই নয়, লর্ডসের দীর্ঘ ইতিহাসে মহিলা ক্রিকেট দলের এটিই ছিল প্রথম টেস্ট ম্যাচ। 1983-তে এই মাঠেই ভারত নিজেদের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল। আজ আমাদের নারী শক্তি এখানে দেশের নাম উজ্জ্বল করেছে। কিছু ক্ষুদ্র প্রয়াস এমনও হয় যা অত্যন্ত অর্থবহ হয়ে ওঠে। কেরালার এর্নাকুলামের সাউথ চিত্তুরে ক্রীড়া বিষয়ক এমনই এক প্রয়াসের কথা আমি জানতে পেরেছি। এখানে একটি স্কুলে সংস্কৃত ক্লাব রয়েছে। সেখানকার এক শিক্ষক অভিলাষজি অত্যন্ত অভিনব পদ্ধতিতে সংস্কৃতকে জনপ্রিয় করে তুলছেন। এই প্রজেক্টটিকে অক্ষর কন্দুক নাম দেওয়া হয়েছে। এতে সংস্কৃত অক্ষরগুলিকে ফুটবল খেলায় ব্যবহৃত শব্দগুলির সঙ্গে যুক্ত করে সহজভাবে বোঝানো হয়। তাতে শেখার আনন্দও পাওয়া যায়, পাশাপাশি খেলার সঙ্গে মানুষের সংযোগও বাড়ে। আমার প্রিয় দেশবাসী, গত রবিবার

বিক্রম ওয়ানের সফল উৎক্ষেপণের ফলে প্রতিটি দেশবাসী গৌরবান্বিত হয়েছেন। আমরা সকল দেশবাসী স্পেস সেক্টরের এই ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হয়েছি। এটি প্রাইভেট সেক্টর দ্বারা নির্মিত ভারতের প্রথম রকেট। আমাদের যুবা ইনোভেটর্সরা সেই কাজ করে দেখিয়েছেন যা কল্পনা করাও দুঃসাধ্য ছিল। তারা অবিশ্বাস্য দক্ষতা, আবেগ ও ধৈর্যের নিদর্শন রেখেছেন। দীর্ঘ সময় পর্যন্ত আমাদের স্পেস সেক্টর বেসরকারি ক্ষেত্রের জন্য বন্ধ ছিল। এই সেক্টরে আগ্রহী বহু যুবা নিজেদের প্রতিভা প্রদর্শন করার সুযোগ পাচ্ছিলেন না। যুবাদের কল্যাণের লক্ষ্যে আমরা স্পেস সেক্টরকে প্রাইভেট সেক্টরের জন্য উন্মুক্ত করি। আজ তার ফলাফল সারা পৃথিবী দেখতে পাচ্ছে। বন্ধুরা, আমাদের যুবা বন্ধুরা বিজ্ঞানের ক্ষেত্রেও ভারতের নাম উজ্জ্বল করছেন। সায়েন্স অলিম্পিয়াডস পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতাগুলির মধ্যে একটি। এতে বড় মাত্রায় ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে থাকে। এই মাসেই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথমেটিক্সের অলিম্পিয়াড হয়েছে। এই প্রতিযোগিতায় ভারতীয় দলের প্রদর্শন অনবদ্য ছিল। ফিজিক্স অলিম্পিয়াডে আমাদের পাঁচজন ছাত্রছাত্রী সকলেই স্বর্ণপদক জিতেছে আর ভারত প্রথম স্থান অর্জন করেছে। বিগত এক দশকে অনুষ্ঠিত প্রত্যেক ফিজিক্স অলিম্পিয়াডে আমাদের দেশের ছাত্রছাত্রীরা স্বর্ণ বা রৌপ্য পদক অবশ্যই জিতেছে। কেমিস্ট্রি অলিম্পিয়াডেও আমাদের সকল ছাত্রছাত্রীরা স্বর্ণপদক জিতেছে। এটা এখনও পর্যন্ত সবথেকে ভালো পারফরমেন্স ছিল। বায়োলজি অলিম্পিয়াডেও আমাদের সব ছাত্রছাত্রীরা পদক জিতেছে, যার মধ্যে একটি স্বর্ণপদকও অন্তর্ভুক্ত। অপরদিকে ম্যাথমেটিক্স অলিম্পিয়াডে আমাদের ছাত্রছাত্রীরা দুটি স্বর্ণপদক আর রৌপ্য পদক নিজ নামাঙ্কিত করে। আমাদের দেশের যুব শক্তির উপর আমি গর্বিত। এটা দেখে আনন্দ হচ্ছে যে ভারতে অলিম্পিয়াড আর হ্যাকাথনের সংস্কৃতি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আমার বিশ্বাস, দেশের একাধিক যুবক এরকম ফোরামে নিজেদের আগ্রহ দেখাবে এবং ভারতের পতাকা ঊর্ধ্বে তুলে ধরবে। আমার প্রিয় দেশবাসী, যখন প্রতিভা থাকে এবং কিছু করার আবেগও থাকে, তখন যে কোনো পথ হয়ে ওঠে সহজ। কাশ্মীরের ঐতিহ্যবাহী মাদুর বগু নিয়ে যে প্রচেষ্টা চলছে তা এরই প্রতিফলন। এটি উলুখাগড়া এবং খড় দিয়ে তৈরি করা হয়। এই চাটাইটি বানানোর প্রক্রিয়া বহু বছর পুরনো। এর জন্য কাশ্মীরের জলাভূমি অঞ্চলের ঘাস ও উলুখাগড়া কাটা হয়ে থাকে। রোদে শুকোনোর পর ছাঁটাই করা হয় আর তারপরে শুরু হয় হাতে বোনার কাজ। দুজন কারিগরের মোটামুটি চার দিন সময় লাগে এই চাটাই বুনতে। এই মাদুর অনন্য এবং ইকো ফ্রেন্ডলিও। এর একটি বড় বিশেষত্ব হল গরমে এই মাদুর থেকে শীতলতা পাবেন আর শীতকালে উষ্ণতা। প্রথম দিকে এটি কাশ্মীরের ঘরে ঘরে দেখা যেত, কিন্তু বিগত কিছু বছরে এর ব্যবহার কমতে শুরু করে। এই সময় শ্রীনগরের গুলাম হোসেনজি এবং তার মেয়ে তঞ্জিলাজি একটি সংকল্প গ্রহণ করেন। দুজনে বগু শিল্পের ঐতিহ্যকে নতুন জীবন দান করতে বদ্ধপরিকর। গুলাম হোসেনজি খুবই সাধারণ পরিবারের। এই কাজ করতে গিয়ে উনি নানা বাধা বিপত্তির সম্মুখীন হন, কিন্তু বগু সংরক্ষণের ওনার এই সংকল্প অটুট ছিল। দেখতে দেখতে ওনার এই প্রচেষ্টার সঙ্গে আরও অনেক মানুষ যুক্ত হতে শুরু করেন। গুলাম হোসেনজি এই কৌশলের যথেষ্ট বিকাশ ঘটালেন। এই মিশনে স্থানীয়ভাবে তিনি সরকারি সাহায্যও পান। আজ দ্রুত ক্রমবর্ধমান বগুর জনপ্রিয়তা দেশের অন্যান্য প্রান্তেও পৌঁছে যাচ্ছে। এই প্রচেষ্টার সঙ্গে যুক্ত প্রত্যেক ব্যক্তির জন্য আমি গর্বিত। আজ আমাদের সবার লোকাল প্রোডাক্টসের ওপর বিশ্বাস আছে। আমরা ভোকাল ফর লোকালের মন্ত্রে এগিয়ে চলেছি।
সেক্ষেত্রে

কাশ্মীরের বগু আপনাদের ঘরের একটি অংশ হোক, এই ব্যাপারে আপনারা একবার অবশ্যই ভাবুন। বন্ধুরা, আমাদের দেশে চা শুধুমাত্র একটি পানীয় নয়, এটি ঘনিষ্ঠতাও বাড়ায়। সকালের শুরু হোক, বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ হোক, বা পরিবারের সাথে কিছু সময় কাটাবার হোক, চা

উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লখিওয়ালা গ্রামে সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত মহিলারা বিদুর প্রেরণা স্বদেশী হার্বাল টি তৈরি করেছেন। এতে লেমনগ্রাস, গুলঞ্চ, যষ্টিমধু, তুলসী, কাঁচা হলুদ, দারুচিনি, এলাচ এবং মৌরির মতো প্রাকৃতিক জিনিস মিশ্রিত আছে। নিজস্ব অপূর্ব স্বাদ ও গুণের জন্য এই চা খুব অল্প সময়ের মধ্যে মানুষের মাঝে বিশেষ পরিচিতি বানিয়ে নিয়েছে। প্রয়াগরাজের মহাকুম্ভ এবং দিল্লির ইন্টারন্যাশনাল ফুড ফেস্টিভ্যালে এই হার্বাল চা খুব প্রশংসিত হয়েছে। বিদেশ থেকে আগত অতিথিরাও এর প্রতি বিশেষ আগ্রহ দেখিয়েছেন। বন্ধুরা, সবচেয়ে প্রেরণামূলক হল এর শুরু হওয়াটা। এই সম্পূর্ণ প্রচেষ্টা শুধুমাত্র 1,00,000 টাকা দিয়ে শুরু হয়েছিল। আজ এই ব্র্যান্ড দেশের বড় বড় সংস্থাগুলির কাছে পৌঁছে গেছে। এই প্রচেষ্টা আমাদের বলে যে যখন স্থানীয় জ্ঞান, প্রকৃতি এবং মহিলাদের আত্মবিশ্বাস একসাথে হয়, তখন এক ছোট প্রচেষ্টাও বড় পরিবর্তনের সূচনা হয়ে যায়। আমার প্রিয় দেশবাসী, আজ দেশ জুড়ে এক পের মা কে নাম, একটি গাছ মায়ের নামে অভিযানের মাধ্যমে লোকেরা প্রকৃতির প্রতি নিজ দায়িত্ব পালন করছেন। যখন সমাজ এই ভাবনার সাথে যুক্ত হয়, তখন অতি সুন্দর এবং প্রেরণাদায়ক উদাহরণও সৃষ্টি হয়। বন্ধুরা, আহমেদাবাদে জন অংশীদারিত্বের অদ্ভুত শক্তি দেখা গিয়েছে। ভাড়ু এলাকায় 1 ঘন্টার মধ্যে 3,50,000-এরও বেশি গাছ রোপণ করা হয়েছে। এতে 25,000-এরও বেশি মানুষ সম্মিলিত ছিলেন। স্কুলের শিশুরা, এনসিসি ক্যাডেটস, স্বয়ংসেবক এবং সাধারণ নাগরিক প্রত্যেকে এই অভিযানে অংশ নেন। আগামী বছরগুলিতে এই গাছগুলোই এক ঘন নগর অরণ্যের রূপ নেবে। এই প্রচেষ্টাকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে লিপিবদ্ধ করা হয়েছে। বন্ধুরা, এক পেড় মা কে নাম অভিযানের ফলে উত্তরপ্রদেশে জনশক্তির অদ্ভুত উদাহরণ দেখা গেছে। সেখানে একদিনে 12 জুলাইতে 35 কোটিরও বেশি গাছ লাগানো হয়। উত্তরপ্রদেশের সাংসদ হওয়ায় আমার জন্য এটি বিশেষ গর্বের বিষয়। আমার প্রিয় দেশবাসী, গাছ শুধুমাত্র মানুষের জন্যই হয় না, অগণিত জীবজন্তুরও বাসা। গুজরাটের গিরের জঙ্গলে প্রায় 60 বছর বাদে ইন্ডিয়ান গ্রে হর্নবিল আবার বাসা বাঁধছে। এটা গিরের বছরের পর বছর ধরে হয়ে চলা সংরক্ষণ এবং পুনর্স্থাপনের প্রচেষ্টার ফল। হর্নবিলকে জঙ্গলের কৃষক বলা হয়। এরা ফল খেয়ে বীজগুলি দূরবর্তী স্থানে পৌঁছায়। সেই বীজ থেকেই জঙ্গলে নতুন গাছ জন্ম নেয়। এইভাবে একটি পাখি জঙ্গলকে বারবার সবুজ রাখতে সাহায্য করে। আমি আপনাদের সবাইকে বলবো, আমরা সবাই যেন আমাদের জীবনের কোনো বিশেষ সুযোগকে প্রকৃতির সাথে অবশ্যই যুক্ত করি। একটি গাছ মায়ের নামে লাগায়। আজকে লাগানো একটি ছোট্ট চারা আগামী প্রজন্মের জন্য সবুজ প্রকৃতি, স্বচ্ছ হাওয়া ও সুন্দর ভবিষ্যতের উত্তরাধিকার হতে পারে। আমার প্রিয় দেশবাসী, আমরা সবাই জানি আজ প্লাস্টিক দূষণ সমগ্র পৃথিবীর পরিবেশের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। সিঙ্গেল ইউজ প্লাস্টিকের আবর্জনা অনেক বছর ধরে প্রকৃতির ক্ষতি করতে থাকে। এই জন্য প্লাস্টিকের ঠিক মতো ব্যবস্থাপনা খুব জরুরি। বন্ধুরা, বিহারের সীতামাড়ি থেকে ওয়েস্ট টু ওয়েলথ এর দারুণ উদাহরণ সামনে এসেছে। এখানে আবর্জনা রিসাইকেল করে তার থেকে চমৎকার বসার বেঞ্চ তৈরি করা হচ্ছে। একটা বেঞ্চ তৈরি হতে প্রায় 40 কিলো সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার হয়। এটি মজবুত, টেকসই এবং আরামদায়ক হওয়ার সাথে সাথে ইকো

ফ্রেন্ডলিও হয়। এগুলি সরকারি স্কুল, পার্ক এবং সার্বজনীন স্থানে লাগানো হয়। এর মাধ্যমে লোকেদের মধ্যে পরিবেশ সংরক্ষণের প্রতি সচেতনতাও বৃদ্ধি পাচ্ছে। এই প্রচেষ্টায় স্থানীয়দের সাথে সাথে জেলা প্রশাসনেরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এর ফলে স্থানীয়ভাবে রোজগারের সুযোগও তৈরি হচ্ছে। সীতামাড়ির এই প্রচেষ্টা আমাদের বলে রিডিউস, রিইউজ ও রিসাইকেল আজ কেবল একটি স্লোগান নয়, বরং আমাদের জীবনের এক অঙ্গ হতে চলেছে। বন্ধুরা, আমাদের মনে থাকবে গতবার মন কি বাতে আমি গণেশ উৎসবের কথা বলেছিলাম। আমি অনুরোধ করেছিলাম যে আমাদের দেশের মাটি দিয়ে তৈরি গণেশ প্রতিমারই পুজো করা উচিত। প্লাস্টার অফ প্যারিস দিয়ে তৈরি যে গণেশ প্রতিমা বা বিদেশ থেকে যেসব গণেশ প্রতিমা আনা হয়, তার বদলে আমাদের দেশের মাটি দিয়ে তৈরি গণেশজিকেই ঘরে প্রতিষ্ঠা করা উচিত। এই বিষয়ে অনেকেই আমাকে বার্তা পাঠিয়েছেন এবং মতামত জানিয়েছেন। লোকেরা জানিয়েছেন তাঁরা আমার অনুরোধ মেনে নিয়েছেন, তাঁরা স্থানীয় মাটি দিয়ে তৈরি গণেশ প্রতিমা প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা লিখেছেন, মন কি বাতে আগেই এই আলোচনা হওয়ায় তাঁদের ঠিক সময় ঠিক পদক্ষেপ নিতে সুবিধে হয়েছে। আমি আবারও একবার অনুরোধ রাখছি, এইবার গণেশ পুজোয় দেশের মাটি দিয়ে তৈরি গণেশজিকে নিজেদের ঘরে প্রতিষ্ঠা করুন, পুজো করুন। আপনার এই প্রচেষ্টাও এক প্রকার প্রকৃতি পূজাই হবে। আমার প্রিয় দেশবাসী, এবার আমি আপনাদের এমন এক ব্যক্তির সম্বন্ধে বলবো যার সম্পর্কে শুনে আপনাদের খুব গর্ববোধ হবে। এমন একজন ব্যক্তি যিনি সায়েন্স ও ইনোভেশন এর ক্ষেত্রে দারুণ কাজ করেছেন, বিশ্বে যার পরিচিতি তৈরি হচ্ছে, কিন্তু তারপরেও তিনি নিজের শিকড়ের সাথে গভীরভাবে যুক্ত। সুযোগ পেলেই তিনি নিজের মাটিকে সম্মান করতে ভোলেন না। সেই ব্যক্তি হলেন মণিপুরের ডক্টর রোনাল্ডো লেসরামজি। ওর নাম রোনাল্ডো, কিন্তু কাজের ক্ষেত্রে উনি একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট। উনি জাপানে কাজ করেন আর ইয়াং গ্যালাক্সির এক বিশাল সমষ্টি খোঁজ করছেন, যে দল উনি তারও একজন। আপনারা জানতে চাইবেন যে উনি আসলে কি করছেন। আসলে উনি এই পুরো সমষ্টির নাম মণিপুরের এক সুন্দর লেক এর নামের সঙ্গে জুড়ে দিয়ে নাম রেখেছেন লোকটাক প্রোটো ক্লাস্টার। লোকটাক মিষ্টি জলের এক বিশাল বড় ঝিল। লোকটাক লেকে ভাসমান জলজ উদ্ভিদ মিলে এক অনন্য ল্যান্ডস্কেপ তৈরি হয়। দেখলে মনে হয় বিশাল সমুদ্রের মধ্যে ছোট ছোট দ্বীপ ভেসে বেড়াচ্ছে। একই রকমভাবে ইউনিভার্সে এই ইয়াং গ্যালাক্সি এক বিশাল কাঠামো নির্মাণ করছে। আজ মণিপুরের লোকটাক কেবল দেশের মানচিত্রেই নয়, বরং এই বিশাল মহাকাশে তার নিজের সৌন্দর্যের বিচ্ছুরণ ঘটাচ্ছে। এই প্রাপ্তি সমস্ত ভারতবাসীর গৌরব বাড়াচ্ছে। এর থেকে আমাদের যুব বন্ধুরা শিখতে পারেন যে নিজের ঐতিহ্যের সঙ্গে যুক্ত থেকেও নতুন উচ্চতা ছুঁতে পারা যায়। এ এমনই এক শিখরের অস্তিত্ব যা নক্ষত্রের দুনিয়াকে ঝলমলে করে তুলতে পারে। আমার প্রিয় দেশবাসী, কিছুদিন বাদেই 7ই আগস্ট আমাদের দেশ ন্যাশনাল হ্যান্ডলুম ডে পালন করবে। এই সুযোগে আমরা আমাদের বয়নশিল্পী ভাই বোনদের কৌশল ও সৃজনশীলতার উৎসব পালন করব। আমাদের এই বন্ধুরা চলে আসা পরম্পরাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছেন। বন্ধুরা, হাতে বোনা এই সব পোশাক কোনো না কোনো ক্ষেত্রে সমাজ ও তার সঙ্গে যুক্ত অসংখ্য মানুষের কাহিনী সামনে নিয়ে আসে। এরা সেই মানুষ যারা গর্বের সঙ্গে ভারতের সাংস্কৃতিক পরম্পরাকে সযত্নে লালন করার কাজে যুক্ত রয়েছেন। আজকের দিনে আমার অনুরোধ যে আমরা হস্তশিল্পকে উৎসাহ দিয়ে আমাদের বয়নশিল্পী বন্ধুদের সম্মান জানাব।
আসুন

আমরা ভোকাল ফর লোকাল এই ভাবনাকে আরও শক্তিশালী করি। বন্ধুরা, আজ দেশে হ্যান্ডলুমকে যেভাবে উৎসাহ দেওয়া হচ্ছে তাতে বড় অংশের মানুষের জীবন আরও উন্নত হচ্ছে। পোচামপল্লি থেকে পাটনা আর কুথমপল্লি থেকে কচ্ছ পর্যন্ত এর বহু উদাহরণ দেখতে পাওয়া যায়। আজ এমন বহু মানুষ ও গোষ্ঠী আছেন যারা আমাদের হ্যান্ডলুমের এই গৌরবময় ঐতিহ্যকে নতুন উৎসাহ ও পরিচিতি দান করছেন। কেউ পোচামপল্লি ইক্কাতের সুন্দর পরম্পরাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আবার কেউ মহিলা বয়নশিল্পীদের যুক্ত করে উল প্রোডাক্টস বানাচ্ছেন, কিছু মানুষ কেরালামের ঐতিহ্যবাহী কসাউ কলাকে সংরক্ষণ করছেন। এর ফলে আমাদের মা বোনদের আয়ও হচ্ছে। বন্ধুরা, আরেকটি বিষয় যা আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই তা হল খাদি। আমরা সবাই জানি যে খাদি মহাত্মা গান্ধীর খুব প্রিয় ছিল। গত কয়েক বছরে খাদি খুব জনপ্রিয় হয়ে উঠেছে। গত ১২ বছরে এর বিক্রি ৬ গুণ বেড়ে গেছে। বিক্রির এই অঙ্ক এখন ৮০০০ কোটি টাকার কাছাকাছি পৌঁছে গেছে। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, আগামী উৎসবে খাদির কোনো না কোনো দ্রব্য, হ্যান্ডলুমের কোনো না কোনো দ্রব্য, হ্যান্ডিক্রাফ্টের কোনো না কোনো দ্রব্য অবশ্যই কিনুন। আমার প্রিয় দেশবাসী, যদি আপনাদের জিজ্ঞেস করা হয় যে ভারতে কত প্রকারের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে, তাহলে আপনারা চিন্তায় পড়ে যাবেন। এটা এই জন্য যে আমাদের এখানে অনেক বাদ্যযন্ত্র আর তার সঙ্গে যুক্ত পরম্পরা রয়েছে। এরকমই এক ইনস্ট্রুমেন্ট ত্রিপুরার চোঙ প্রেঙ্গ। এটা এখানকার আদিবাসী সমাজে অত্যন্ত জনপ্রিয়। বাঁশের তৈরি এই বাদ্যযন্ত্রে তিনটি তার আছে। এর থেকে যে সুর বেরোয় তা অতি সুমধুর, যার সঙ্গে অনেকটা স্বরদের মিল পাওয়া যায়। কিছু কারণে এর জনপ্রিয়তা যুব প্রজন্মের মধ্যে কমে যাচ্ছিল। সেজন্য সুরজ কুমার দেববর্মা তাকে আবার জনপ্রিয় করে তোলার সংকল্প নিয়েছেন। আজ তাঁর চেষ্টার ফল পাওয়া যাচ্ছে। তিনি চোঙ প্রেঙ্গের সঙ্গে সঙ্গে ওখানকার অন্য ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রও বাজাচ্ছেন। ককবরক লোকগান, বাউল গান, বাংলা লোকগান এতে খুব ভালো লাগে। আমি এখন আপনাদের একটি ছোট্ট ক্লিপ শোনাতে চাইছি। এই সুর আপনারা কখনো ভুলতে পারবেন না।

বন্ধুরা, আমার বিশ্বাস এই সুর শুনে আপনাদের খুব ভালো লেগেছে। আমার অনেক গর্ব দেব বর্মাজিকে নিয়ে। পারম্পরিক সঙ্গীতকে জনপ্রিয় করে তোলার জন্য তাঁর এই প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। আমার অনুরোধ, আপনারাও আপনাদের আশেপাশের এরকম ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের কথা সোশ্যাল মিডিয়াতে অবশ্যই শেয়ার করুন। আপনার এই প্রচেষ্টা অন্যকেও ঐতিহ্যবাহী ভারতীয় সঙ্গীতের সঙ্গে যুক্ত করবে। আমার প্রিয় দেশবাসী, কাল 27 জুলাই ভারতরত্ন ডক্টর APJ আব্দুল কালামের প্রয়াণ দিবস। ডক্টর কালামের ব্যক্তিত্ব নানান প্রেরণার স্বরূপ, কিন্তু তাঁর মনের সবচেয়ে কাছে এক শিক্ষকের ভূমিকা। তিনি শিশু ও যুবকদের বড় স্বপ্ন দেখার জন্য উৎসাহ দিতেন। ঘটনাচক্রে এই সপ্তাহেই আমরা গুরু পূর্ণিমা পালন করব। আমাদের মা বাবা আমাদের প্রথম গুরু, স্কুলের শিক্ষক যারা আমাদের অক্ষর পরিচয় করান।

0: গুরু পূর্ণিমা এই সব গুরুদের প্রতি কৃতজ্ঞতা জানানোর সুযোগ। আমি দেশের সব শিক্ষক ও গুরুজনদের প্রণাম জানাই। বন্ধুরা, কয়েকটি সপ্তাহ পরেই আমরা আমাদের স্বাধীনতার মহোৎসব পালন করব। 15ই আগস্ট সমস্ত ভারতবাসীর কাছে গর্বের দিন। এই দিন সেই সব অসংখ্য বীরদের স্মরণ করার দিন যারা ভারতমাতার স্বাধীনতার জন্য নিজেদের সমস্ত কিছু সমর্পণ করেছিলেন। তাঁদের ত্যাগ আর তপস্যার জন্য আজ আমাদের হাতে তেরঙা। এই তেরঙায় রয়েছে আমাদের সংবিধানের আদর্শ। বন্ধুরা, গত কয়েক বছরে হর ঘর তিরঙ্গা অভিযান অত্যন্ত উৎসাহের সঙ্গে সারা দেশকে এক অসাধারণ আদর্শে যুক্ত করেছে। প্রতি ঘর প্রতি রাস্তায় তেরঙ্গার উৎসব দেখা যায়। এই বছরও হর ঘর তিরঙ্গা অভিযানকে সম্পূর্ণ উৎসাহের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে। নিজেদের ঘরে পুরো সম্মানের সঙ্গে তেরঙ্গা ওড়াতে হবে। বন্ধুরা, প্রতি বছর 15ই আগস্টের আগে আপনারা আমাকে অনেক পরামর্শ ও প্রস্তাব দিয়ে থাকেন। এবছরও আপনারা অবশ্যই আপনাদের চিন্তাভাবনা মাই গভ পোর্টালে অবশ্যই পাঠান। আমি আপনাদের প্রস্তাবের অপেক্ষায় রয়েছি। বন্ধুরা, মন কি বাত আজ এই পর্যন্ত। আগামী মাসে আমরা আবার মিলিত হব দেশবাসীর সঙ্গে অনেক নতুন উপলব্ধি আর উৎসাহব্যঞ্জক উদ্যোগ নিয়ে। এখন আমাকে অনুমতি দিন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।

0: ভুলবেন না।
1: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR 1 বা ITR 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
0: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
1: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন, এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
0: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা, আয়কর বিভাগ, ভারত সরকার।
2: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও, কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
3: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
2: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে। আপনিও লাগিয়ে নিন।
4: PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
5: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। 100.1 FM Gold।
6: আকাশবাণীর অতীত কথা শুনছেন, আকাশবাণীর মণিকণা 100.1 FM Gold-এ। আকাশবাণীর মণিকণা, আকাশবাণীর মণিকণা 100.1 FM Gold-এ।

0: 100.1 FM Gold টিউন করেছেন আপনি, আর আজ রবিবার, মাসের শেষ রবিবার। অবশ্যই আকাশবাণীর সঙ্গে সম্পর্কিত বেশ কিছু গুণী মানুষ যারা আমাদের অন্তরে চিরজাগরুক, যাদের প্রত্যেকটি কর্মকাণ্ড, তাদের সৃষ্টি, আমরা সেই সৃষ্টিতে মোহিত হয়ে থাকি, আমাদের নতুন করে ভাবনার বা চিন্তার প্রসার ঘটায়, সেই সমস্ত গুণীজনকে নিয়েই আকাশবাণীর মণিকণা। এবং আজ মাসের শেষ রোববারে কিছু মানুষ অবশ্যই থাকবে না আজ আমাদের সঙ্গে, তাদেরকে নিয়ে চলবো পুরো বারোটা পর্যন্ত, এবং অবশ্যই আপনারা তো থাকবেন 100.1 FM গোল্ডে।
1: আকাশবাণীর মণিকণা, জুলাই মাসের আকাশবাণীর মণিকণায় সাজানো রয়েছে পুরনো দিনের নানান উজ্জ্বল মণিকণা দিয়ে। আপনাদের 100.1 FM গোল্ডের এই পর্বে, আকাশবাণীর মণিকণার এই পর্বে সবাইকে স্বাগত। শুরু করব একটি রম্যগীতি দিয়ে, তারপর আসছি বাকি সমস্ত কিছু নিয়ে।

0: তাপস চট্টোপাধ্যায়ের কণ্ঠে আমরা গানটি শুনছিলাম, মানে রম্য গীতিটি শুনছিলাম, যে গানটি রেকর্ড করা হয়েছিল আগস্ট মাসের 29 তারিখ, মানে 29 আগস্ট 1979 সালে। গানটির লিরিসিস্ট উৎপল চট্টোপাধ্যায়। এরকম বেশ কিছু রবীন্দ্রসঙ্গীত থাকবে, রম্যগীতি থাকবে, এছাড়া আরও অনেক অনুষ্ঠান তো থাকছে, যেটা আকাশবাণীর মণিকণায় প্রত্যেক মাসের শেষ রোববার থাকে। আজও তার অন্যথা নয়, তবে শুরুতে একটু অন্যরকম সেগমেন্টে আমরা যাব।
1: চলে আসি সময়ের সারণি বেয়ে একটু পিছনের দিকে। আসলে আকাশবাণীর মণিকণার এই প্রথম 30 মিনিটে আমরা সেই সময়গুলোতে ফিরে যেতে চাই যখন আকাশবাণীর প্রথম যুগ ছিল। তারপর ক্রমাগত সময়ের সঙ্গে সঙ্গে রেডিও সম্প্রচারের যে নানান পরিবর্তন তাকে আমরা ধরতে চেষ্টা করি দু এক কথায়, তাও আবার তারিখ উল্লেখ করে। সেই রেডিও পঞ্জি এই মুহূর্তে আপনাদের জন্য আজকের পর্বে। আজকে জুলাই মাসের মণিকণায় রয়েছি আমরা, স্বাভাবিকভাবেই পিছনের বছরগুলোতে এই মাসে রেডিওর জীবনে, রেডিওর জীবনে যা যা ঘটেছে সারা ভারতবর্ষে তারই কয়েকটা ঘটনার উল্লেখ করব। প্রথমে চলে যাব 1923 সালের কথায়। 1923, তার মানে 1924 পরের বছর, আর তখনও কিন্তু আমাদের আকাশবাণী কলকাতা সেভাবে নয়, কারণ 1926 আমাদের, তাই তো?
0: একদম একদম একদম।
1: তাহলে 1924 সাল, সেই সময় 31 জুলাই, তার আগে মে মাসে সেখানে অ্যামেচার রেডিও ক্লাব তৈরি হয়, আর 31 জুলাই মাদ্রাজ রেডিও ক্লাব অনুষ্ঠান প্রচার শুরু করে। মানে যে অ্যামেচার রেডিও ক্লাব তৈরি হয়েছিল মে মাসে, তাদের অনুষ্ঠান প্রচার শুরু হয় 31 জুলাই তারিখ থেকে। এই বছরেরই, অর্থাৎ সেই 1924 সালেরই বছরেই দেশের বিভিন্ন স্থানে কতগুলো এরকম অ্যামেচার রেডিও ক্লাবকে খুব অল্প শক্তিসম্পন্ন ট্রান্সমিটারের মাধ্যমে বেতার প্রচার করার অনুমতি দেওয়া হয়েছিল।
0: এরপর 1927 সাল, ঠিক তার কয়েক বছর পর, এই জুলাই মাসেই কলকাতায় স্থায়ীভাবে ব্যবসা শুরু করতে ডালহৌসি স্কোয়ারের পশ্চিমে নির্জন পরিবেশে 1 নম্বর গার্স্টিন প্লেসের পুরনো বাড়ির দোতলা এবং তিনতলা 5 বছরের লিজে ভাড়া নেওয়া হয় মাসিক 800 টাকায়। পরবর্তীকালে 3টি তলার সবকটিই কিন্তু ভাড়া নেওয়া হয়েছিল

0: রেডিও স্টেশন তৈরি করার উদ্দেশ্যে।
1: ওই বছর 15 জুলাই মুম্বাইয়ের ওরলি থেকে প্রকাশনা শুরু হয় ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানির ইংরেজি মুখপত্র ইন্ডিয়ান রেডিও টাইমসের। 1927 সালের 15 জুলাই শুরু হয় ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানির ইংরেজি মুখপত্র ইন্ডিয়ান রেডিও টাইমসের। আর 23 জুলাই ওই কোম্পানির মুম্বাই বেতার কেন্দ্রের উদ্বোধন করেন ভাইসরয় লর্ড আরভিন। স্টেশন ডিরেক্টর হন মিস্টার এল বি পেজ। এই তারিখটা বর্তমানে ভারতে সংগঠিত বেতার ব্যবস্থা প্রবর্তনের দিন হিসাবে পালিত হয়ে থাকে, অর্থাৎ 23 জুলাই।
0: এবং এইভাবে পুরো জুলাই মাস জুড়ে নানান রকম ঘটনা, যেগুলো কিন্তু আকাশ দূরদর্শন এবং আকাশবাণী, দূরদর্শন অবশ্যই নয় যদিও সেটা প্রসার ভারতীর আন্ডারে, কিন্তু আকাশবাণীর ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের আকাশবাণীতে কিন্তু উল্লেখযোগ্য বেশ কিছু ঘটনা ঘটে যায়।
1: চলে আসি আরও কয়েক বছর পরে 1938 সালে। 1938 সালের 1 জুলাই অল ইন্ডিয়া রেডিওর অনুষ্ঠান সূচি জ্ঞাপক হিন্দি মুখপত্র নাম আওয়াজের পরিবর্তে হয় সারং।
0: একদমই তাই। আমরা এভাবেই জুলাই মাসের অনুসন্ধান করব বিভিন্ন সময় বিভিন্নভাবে। যখন জুলাই মাসটা উল্লেখযোগ্য হয়ে ওঠে অল ইন্ডিয়া রেডিওর কাছে, তেমনই একটি উল্লেখযোগ্য বছর হচ্ছে 1952 সাল 8ই জুলাই। ওই বছরের মুম্বাইতে প্রথম লঘু সঙ্গীত ইউনিট গঠন করা হয়, আর ঠিক তার কয়েকদিন পর মানে 20শে জুলাই 1952-র 20শে জুলাই অখিল ভারতীয় সঙ্গীত সম্মেলন বেতারে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়, প্রতি শনিবার রাত 9:30 থেকে 11:00 পর্যন্ত। উদ্দেশ্য উচ্চাঙ্গ সঙ্গীতকে জনপ্রিয় করে তোলা এবং দক্ষিণী ও হিন্দুস্তানি সঙ্গীতের সেতু বন্ধন।
1: চলে আসি 1956 সালে। 1956 সালের 14ই জুলাই জাতীয় স্তরে অপেরা শুরু হয়। এইভাবেই রেডিও এগিয়ে চলে সময়ের সারণীবে।
0: আমরা আবারও যাব এই জুলাই মাসে আরও বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা তো ঘটেছিল, কিন্তু আরও একটা রম্যগীতি আমরা শুনে নিই হৈমন্তী শুক্লার কণ্ঠে।

0: হৈমন্তী শুক্লার কণ্ঠে আমরা শুনছিলাম সারাটা দিন বৃষ্টি রোমগীতিটি। এই গানটিও কিন্তু আকাশবাণীর নিজস্ব স্টুডিওতে রেকর্ড করা হয়েছিল 5ই মার্চ 1994 সালে। গানটির কম্পোজিশন নীতা সেনের। অসাধারণ কিছু রবীন্দ্রসঙ্গীত এবং রোমগীতি আজ আমরা শুনব আকাশবাণীর মণিকণা। এবং বারে বারে যেটা বলা সেটা হচ্ছে যে যে গানগুলো শুনবো অবশ্যই সেটি কিন্তু আকাশবাণীর নিজস্ব সংগ্রহশালায় রয়েছে, এবং এই সমস্ত গানগুলো রেকর্ড করা হয়েছিল আকাশবাণীর নিজস্ব স্টুডিওতে। শিল্পীরা নিজেরা এসেছিলেন, রেকর্ড করেছিলেন শুধুমাত্র আকাশবাণীর জন্য। তেমনই কিছু গান আজ আপনাদের জন্য নিয়ে এসেছি।
1: চলে আসি আবারও সেই পঞ্জিতে, ইতিহাসের পাতায় লেখা থাকা রেডিও জীবনের নানান কথা। পিছিয়ে যাব বেশ কয়েক বছর, তারপর জুলাই মাসে কি কি ছিল এই রেডিওর জীবনে সারা ভারতবর্ষে, যেমনটা বলছিলাম একটু আগেও। চলে আসি 1957 সালের কথায়। 1957 সালের 7ই জুলাই দিল্লিতে অনুষ্ঠান বিনিময় কেন্দ্র অর্থাৎ প্রোগ্রাম এক্সচেঞ্জ ইউনিট চালু হয়, আর 23শে জুলাই ভারতে সংগঠিত বেতার ব্যবস্থার 30 বছর পূর্তি উদযাপিত হয়। এগিয়ে চলি আমরা আরও পরের বছরে। চলে আসি 1966 সালের কথায়। 1966 সাল 17ই জুলাই টপিক ফর টুডে এবং ফোকাস এই অনুষ্ঠান দুটি ইন দ্য নিউজ এবং স্পটলাইট নামে নবরূপে প্রকাশিত হয়। তাহলে দ্য নিউজ, ইন দ্য নিউজ আর স্পটলাইট এই দুটির পুরনো নাম যথারীতি টপিক ফর টুডে এবং ফোকাস, যেটা 17ই জুলাই থেকে নতুন নামে পরিচিত হতে থাকে।
0: এরপর আমরা আরেকটু পিছিয়ে যাই 1969 সাল 21শে জুলাই দিল্লিতে যুববাণী চ্যানেল শুরু হয় প্রথম ওই বছরই, অর্থাৎ 1969 সালের 21শে জুলাই উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।
1: এই যুববাণী শব্দ বন্ধটুকুর মধ্যে কত কিছু যে লুকিয়ে আছে,
0: একেবারেই তাই।
1: মানে রেডিও যেরকম তার জীবন কাহিনীতে এই শব্দবন্ধের সঙ্গে জুড়ে রেখেছে অনেক অসম্ভব অসাধারণ কাজ, তেমনি আমরা যারা রেডিওর সঙ্গে যুক্ত আমাদের জীবনেও কিন্তু এই দুটি শব্দ যুগল, যুববাণী যা একসঙ্গে উচ্চারিত হয়, তাও কিন্তু আমাদের মনের মণিকণা মণিকোঠায়,
0: মানে আমাদের অ-আ-ক শেখা আর কি। এই যুববাণী শব্দটা শুনলেই মনে ওঠে আর কি, আকাশবাণীর সঙ্গে সম্পর্কিত যে সমস্ত আমরা মানুষরা রয়েছি আর কি।
1: এবং সেই সঙ্গে না ভুলতে পারা কিছু স্মৃতি চিরকাল মনের মণিকোঠায় থেকে যাওয়া। চলে আসি আরও একটু এগিয়ে আসি 1975 সাল 1975 সালে সালটা লক্ষণীয়, সেই সময় কিন্তু

0: তো আমাদের এই বাংলায় ততদিনে টেলিভিশনের সম্প্রচার
1: শুরু হয়ে গেছে,
0: সরকারি টেলিভিশনের সম্প্রচারের শুরু হয়েছে। 1975 সালের পয়লা জুলাই শ্রীনগর, মানে কাশ্মীর শ্রীনগর, শুরু হয় বাণিজ্যিক সম্প্রচার, বাণিজ্যিক রেডিও সম্প্রচার অবশ্যই। তারপরে আবারও এগিয়ে যাওয়া,
1: এরপর আমরা 1977 সাল, সালটা 1977 জুলাই মাস, সেখানেও আমরা দেখি যে মাদ্রাজ কেন্দ্রে এফএম স্টেশন, মানে এই যে এফএম শব্দটা সত্যি বোধ হয় মডুলেশন, নতুন করে রেডিওকে শোনা, রেডিওকে ভালোবাসার একটা মাধ্যম বলা যেতে পারে, সেটা কিন্তু মাদ্রাজে চালু হয়েছিল জুলাই মাসে 1977 সাল। এরকম আরো বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা তো ঘটেই আছে।
0: আমরা এগিয়ে চলি একটু একটু করে। 1994 সালের 25 জুলাই আকাশবাণী ভবন থেকে শুরু হয় 5টি বেসরকারি প্রতিষ্ঠানের অনুষ্ঠান, অর্থাৎ এতদিন পর্যন্ত আকাশবাণী ভবন, যেখানে অল ইন্ডিয়া রেডিওর জন্যই বিশেষভাবে তৈরি হয়েছে, সেখানে 1994 সালের 25 জুলাই এই আকাশবাণী ভবন থেকেই ব্যবস্থা করা হয় 5টি বেসরকারি প্রতিষ্ঠানের অনুষ্ঠান সম্প্রচারের।
1: এরপর 24 জুলাই 1995 সাল, মানে এটা একটা উল্লেখযোগ্য সাল বলা যেতে পারে, এবং 24 জুলাই তারিখটা উল্লেখযোগ্য তারিখ। কেন উল্লেখযোগ্য? কারণ কলকাতা বেতারে 24 ঘন্টা এফএম সম্প্রচারের সূচনা, মানে যা আজও পর্যন্ত একেবারে তার উজ্জ্বল দৃষ্টান্ত বা উজ্জ্বলভাবে বিরাজিত আমাদের কাছে এবং অবশ্যই আপনাদের কাছে। তো এবং
0: আপনারা জনপ্রিয় করেছেন, তাই আজও এফএম একই রকমভাবে, একই জনপ্রিয়তা নিয়ে একই রকমভাবে কাজ করে চলেছে, আর আমরাও আপনাদের কাছাকাছি, মনের কাছাকাছি আসার সুযোগ পাচ্ছি। আকাশবাণী ভবন থেকে শুরু হয়েছিল 24 ঘন্টার এফএম সম্প্রচার 24 জুলাই
1: সালটা
0: 1995। চলে আসি 1997 সালের 23 জুলাই কথায়। 23 জুলাই ভারতীয় সম্প্রচারের 70তম বার্ষিকী উপলক্ষে এই দিনটাতে কলকাতা প্রেস ক্লাবে আহূত হয় একটি সভার। প্রসার ভারতীর সমর্থনে এবং ব্রডকাস্টিং মিউজিয়াম গঠনের যৌক্তিকতা স্বীকার করে সেখানে বক্তব্য রাখেন সেই সময়ের চিত্তব্রত মজুমদার এবং সিপিআইএমের চিত্রব্রত মজুমদার, কংগ্রেসের সুব্রত মুখোপাধ্যায়, বিজেপির তপন শিকদার, সিপিআইএমের কমলাপতি রায় এবং জনতা দলের দিলীপ চক্রবর্তী। সভাপতির আসনে ছিলেন ক্রীড়া সাংবাদিক অজয় বসু।
1: আমাদের মোটামুটি যে রেডিও পঞ্জির কথা বলছি, সেই রেডিও পঞ্জিতে কিন্তু এভাবেই জুলাই মাসটা ভীষণভাবে উল্লেখযোগ্য, এবং বিভিন্ন সাল ধরে যদি আমরা আলোচনা করি তাহলে অবশ্যই 2017 সালের জুলাই মাসকেও একটু আলোচনায় আনতে হয়। কারণ আকাশবাণী জাতীয় স্তরে, অর্থাৎ দিল্লি থেকে প্রচারিত সংবাদ সম্প্রচারের দায়িত্ব পড়ে কলকাতা কেন্দ্রের ওপর। এই সময় কলকাতা কেন্দ্র থেকে প্রতিদিন মোট বুলেটিনের সংখ্যা 16, এছাড়াও মৈত্রী চ্যানেলেও শুরুর দিন থেকে প্রচারের জন্য পৃথক সংবাদ বিভাগই তৈরি হয়। এই চ্যানেলটি অংশত বিদেশ দপ্তরের অধীন, অর্থাৎ এই জুলাই মাসে 2017 সালেই কিন্তু এরকম একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল। আকাশবাণী রেডিও বা আমাদের ভারতবর্ষের যে বিভিন্ন প্রান্তের যে রেডিও স্টেশনগুলো আছে সেখানে নানানভাবে নানান উল্লেখযোগ্য ঘটনা ঘটে। তো এরকম উল্লেখযোগ্য ঘটনা নিয়ে তো থাকবই, অবশ্যই থাকবো আরও বেশ কিছু বিষয় নিয়ে, অর্থাৎ যেটা আমরা শুরুতেই বলেছিলাম যে আকাশবাণীর সঙ্গে সম্পর্কিত সেই সমস্ত বিখ্যাত ব্যক্তিত্ব যাদেরকে আমরা প্রত্যেকটা মুহূর্তে অন্তরে উপলব্ধি করি, অন্তর থেকে উপলব্ধি করি, তাদেরকেই নিয়ে থাকবো। কিন্তু এই মুহূর্তে স্টুডিওর ঘড়ি বলছে রাত 9:55 হয়ে গেছে। একটি রবীন্দ্রসঙ্গীত আমরা শুনবো নীলিমা সেনের কণ্ঠে। সেই রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতেই আমরা এ পর্ব থেকে, অর্থাৎ আকাশবাণী মণিকণার প্রথম পর্ব থেকে সাময়িক বিদায় নেব, কারণ আবার ঠিক 10:10 সংবাদ বিরতির পর ফিরে আসব আরও একবার মল্লিকা কল্পলাল। আপাতত নীলিমা সেনের কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে এই পর্ব থেকে বিদায় নিই। এই গানটিও কিন্তু, যেটা বারে বারে বলি, যে আকাশবাণীর নিজস্ব স্টুডিওতে রেকর্ড করা হয়েছিল 14 জুন 1989 সালে এটি কিন্তু রেকর্ড করা হয়েছিল। নীলিমা সেনের কণ্ঠে আমরা গানটি শুনে নিই।

আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পরীক্ষার সংস্কারের লক্ষ্যে বিশিষ্ট প্রযুক্তিবিদ নন্দন নীলেকানির নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের কথা ঘোষণা করেছেন। প্রশ্ন ফাঁস রোধে আগামীকাল লোকসভায় একটি কড়া আইন আনতে চলেছে সরকার। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। 136তম মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, দেশজ প্রযুক্তির ব্যবহার ভারতকে শক্তিশালী করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কার্গিলের শহীদদের স্মরণ করে আজ বলেছেন, পাকিস্তানের সঙ্গে যদি কোনো আলোচনা হয় তবে তা কেবল পাক অধিকৃত কাশ্মীর নিয়েই হবে। হরমুজ প্রণালীতে আজ সামুদ্রিক মাইন বিস্ফোরণে একটি তেলের ট্যাঙ্কার ধ্বংস হয়ে যাওয়ায় পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে ফের জটিলতার সৃষ্টি হয়েছে। হারারেতে তৃতীয় টি-20 ক্রিকেট ম্যাচে ভারত জিম্বাবুয়ে

0: জিম্বাবুয়েকে 35 রানে হারিয়ে সিরিজ জয় করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পরীক্ষা সংস্কারের লক্ষ্যে বিশিষ্ট প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নীলেকানির নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের কথা ঘোষণা করেছেন। এক ভিডিও বার্তায় তিনি জানান যে এই টাস্কফোর্সটি পরীক্ষা সংস্কারের বিষয়টির উপর বিশেষ গুরুত্ব দেবে এবং তাদের প্রতিবেদনের ভিত্তিতে আসন্ন পরীক্ষাগুলির বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি উল্লেখ করেন যে দেশের পরীক্ষা ব্যবস্থাকে অবশ্যই বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ হতে হবে এবং এতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।
1: हमारी परीक्षा पद्धति विश्वस्त हो, हमारी परीक्षा पद्धति ट्रांसपेरेंट हो, हमारी परीक्षा पद्धति में सबसे ज्यादा अब टेक्नोलॉजी का उपयोग हो, इन सारी बातों को ध्यान में रखते हुए विश्व प्रसिद्ध टेक्नोलॉजी एक्सपर्ट श्रीमान नंदन नीलेकणी जी के नेतृत्व में एक हाई पावर टास्क फोर्स बनाने का निर्णय किया है, जो एग्जामिनेशन रिफॉर्म की तरफ फोकस करेगा और जल्द से जल्द आने वाली परीक्षाओं की विश्वसनीयता को सुनिश्चित करने का काम इसके रिपोर्ट के आधार पर कर दिया जाएगा।
0: এই টাস্কফোর্সে থাকবেন আইবির প্রাক্তন অধিকর্তা তপন ডেকা, ইসরোর প্রাক্তন চেয়ারম্যান এস সোমানাথ এবং আইআইটি চেন্নাইয়ের অধিকর্তা ভি কামাকোটি। এছাড়া প্রাক্তন শিক্ষা সচিব অনিতা কারওয়াল ও লজিস্টিক্স বিশেষজ্ঞ অমৃতলাল মিনাও এই টাস্কফোর্সের সদস্য হিসেবে থাকবেন। দেশে প্রশ্ন ফাঁস রোধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। আগামীকাল লোকসভায় পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করবেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। তিনি পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যাক্ট 2024 সংশোধনের জন্য এই বিলটি পেশ করবেন। নতুন এই খসড়া বিলে দোষী ব্যক্তিদের ন্যূনতম সাজা 5 বছর থেকে সর্বোচ্চ 10 বছর করার প্রস্তাব রয়েছে। একই সঙ্গে 50 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক জরিমানার প্রস্তাব রাখা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর তাকে এই পদের দায়িত্ব দেওয়া হয়। উল্লেখ্য, প্রহ্লাদ যোশী ইতিমধ্যে ক্রেতা সুরক্ষা, খাদ্য ও গণবণ্টন এবং নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের দায়িত্ব পালন করার পাশাপাশি এখন থেকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন। দায়িত্ব গ্রহণের পর তিনি শিক্ষা মন্ত্রকের বিভিন্ন প্রকল্প ও গুরুত্বপূর্ণ উদ্যোগের সম্পর্কে বিস্তারিত পরিস্থিতি পর্যালোচনা করতে একটি বৈঠকে সভাপতিত্ব করেন। শিক্ষা প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী এবং মন্ত্রকের কয়েকজন ঊর্ধ্বতন আধিকারিক এই বৈঠকে উপস্থিত ছিলেন। সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপচারিতায় কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী এই দায়িত্ব অর্পণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রতিরক্ষা বাহিনীতে দেশজ প্রযুক্তির ব্যবহার ভারতকে শক্তিশালী করে তুলেছে। আকাশবাণীর 136তম মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার্গিল দিবস উপলক্ষে দেশে বীর যোদ্ধাদের অবিস্মরণীয় সাহসের কথা স্মরণ করেন। এ প্রসঙ্গে তিনি শৌর্য যাত্রার কথা উল্লেখ করেন।
1: आज का भारत अपने वीरों को सिर्फ याद ही नहीं करता बल्कि नई पीढ़ी तक उनकी गाथा भी पहुंचाता है। इसी भावना से इस वर्ष एक विशेष शौर्य विजय यात्रा निकाली गई। 14 जुलाई को दिल्ली के नेशनल वॉर मेमोरियल से शुरू हुई यह मोटरसाइकिल यात्रा द्रास के करगिल वॉर मेमोरियल तक पहुंचेगी। इसका संदेश वन राइड वन नेशन वन सैल्यूट, यह यात्रा हमें याद दिलाती है कि राष्ट्र के लिए दिया गया बलिदान कभी भुलाया नहीं जा सकता।
0: প্রধানমন্ত্রী বৃষ্টির জল সংরক্ষণের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, বৃষ্টির জল সঞ্চয়ে দেশের জল সংরক্ষণে এবং বৃক্ষরোপণে এক নতুন মাত্রা সংযোজিত করেছে। বিজ্ঞানে ভারতীয় যুবাদের সাফল্যের কথা প্রধানমন্ত্রী তার মন কি বাতে তুলে ধরেন। তিনি বলেন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথামেটিক্সের অলিম্পিয়াডে দেশের ছাত্রছাত্রীরা অসাধারণ সাফল্য প্রদর্শন করেছেন। প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন ডক্টর এপিজে আব্দুল কালামের প্রয়াণ দিবস আগামীকাল 27 জুলাই। তার ব্যক্তিত্ব গোটা দেশের কাছে প্রেরণাস্বরূপ। শিক্ষকের ভূমিকায় ডক্টর কালাম শিশু ও যুবাশক্তির কাছে আদর্শ হয়ে আছেন।
1: 27 জুলাই को भारत रत्न डॉक्टर एपीजे अब्दुल कलाम जी की पुण्यतिथि है। डॉक्टर कलाम के व्यक्तित्व में कई प्रेरक रूप थे, लेकिन उनके हृदय के सबसे करीब एक शिक्षक की भूमिका थी। वे बच्चों और युवाओं को बड़े सपने देखने के लिए प्रेरित करते थे। संयोग से इसी हफ्ते हम गुरु पूर्णिमा का पावन पर्व मनाएंगे। हमारे माता पिता हमारे पहले गुरु होते हैं। स्कूल के शिक्षक हमें अक्षर ज्ञान देते हैं। गुरु पूर्णिमा ऐसे सभी गुरु के प्रति कृतज्ञता जताने का अवसर है।
0: আর কিছুদিনের মধ্যেই দেশ স্বাধীনতার মহোৎসবে যোগ দেবে। তেরঙ্গায় রয়েছে দেশের সংবিধানের আদর্শ। এবছরও হর ঘর তিরঙ্গা অভিযান বাস্তবায়িত করতে সার্বিক প্রয়াস চালানো হবে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। তিনি এ ব্যাপারে দেশবাসীর কাছে পরামর্শ চেয়েছেন। মাইগভ পোর্টালের মাধ্যমে দেশবাসীর মতামত আহ্বান করেছেন প্রধানমন্ত্রী। 1999 সালের কার্গিল যুদ্ধে জীবন উৎসর্গকারী ভারতীয় সৈন্যদের বীরত্বকে সম্মান

0: আঞ্জানাতে আজ দেশজুড়ে কারগিল বিজয় দিবস পালিত হচ্ছে। এই দিনটি সেই সংঘর্ষে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয় এবং অপারেশন বিজয়ের সফল সমাপ্তির 27তম বার্ষিকী। এই অভিযানে ভারতীয় সশস্ত্র বাহিনী জম্মু ও কাশ্মীরের কারগিল জেলার সেই সব এলাকা পুনরুদ্ধার করেছিল যেগুলিতে পাকিস্তানি সৈন্য ও জঙ্গিরা অনুপ্রবেশ করেছিল। এই উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং লোকসভার স্পিকার ওম বিড়লা মাতৃভূমি রক্ষায় জীবন উৎসর্গকারী সাহসী সৈন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ বলেছেন, পাকিস্তানের সঙ্গে যদি কোনো আলোচনা আদৌ হয় তবে তা কেবল পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর নিয়েই হবে। শ্রী সিং দ্রাসে আয়োজিত 27তম কারগিল বিজয় দিবসের অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় বলেন, এই অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং পাকিস্তানের দ্বারা অবৈধভাবে দখল করা হয়েছে। তিনি আরও বলেন, ভারতের সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো অপপ্রয়াস দৃঢ়তার সঙ্গে দমন করা হবে। ভারতীয় প্রতিরক্ষা বাহিনী অসামান্য সাহসিকতার পরিচয় দিয়ে অপারেশন সিন্দুরের সময় ঠিক এই কাজই করেছিল। প্রতিরক্ষামন্ত্রী বলেন, অপারেশন সিন্দুরের সাফল্যই প্রমাণ করে পাকিস্তানের যে কোনো দুঃসাহসিক পদক্ষেপের বিরুদ্ধে এমন কঠোর জবাব দেওয়ার সক্ষমতা ভারতের রয়েছে যা তাদের কল্পনারও অতীত। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। হরমুজ প্রণালীতে আজ একটি সমুদ্র মাইনের আঘাতে একটি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণ হয়। অভিযোগ, জাহাজটি ইরানি কর্তৃপক্ষের নির্ধারিত নৌপথ থেকে সরে গিয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনার জেরে সৃষ্ট আঞ্চলিক অস্থির পরিস্থিতির মধ্যেই বিশ্বের অন্যতম ব্যস্ত এই জ্বালানি পরিবহন পথে বিস্ফোরণের ঘটনাটি ঘটল। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথে নৌ চলাচল স্বাভাবিক রয়েছে। ইউনেস্কো আজ ফ্রান্সের দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডি ডে অবতরণ সৈকত, গ্রিসের মাউন্ট অলিম্পাস, জাপানের প্রাচীন রাজধানী আসুকা ও ফুজিওয়ারা এবং দক্ষিণ সুদানের বোমা বাদিংগিলো পরিযায়ী প্রাণীদের বিচরণের ক্ষেত্রকে বিশ্ব ঐতিহ্য তালিকায় যুক্ত করেছে। দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত ইউনেস্কো কমিটির বৈঠকে এই স্বীকৃতিগুলি অনুমোদিত হয়। সমুদ্রে যাওয়া মৎস্যজীবীদের সুরক্ষায় জিপিএস, আধুনিক ওয়্যারলেস ও স্যাটেলাইট ভিত্তিক আবহাওয়ার আগাম সতর্কবার্তা ব্যবস্থা চালু করা হচ্ছে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। পূর্ব মেদিনীপুরের রামনগরে আজ শঙ্করপুর থেকে সমুদ্রে মাছ ধরতে গিয়ে প্রাণ হারানো ও নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারের হাতে 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন তিনি।
1: আমরা আরো আধুনিক ব্যবস্থার মধ্য দিয়ে আবহাওয়ার পূর্বাভাস পূর্বাহ্নে জানাতে পারি। আমাদের মাছ সমুদ্রে চলে যাওয়া মৎস্যযান এবং মৎস্যজীবীদেরকে স্থলভাগে সঠিক সময় ফিরিয়ে আনতে পারি। আধুনিক ইলেকট্রনিক্স ব্যবস্থা, তার মধ্য দিয়ে ওয়্যারলেস এবং অন্যান্য ভাবে যাতে কানেকশন থাকে তার ব্যবস্থা করা, মৎস্যজীবীদেরকে সুরক্ষা প্রদান, নিরাপত্তা দেওয়া এবং তাদেরকে যতটা সম্ভব সরকারের পক্ষ থেকে আধুনিক ব্যবস্থার মধ্য দিয়ে আগামী দিনে যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে তার জন্য ব্যবস্থা করব।
0: রাজ্যে সরকারি দপ্তরগুলিতে মোবাইল ভিত্তিক জিও ফেন্সড বায়োমেট্রিক ব্যবস্থা চালু হচ্ছে। এই ব্যবস্থায় কর্মীরা অফিস চত্বরে থাকলে মোবাইলের মাধ্যমে বায়োমেট্রিক উপস্থিতি নথিভুক্ত করতে পারবেন। নিরাপত্তা বেষ্টনী পার করে অফিসে ঢুকে বায়োমেট্রিক মেশিন পর্যন্ত পৌঁছতে অনেকটা সময় লেগে যায়, সেই সমস্যা নিরসনে এই উদ্যোগ। হারারেতে তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে জিম্বাবুয়েকে 35 রানে পরাজিত করে ভারত 3-0 ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে। জয়ের জন্য 193 রানের লক্ষ্য তাড়া করে জিম্বাবুয়ে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 157 রান সংগ্রহ করতে সক্ষম হয়। ভারতের হয়ে মায়াঙ্ক যাদব 3টি এবং যশ ঠাকুর 2টি উইকেট নেন। এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ভারত নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 192 রান সংগ্রহ করে। গ্লাসগোয় কমনওয়েলথ গেমসে আজ মহিলাদের ভারোত্তোলনে 48 কেজি বিভাগে সোনা জিতে নজির গড়েছেন মীরাবাই চানু। তিনি স্ন্যাচ পর্যায়ে প্রথমে 85 কেজি ভার উত্তোলন করে রেকর্ড তৈরি করেন, পরে 105 কেজি তোলেন এবং সর্বশেষে 190 কেজি তুলে গেম শেষ করেন। অন্যদিকে গ্লাসগোতে পুরুষদের 60 কেজি ভারোত্তোলন ইভেন্টে ভারতের ঋষিকান্ত সিং চানাম্বাম রৌপ্য পদক পেয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পরীক্ষা সংস্কারের লক্ষ্যে বিশিষ্ট প্রযুক্তিবিদ নন্দন নীলেকানির নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স গঠনের কথা ঘোষণা করেছেন। প্রশ্ন ফাঁস রোধে আগামীকাল লোকসভায় একটি কড়া আইন আনতে চলেছে সরকার। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। আগামীকাল 6:20 মিনিটে শুনবেন আবার বাংলা সংবাদ।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: আকাশবাণীর অতীত কথা শুনছেন, আকাশবাণীর মণিকণা 100.1 এফএম গোল্ডে। আকাশবাণীর মণিকণা, আকাশবাণীর মণিকণা 100.1 এফএম গোল্ডে।
2: আকাশবাণীর মণিকণা আজকের পর্বে আমরা এর আগে ছিলাম অতীত ইতিহাসের কথা নিয়ে, আর এবারে সেই ইতিহাসকে আরও একবার জীবন্ত করে তোলা, আরও একবার সেই সময়ে পৌঁছে যাওয়া। কারণ আমরা এখন ফিরে শুনব কিছু অতীত দিনের ফেলে আসার সুন্দর অনুষ্ঠান এবং তার সঙ্গে জুড়ে থাকা প্রথিতযশা নানান শিল্পীদের কথা।
3: এ পর্ব আমরা শুরু করব একটি রম্যগীতি দিয়ে। রম্যগীতিটি গেয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায় এবং এটিও রেকর্ড করা হয়েছিল আকাশবাণীর নিজস্ব স্টুডিওতে 27 মে 1996 সালে এটি রেকর্ড করা হয়েছিল। সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটির কথা লিখেছেন শ্যামল গুপ্ত এবং গানটির সুরকার কম্পোজিশনে আছেন প্রসেনজিৎ ফাংচু। আমরা শুনে নিই এ পর্বে, অর্থাৎ বর্ষা, বর্ষার মধ্যেই বর্ষা বরণ করে নিয়েছিল আকাশবাণীর নিজস্ব স্টুডিওতে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। গানটি শুনতে শুনতে আমরা এই পর্ব শুরু করছি। শুনতে থাকুন, সঙ্গে রাখুন 100.1 FM গোল্ড।

0: শুনছেন আকাশবাণীর মণিকণা, জুলাই মাস। আর জুলাই মাস মানেই শ্রাবণের মাস, জুলাই মাস মানে বৃষ্টির মাস, জুলাই মাস মানে বাঙালির আইকন হারানোর মাস। তা কখনো রূপলী পর্দার, কখনো বা বাঙালির অস্তিত্বের সঙ্গে মিশে যাওয়া এক মহাপুরুষের। বৃষ্টি এবং বর্ষাকাল এবং এই যে বললাম কিছু হারানো বাঙালির অস্তিত্বের সঙ্গে জুড়ে থাকা, সেই রকম কিছু বিষয়ভিত্তিক অনুষ্ঠান দিয়েই আমাদের সাজানো থাকবে এই ঘণ্টাটা। আর আপনারা তো জানেনই 100.1 FM গোল্ডের প্রতি মাসের শেষ রবিবার মণিকণা নিয়ে আমরা আসি। তো এই ঘণ্টার এই মণিকণার কণাগুলো একটা একটা করে আনবো আপনাদের কাছে, কিন্তু এই মুহূর্তে নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিজ্ঞাপনের ওপারে।
1: জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
2: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR-1 বা ITR-2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
1: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
2: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন, এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
1: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
3: এক প্রকার সে PM জয় অব গরিবো কে জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 7 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. আকাশবাণীর অতীত কথা শুনছেন, আকাশবাণীর মণিকণা 100.1 FM Gold-এ আকাশবাণীর মণিকণা, আকাশবাণীর মণিকণা 100.1 FM Gold-এ।
2: আপনি টিউন করেছেন আর আজ মাসের শেষ রোববার আকাশবাণীর মণিকণা নিয়ে মল্লিকা কল্পলাল আছে আপনাদের সঙ্গে। আর সময়টা অবশ্যই বর্ষা ঋতু। বর্ষাকে কবিরা সাহিত্যিকরা এক একজন এক এক চোখে দেখেছেন এবং আমাদের কাছে তাই বর্ষার রূপ অনন্য। কিন্তু আকাশবাণীর নিজস্ব সংগ্রহশালাতেও এরকম বর্ষার কিছু বিচিত্র রূপ নিয়েও তারা সেজে উঠেছিল। সেই সময় যে আমরা ফেলে আসা বেশ কিছু দিনের কথাই তো তুলে আনি আকাশবাণীর মণিকণায়, তেমনি বর্ষাকে কোন রূপে দেখেছে আকাশবাণী নিজস্ব সংগ্রহশালায় রেকর্ড করা তেমনি কিছু অংশ, অনুষ্ঠানের অংশ আজ কিন্তু আমরা তুলে এনেছি।
3: আজকের এই পর্ব শুরু করব যে অনুষ্ঠানটি দিয়ে, একটি আলেখ্য শোনাব আপনাদের, নাম এসো শ্যামল ছায়া। অনুষ্ঠানটি রেকর্ড করা হয়েছিল 2 জুন 1982 সালে। শ্রদ্ধেয় অনল চট্টোপাধ্যায়ের রচনা ও সঙ্গীত অবলম্বনে আলেখ্যতে ভাষ্য পাঠ করেছেন ছন্দা সেন। অনুষ্ঠানটির প্রযোজনায় ছিলেন অসীমা মুখোপাধ্যায়। আলেখ্য
4: আকাশবাণী কলকাতা,
3: শ্যামল ছায়া।
4: আজ আমাদের নিবেদন সঙ্গীতালেখ্য এসো শ্যামল ছায়া।

বৃষ্টিবিহীন বৈশাখী দিনের শেষ, রৌদ্রদগ্ধা ক্লান্ত ধরনের বক্ষ জুড়ে বড় তৃষ্ণা, শুষ্ক বনানের হৃদয়ে সবুজের পিপাসা, মাটি সিক্ত হতে চায় অফুরান প্রাণবন্যায়, সোনালি কামনায় তাই এসো ওগো শ্যামল ছায়া ঘন দিন, মল্লার মন্দ্রিত দিন। আকাশ ঝাপসা করে ওই বুঝি আসে বৃষ্টি, ভিজে ডানা গুটিয়ে পাখিরা কুলায়, ময়ূর ময়ূরী শিহরিত পেখম খোলে প্রান্তরে আঙিনার আনাচে কানাচে, সারসির গায়ে বৃষ্টির জল তরঙ্গ, মনও তাই পাখা মেলতে চায়, উধাও হতে চায়

নবীনা বর্ষা বুঝি এল, দীর্ঘ প্রতীক্ষার অবসান, তপ্ত মাটি তৃপ্ত অমৃত রসধারায়। কিন্তু একা ঘরে এমন বর্ষণ দিনে মন যে বড় ব্যাকুলা, বড় নিঃসঙ্গ মনে হয়, অতৃপ্ত হৃদয়ে না পাওয়ার দগ্ধতা।

পান কৃষ্ণ কাজল মেঘ, চলেছ তুমি কোন অলোকায়? আমার মনের এ ছোট্ট বারতাটুকু যদি তার কানে পৌঁছে দিতে, বলতে ফাগুন গেছে, চৈত্র বৈশাখ গেল, এসেছে আষাঢ়, আর কতকাল কতকাল তার পথ চেয়ে রইতে হবে।

এই যে মেঘের পরে মেঘ জমা, এই যে আধার করে বৃষ্টি নামা, এর মাঝে কোথায় যেন একটা অশ্রুঝরা বেদনা গুমড়ে গুমড়ে মরে, কি যেন কাছে আসতে গিয়েও আসতে পারে।

কার তরে দুয়ার খুলে শুধু বসে থাকা, আধা সরিয়ে মাঝে মাঝে বিদ্যুৎ চমকে শুধু শূন্য পথের পানে যাওয়া।

ব্যাকুল হৃদয়ে ব্যর্থ দীর্ঘশ্বাসে শুধু স্বপ্ন দেখা, যদি সে আসত এই বর্ষণ মুখরিত।

মাঝে মাঝে বিজুলি হানে আলোর চমক, ঝড়ে ওঠে বিচিত্র বাঁশির আলাপ আর বাতাসে চঞ্চল নৃত্যের ছন্দ। কি অপরূপ সুরমূর্ছনায় ভরেছে প্রকৃতি।

বর্ষার শুভাগমন সার্থক হোক, মঙ্গল হোক ধরিত্রীর। খেতে প্রাণে উপচে পড়ুক সোনার সুখ, হৃদয়ের নিপবন ছায়াবিথিতল নবধারা জলে সিক্ত হোক, হৃদয় নদীতে কুলে কুলে উঠুক লহর।

0: বিপুল তোমার শ্যামল স্নেহে, মানব চেতনা সবুজ হোক হোক ধন্য।
1: শুনলেন আলেখ্য এসো শ্যামল ছায়া, অনল চট্টোপাধ্যায় রচনা ও সঙ্গীত অবলম্বনে আলেখ্যতে ভাষ্য পাঠ করলেন ছন্দা সেন। অনুষ্ঠানটির প্রযোজনায় ছিলেন অসীমা মুখোপাধ্যায়। শুনলেন আলেখ্য এসো শ্যামল ছায়া, যেটি রেকর্ড করা হয়েছিল 1982 সালের 2রা জুন।
2: আমরা আবার একটি রম্যগীতি শুনব, পুলক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, যাকে আমরা খুব পরিচিত জানি বিভিন্ন গানের কথা বা লিরিসিস্ট রূপেই। তার কণ্ঠে একটি গান শুনব, চাইনা বরষা এমন। এটিও আকাশবাণীর স্টুডিওতেই রেকর্ড করা হয়েছিল 26 জুন 1993 সালে। 26 জুন 1993 সালে রেকর্ড করা হয়েছিল পুলক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে সেই গানটি আমরা এখন শুনব। গানটির কম্পোজিশনে সুনীল দেব এবং লিরিসিস্ট মিল্টু ঘোষ। গানটি শুনে নি, গানের ওপারে অবশ্যই কথা হচ্ছে। শুনতে থাকুন, সঙ্গে রাখুন FM গোল্ড।

0: পুলক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আমরা গানটি শুনছিলাম। অবশ্যই গানের সুরকার সুনীল দেব এবং গানের কথা লিখেছেন মিল্টু ঘোষ। আকাশবাণীর নিজস্ব স্টুডিওতে 26 জুন 1993 সালে গানটি রেকর্ড করা হয়েছিল।
1: বর্ষাবরণের উপলক্ষে আরও একটি আলেখ্য আমরা শুনব, যেটি রেকর্ড করা হয়েছিল 1971 সালের 13ই জুন। নাম নবমেঘ। নবমেঘ রচনা করেছেন সুকুমার রায়, সঙ্গীত অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, ভাষ্য পাঠে দেবদুলাল বন্দ্যোপাধ্যায়। আলেখ্য নবমেঘ।

পূর্ব মেঘে প্রথম যাত্রা, মৌনি মৌলি হিমালয় শঙ্করের রাশি রাশি হাসি পুঞ্জে পুঞ্জিত, প্রণয়ী কৈলাসের কোলে বিগলিত কুন্তল কলাপি অলকাপুরি, উত্তর মেঘে সে যাত্রার পরিশেষ। কিন্তু আজকের এই যাত্রা হে কবি, প্রান্তরে শিলায় নদীতে শস্য ক্ষেতে চেতনার রসে ভেজা চিরন্তন মন্দাক্রান্তা, আশ্বাসের জলকণা বুঝি দিয়ে যায় সকরুণ এই প্রিয়া কথা। বৎসরের নির্বাসনে রামগিরি আশ্রমে অচঞ্চল যক্ষ অষ্টমাস করে অতিক্রম, তারপর একদিন প্রথম আষাঢ়ের মেঘ আসে। মেঘালোকে ভবতি সুখিনোপন্নথা বৃত্তি চেত, কণ্ঠাশ্লেষ প্রণয়িনী জানি কিং পুনর্দূর সংস্থে। মেঘ দেখে যদি সুখী জনের অন্যথা বৃত্তি, তবে ব্যথিত হৃদয়ে তার কোন সুর উৎসারণ।

হে অতনুপ্রতীক আষাঢ়ীর কজ্জল মেঘ, সুন্দর তোমার যাত্রা পথ আম্রকূট রেবা নদী তট হতে দশার নে, বিদিশার কদম্ব বনানি অতিক্রান্ত করে পরে অবন্তী উজ্জয়িনী অট্টালিকা শিরে বিশ্রামের আয়োজন। তুমি তো জনপদ ললনার নয়ন মোহন, বিরহে পরম বিরাম বকবলাকা সঙ্গী করে যাত্রা পথে চল। ওরাও ভাবছে ভাবছে স্থল কদম্বীর প্রাণ তুমি।

রাত্রির বিশ্রাম অবসান, যাত্রা করো উত্তর পথে গম্ভীরার তীরে। খনিকে দেখবে বেতস বসনে অঙ্গ ঢেকে তোমার সোহাগ অপেক্ষায় নদী। মিলন বিলাস দিতে ভুলো না তো তুমি, কিন্তু তরা করো দেবগিরি কুমারের অভিষেক। পথে যেতে চর্মবতী নদী তীরে মুক্ত দেহে খচিত ইন্দ্রনীল হয়ে দুলবে দশপুর কুরুক্ষেত্র কনখল ছেড়ে। চলো জাহ্নবীর লীলা ক্ষেত্রে চন্দ্রশেখরের পদচিহ্ন প্রদক্ষিণ করো, কন্দরে কন্দরে গর্জন করো নবমন্ত্রে নবধ্রুব।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড। এফএম গোল্ড। আকাশবাণীর অতীত কথা শুনছেন, আকাশবাণীর মণিকণা 100.1 এফএম গোল্ডে। আকাশবাণীর মণিকণা, আকাশবাণীর মণিকণা 100.1 এফএম গোল্ডে।

0: 100.1 FM গোল্ড ঘড়ি বলছে এই মুহূর্তে রাত 11:11 হয়ে 52 সেকেন্ড। আপনি টিউন করেছেন FM গোল্ড, আর আজ মাসের শেষ রোববার একদম শেষ পর্বে উপস্থিত হয়েছি আমরা আকাশবাণীর মণিকণা নিয়ে, যে কথা বারে বারে বলা। ফিরে পিছনে ফিরে তাকালে আকাশবাণীর যে সমস্ত অনুষ্ঠান এবং যে সমস্ত শিল্পীরা ছিলেন সেই অনুষ্ঠানের পেছনে, হ্যাঁ, তাদের কথা, তাদের সেই শিল্পকর্ম, তাদের সৃষ্টির সঙ্গে যুক্ত থাকা প্রত্যেকটি পার্টস, প্রত্যেকটি অংশই আমরা ধরে ধরে শুনতে চাই, কিন্তু এটুকু সময়ের মধ্যে সেটা সম্ভব হয় না। তবে যেটুকু সম্ভব আমরা চেষ্টা করছি আপনাদের কাছে নিয়ে আসার জন্য।
1: এই পর্বে শুরু করব একটি রম্যগীতি দিয়ে। রম্যগীতি প্রসঙ্গেও বলতে হয়, রম্যগীতি হলো সেই গান যা আকাশবাণীর স্টুডিওয় নিজস্ব পরিবেশনায় রেকর্ড করা হয়েছে প্রথিতযশা শিল্পীদের কণ্ঠে। আর এখন যে গানটি শোনাব, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গাওয়া, শ্যামল গুপ্তের কথায়। গানটি রেকর্ড করা হয়েছিল 1965 সালের 21 জুন। এখন বৃষ্টি গেছে থেমে, শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।

0: মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে আমরা শুনছিলাম সেই রমগীতিটি। ঘড়ির কাঁটা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের সংগ্রহে এখনও অনেক অনুষ্ঠান রয়েছে। তবে অনুষ্ঠানের টুকরোই বলবো, অনুষ্ঠানের অংশই বলবো, কারণ পুরো অনুষ্ঠানটা শোনানোর জন্য এইটুকু সময় উপযুক্ত নয়, যথার্থ নয়। তাই আমরা পরবর্তী আরও একটি অনুষ্ঠানের কিছুটা অংশ শুনে নেব।
1: শ্রাবণ মাস বৃষ্টির মাস, কান্নারও মাস। বাংলার এই শ্রাবণ প্রকৃতির সঙ্গে জড়িয়ে আছে এক চিরকালীন কান্না, চিরকালীন বিয়োগ ব্যথা, যাকে ঘিরে বাঙালির অস্তিত্ব, যাকে ঘিরে বাঙালির হাসি কান্না আনন্দ বেদনার প্রকাশ, ভাষা পায়, নিজস্বতা পায়, বিশ্বের দরবারে বাঙালির পরিচিতি হয়, সেই রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তার প্রয়াণ 22শে শ্রাবণ। সেই শ্রাবণ মাসের 22 তারিখটা আজও আসে প্রতি বছর, আর সঙ্গে নিয়ে আসে সেই বিয়োগ ব্যথা, যা আরও একবার আমাদেরকে মনে করিয়ে দেয় যার অস্তিত্ব ছিল বলে বিশ্ব দরবারে বাঙালির অন্য আরেকটা পরিচয় তৈরি হয়েছে সাহিত্যের জগতে। এমন নয় যে আন্তর্জাতিক জায়গায়, আন্তর্জাতিক মঞ্চে বাঙালির একমাত্র প্রতিনিধি রবীন্দ্রনাথ, নিশ্চয়ই নয়। ভারতবর্ষের অসংখ্য গুণী মানুষ পৌঁছেছেন আন্তর্জাতিক মঞ্চে নিজ নিজ ক্ষেত্র নিয়ে, ভারতবর্ষের দাবি নিয়ে, কিন্তু রবীন্দ্রনাথ সাহিত্যে যে জায়গাটি তৈরি করে দিলেন, বাংলা ভাষা বাংলা সাহিত্যকে পরিচিত করলেন, তা যেন বাঙালির রক্তে এক অন্যরকম উন্মাদনা জাগায়। আজও সেই গর্বে আমরা গর্বিত তো বটেই, আমরা বারংবার সেই উদযাপনে মেতে থাকতেই নিজেদের স্বচ্ছন্দ করি। সেই 22শে শ্রাবণ বারবার আমাদের এই আকাশবাণীর অনুষ্ঠান পঞ্জিতেও ঘুরে ফিরে এসেছে। সেই সংক্রান্ত একটি কথিকা আজ আপনাদের শোনাব। 1978 সালে 8ই আগস্ট, সম্ভবত সেই বছর 8 তারিখেই 22শে শ্রাবণ পড়েছিল। সাধারণত 7 বা 8 তারিখেই অগস্ট মাসের 22শে শ্রাবণ আসে, বাংলা আর ইংরেজি তারিখটা যেখানে মিলে যায়। তো 1978 সালের 8ই আগস্ট রেকর্ড করা হয়েছিল এই অনুষ্ঠানটি, 22শে শ্রাবণ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান হিসাবে। কথিকার নাম বা শিরোনাম অভিজ্ঞান। অংশগ্রহণে পুলিন বিহারী সেন এবং শান্তিদেব ঘোষ। এই অনুষ্ঠানে কবিকণ্ঠে আবৃত্তি, গানও পাবেন আপনারা। তাহলে শুনুন অভিজ্ঞান, 1978 সালে রেকর্ড করা কথিকা, 22শে শ্রাবণ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান হিসাবে।
0: তবে একটুখানি সংশোধন করার দরকার, মানে আমরা এই অনুষ্ঠানের সম্পর্কে যেটা বলেছিলাম, রেকর্ড করা নয়, রেকর্ড করার দিনটা খুব সম্ভবত জানা যায়নি,
1: ডেট অফ ব্রডকাস্ট, একদম 8ই আগস্ট অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়েছিল,
0: একেবারে তাই প্রথম সম্প্রচার হয়েছিল ওই দিনই। এবং তুমি যেটা বললে যে 22শে শ্রাবণ খুব সম্ভবত 78 সালের 8 তারিখেই পড়েছিল অগস্ট মাসের, তো আমরা তারই অংশখানিকটা শুনে নিই, ভালো লাগবে। যে বারবার তুমি বলে দিলে যে এই অনুষ্ঠানে আমরা কিন্তু কবিকণ্ঠের আবৃত্তি বা গান সবটাই পাবো, খুব মন দিয়ে শুনুন, আশা করি ভালো লাগবে।
2: আজকের অভিজ্ঞানের নিবেদন দুটি মনন ও স্মরণ কথা। রবীন্দ্রনাথ তার জীবনে অনেক মৃত্যু শোক পেয়েছিলেন, মৃত্যুকে তিনি কিভাবে গ্রহণ করেছিলেন এ বিষয়ে বলবেন তার অতি ঘনিষ্ঠ ও স্নেহভাজন পুলিন বিহারী সেন।

0: শান্তিদেব ঘোষ শৈশব থেকে রবীন্দ্রনাথের সঙ্গে যুক্ত। তিনি বলবেন রবীন্দ্রনাথের জীবনের শেষ দিনগুলিতে শুনতে চাওয়া কয়েকটি গানের কথা। প্রথমে বলছেন পুলিন বিহারী সেন।
1: মৃত্যু যে জীবনেরই ভূমিকা, অনেক দুঃখের মূল্য দিয়ে এই কথা রবীন্দ্রনাথকে উপলব্ধি করতে হয়েছে। শৈশবেই মাতৃবিয়োগ, তারপর প্রথম যৌবনে বৌঠান কাদম্বরী দেবের মৃত্যু। এই মৃত্যুর উল্লেখ করেই রবীন্দ্রনাথ বলেছেন, আমার 24 বছর বয়সের সময় মৃত্যুর সঙ্গে যে পরিচয় হইল তাহা স্থায়ী পরিচয়, তাহা তাহার পরবর্তী প্রত্যেক বিচ্ছেদশোকের সঙ্গে মিলিয়া অশ্রুর মালা দীর্ঘ করিয়া চলিয়াছে। আর তাঁর দীর্ঘ জীবনের বিভিন্ন পর্ব বহু একান্ত প্রিয়জনের মৃত্যুর পদচিহ্নে খচিত। পত্নী মৃণালিনী দেবী, মধ্যমা কন্যা রেণুকা, কনিষ্ঠ পুত্র সমীন্দ্র, জ্যেষ্ঠা কন্যা বেলা, দৌহিত্র নিতেন্দ্রের অকাল মৃত্যু, অবশেষে 80 বর্ষে তাঁর সন্তান প্রতিম ভ্রাতুষ্পুত্র সুরেন্দ্রনাথের জীবনাবসান, এ সকল আঘাতই তাকে সহ্য করতে হয়েছে। বহু বেদনার মধ্য দিয়ে অবশেষে বলতে পেরেছেন, মৃত্যুকে জানি প্রাণের সঙ্গে সুর মেলানো সত্য বলে। রবীন্দ্রনাথের জীবনে তার ভাষায় একদা যা ছিল শোক তাই হয়েছে শান্তি, বহু সাধনার ফলে, সহজ হয়নি সে সাধনা। 24 বছর বয়সে মৃত্যুর সঙ্গে স্থায়ী পরিচয়ের কথা যে রবীন্দ্রনাথ বলেছেন, সেই মৃত্যুর 30 বৎসরের অধিককাল পরে তার উল্লেখ করে তরুণ অমিয় চক্রবর্তীকে লিখছেন, এক সময় যখন আমার বয়স তোমারই মতো ছিল তখন আমি যে নিদারুণ শোক পেয়েছিল সে ঠিক তোমারই মতো।
2: আমার যে পরমাত্মীয় আত্মহত্যা করে মরেন, শিশুকাল থেকে আমার জীবনের পূর্ণ নির্ভর ছিলেন তিনি, তাই তাঁর আকস্মিক মৃত্যুতে আমার পায়ের নিচে থেকে যেন পৃথিবী সরে গেল, আমার আকাশ থেকে আলো নিভে গেল, আমার জগৎ শূন্য হল, আমার জীবনের স্বাদ চলে গেল। সেই শূন্যতার কুহক কোনোদিন খুঁজবে এমন কথা আমি মনে করতে পারিনি, কিন্তু তারপরে সেই প্রচণ্ড বেদনা থেকেই আমার জীবন মুক্তির ক্ষেত্রে প্রথম প্রবেশ লাভ করলে আমি ক্রমে বুঝতে পারলুম, জীবনকে মৃত্যুর জানালার ভিতর থেকে না দেখলে তাকে সত্যরূপে দেখা যায় না। মৃত্যুর আকাশে জীবনের যে বিরাট মুক্তরূপ প্রকাশ পায়, প্রথমে তা বড় দুঃসহ, কিন্তু তারপরে তার উদার্য মনকে আনন্দ দিতে থাকে, তখন ব্যক্তিগত জীবনে সুখ দুঃখ অনন্ত সৃষ্টির ক্ষেত্রে হালকা হয়ে দেখা দেয়।
1: এই পত্রে 12 বৎসর পরে অমল হোমকে মৃত্যুশোকে সান্ত্বনা দিতে গিয়ে রবীন্দ্রনাথ বলেন, আমার মনে আছে প্রথম যে মৃত্যুবিচ্ছেদ অল্প বয়সে আমাকে কঠোর আঘাত করেছিল তার বেদনার সঙ্গে সঙ্গে একটা কথা আমার মনে খুব স্পষ্ট হয়ে উঠেছিল। আমার মন আমাকে বলেছিল তুমিও বেঁচে থাকবে না, অর্থাৎ আমার জীবনের সঙ্গে আর এই মৃত্যু একান্ত অনৈক্য নেই, সম্মুখের তরঙ্গের সঙ্গে পিছনের তরঙ্গের সম্পূর্ণ মিল আছে, যে গেল আর যে রইল সত্তার সঙ্গীতে তারা একই তালের অন্তর্গত। আমার স্পষ্ট মনে আছে এই চিন্তায় আমার শোকের শিকলটা গেল ছিঁড়ে বিশেষ একটা মুক্তির আনন্দ অনুভব করলুম। পরিশেষে লিখছে, বেদনা ছিল না তা নয়, কিন্তু সে বেদনা আমাকে বদ্ধ করলে না, আমাকে বেদনার পাড়ের দিকে বহন করে নিয়ে গেল। প্রথম যৌবন থেকে জীবনের প্রত্যন্ত ভাগ পর্যন্ত রবীন্দ্র জীবনে বারবার যে মৃত্যুর অভিঘাত, প্রতিবারই এরকম হয়েছে, বেদনা তাকে বদ্ধ করেনি, বেদনা তাকে পাড়ের দিকে বহন করে নিয়ে গেছে।
0: পুলিন বিহারী সেনের কথিকা শুনলেন। এখন কবি কণ্ঠে একটি কবিতা।
3: এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইল সযত্ন চয়নে সায়াহ্নের শেষ আয়োজন, যে পূর্ণ প্রণাম খানি মোর সারা জীবনের অন্তরে অনির্বাণ বাণী জ্বালায় রাখিয়া গেনু আরতির সন্ধ্যা দীপ মুখে, সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে হেমর অতিথি যাও।

0: তোমরা এসেছো এই জীবনে কেহ প্রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণ বরিশনে, কারো হাতে বিনা ছিল কেহ বা কম্পিত দীপশিখা, এনেছিলে মোর ঘরে দ্বার খুলে দুরন্ত ঝটিকা, কেহ মোর এনেছো প্রাঙ্গণে, যখন গিয়েছ চলে দেবতার পদচিহ্ন দেখে গেছো মোর গৃহতলে, আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবারে প্রণাম।
1: রবীন্দ্রনাথের কণ্ঠে শুনলেন তারই একটি কবিতা, এখন শুনবেন শান্তিদেব ঘোষের কথিকা। এই কথিকায় কাঙাল আমায় কাঙাল করেছ গানটি কবি কণ্ঠে গীত।
2: আমি যখন শান্তিনিকেতনে আসি আমার বাবা মার সঙ্গে, তখন আমি খুবই শিশু, আমার তখন মাত্র ছমাস বছর বয়স। প্রকৃতপক্ষে আমি গুরুদেবকে প্রথম ভালো করে দেখি বা তার সংসর্গ পাই যখন আমার বয়স 5 কিংবা 6 বছর, তখন বিদ্যালয়ের সবে ঢুকেছি। সেই সময় থেকেই গুরুদেবের সঙ্গে আমার যোগাযোগ, বা আমাদের সঙ্গে বা আমাদের ছাত্রদের সঙ্গে, তখন থেকেই আমরা গুরুদেবের সঙ্গে খুব নিকটভাবে মেশবার সুযোগ পেতাম। আমরা গুরুদেব যে বাড়িতে থাকতেন, আপনারা হয়তো জানেন, সে বাড়িটার নাম হচ্ছে দেহলি। তার পাশেই তার সঙ্গে লাগা কয়েকটি বাড়ি ছিল খরেরচালা, সেখানেই বাবা মার সঙ্গে আমরা থাকতাম, আর অন্য আরও অনেক অধ্যাপকও ছিলেন সপরিবারে সেই জায়গায়। তো গুরুদেবের সঙ্গে সত্যিকারের যোগাযোগ হয়েছিল যখন বিদ্যালয়ে প্রথম প্রবেশ করলাম। আমার বয়স বোধ হয় তখন হবে 5 কি 6। সেই সময় থেকেই বিদ্যালয়ের সর্বাঙ্গীন শিক্ষার সুযোগে অন্যান্য লেখাপড়ার সঙ্গে গান, অভিনয় ইত্যাদি বিষয়ের সঙ্গে আমাদের যোগাযোগ শুরু হয়ে গেল। সেই বয়স থেকেই এই গান, অভিনয় এবং উৎসব ইত্যাদির সম্পর্কে যুক্ত থাকায় গুরুদেবকে আমরা সবসময় কাছে পেতাম, এবং কখনও কখনও তিনি আমাদের ইংরেজি বা বাংলা ভাষার ক্লাসেও চলে আসতেন। এসে আমাদের অধ্যাপককে বলতেন যে তুমি একটু বসো, আমি এদের পড়াবো। এইভাবে আমাদের বেশ আনন্দের জীবন কেটে গিয়েছিল আমাদের বাল্যকালে, যখন আমি প্রথম যৌবনে পা দিয়েছি। এবং তখন থেকেই গুরুদেব আমাকে তৈরি করতে লাগলেন সে শান্তিনিকেতনের নানা উৎসব ইত্যাদি উপলক্ষে, তার গানে, তার নাচে, তার অভিনয়ের ভিতর দিয়ে আমাকে কি করে কাজের মধ্যে জুড়ে দিয়ে আমাকে তিনি নানাভাবে চেষ্টা করতে লাগলেন আমি সেই দিকে যাতে ধীরে ধীরে আমার পারদর্শিতা লাভ করি। প্রকৃতপক্ষে আমার গুরুদেবের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ শান্তিনিকেতনের জীবনের বা তাঁর মৃত্যুর পর্যন্ত প্রায় 25 বছরের জীবনের সঙ্গে আমি ঘনিষ্ঠভাবে যুক্ত হয়ে পড়েছিলাম। গুরুদেবের মৃত্যুর পূর্বের কয়েক মাসের স্মৃতির কথা আজকে আমি বলবার চেষ্টা করব। আজ থেকে প্রায় 37 বছর পূর্বে তিনি আমাদের ত্যাগ করে তিনি তার নিজের দেশে বা পরলোকে তিনি চলে গেছেন, কিন্তু তিনি রেখে গেছেন আমাদের মতো বহুজনের কাছে তার সেদিনকার সেই স্মৃতি। এখনও সেই স্মৃতি মনের মধ্যে যেটুকু সঞ্চিত হয়ে আছে তা সত্যি খুব বেদনাদায়ক, কারণ শেষ দিকে তিনি খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন, অসুস্থতা বৃদ্ধি পেতে থাকে। যদিও দেহের শক্তি এবং তার শ্রবণ শক্তি যথেষ্ট কমে এসেছিল, কিন্তু চিন্তার ক্ষেত্রে বা যাকে আমরা বলি মাথার কাজের ক্ষেত্রে, সেখানে কিন্তু কোনো দুর্বলতার প্রকাশ আমি লক্ষ্য করিনি, খুব সতেজ ছিল। তবে অসুস্থতার দিনে সে সময় লক্ষ্য করতাম যে তিনি খুবই গান শুনতে চাইতেন, এবং

এত আগ্রহ ছিল যে আমরা প্রায় গিয়ে সন্ধ্যাবেলায় তাকে গান শোনাতাম, কখনো দলবল নিয়ে গান শোনাতাম, এবং আমি প্রায় গিয়ে একলা একলা ওকে অনেক গান শুনিয়েছি, শোনাতাম, এবং তিনি নিজে বেশিরভাগ শুনতে চাইতেন তার যৌবনে রচিত নানা রকমের গান, এবং সেগুলো খুব ওনার অত্যন্ত প্রিয় ছিল। আমরা গান শোনাতাম, মাঝে মাঝে সেই আবেগে নিজেও গেয়ে উঠতেন। তা সেই দিনের সেই অসুস্থতা দিনের যেসব গান শুনতে ভালোবাসতেন, আজকে এত বছর পরে আমার মনে যে কটা গানের কথা এখনো স্মৃতিতে জেগে আছে সেগুলো হলো, আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাস টুকুর মতো, তারপরে ধরুন।

এরকম ধরনের গানগুলি খুব তার প্রিয় ছিল। তবু মনে রেখো, তারপরে আরেকটি গানও আছে,

0: এবং এখনো সেই স্মৃতি যখন মনে জাগে খুব কষ্ট হয় সেই কথা স্মরণ করে, যে কি গানকে তিনি কতটা ভালোবাসতেন এবং সেই গানগুলো গাইবার জন্য মনের মধ্যে কি একটা অসম্ভব বেদনা, কিন্তু সেরকমভাবে উনি নিজে বলতেন যে আমি সেই চাদরে বেলি ফুল বেঁধে সেই তার গন্ধ শুকছি আর ছাদের উপর গান গাইছি আর এদিক থেকে ওদিকে যাচ্ছি, সে যে কি আনন্দে সেসব বর্ণনা করতেন আর মাঝে মাঝে আনন্দে গেয়ে উঠতেন। আর খালি মনে হয় যে তুমি যেরকম প্রাণের আবেগে যেরকম কষ্ট করে যেরকমভাবে গান গেয়েছিলেন, যে সেরকম আবেগ কেন প্রকাশ করতে পারছি না, সেই জিনিসে কেন পৌঁছতে পারছি না। তিনি রচয়িতা, তার মতন এরকম কবির পক্ষে যা সম্ভব যেরকমভাবে প্রকাশ করা, আমাদের মতো সাধারণ লোকের পক্ষে, সাধারণ গায়কদের পক্ষে তা কি কখনো সম্ভব?
1: শান্তিদেব ঘোষ বললেন, রবীন্দ্রনাথের শেষ দিনগুলিতে শুনতে চাওয়া কয়েকটি গানের কথা। অভিজ্ঞান শেষ হলো।

0: শুনলেন 22শে শ্রাবণ উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান কথিকা অভিজ্ঞান। অংশগ্রহণে ছিলেন পুলিন বিহারী সেন ও শান্তিদেব ঘোষ। এই অনুষ্ঠানের প্রথম ব্রডকাস্ট হয়েছিল 8ই আগস্ট 1978 সালে, এবং অনুষ্ঠানটি যখন শুনেছেন তখন নিশ্চয়ই খেয়াল করেছেন এই অনুষ্ঠানেও কিন্তু কবি কণ্ঠে আবৃত্তি এবং গান ছিল। 22শে শ্রাবণ উপলক্ষে যখন বিশেষ অনুষ্ঠান আমরা শুনছি তখন একটি রবীন্দ্রসঙ্গীতের কথা ভীষণভাবে মনে পড়ে যাচ্ছে, এবং সেটি অবশ্যই আমাদের একটি রবীন্দ্রসঙ্গীতের কথায় আমরা আসব, যে রবীন্দ্রসঙ্গীতটি কিন্তু আকাশবাণীর নিজস্ব সংগ্রহশালায় নিজস্ব রেকর্ডিং স্টুডিওতে রেকর্ড করা হয়েছিল।
1: রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসাবে হেমন্ত মুখোপাধ্যায় অবশ্যই স্মরণীয়। তার অসংখ্য গাওয়া রবীন্দ্রসঙ্গীত আজও আমরা ভালোবেসে শুনি। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এখন একটি রবীন্দ্রসঙ্গীত আপনাদের শোনাব, যেটি রেকর্ড করা হয়েছিল 1969 সালে 26শে ডিসেম্বর।

0: হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতটি শুনলাম, যা রেকর্ড করা হয়েছিল 1969 সালে। এবারে আমাদের আজকের মণিকণার শেষ নিবেদন, রবিবারের আড্ডা। রবিবারের আড্ডা রেকর্ড করা হয়েছিল 6 আগস্ট 1994 সালে। অংশগ্রহণ করেছিলেন অমিতাভ চৌধুরী, পূরবী মুখোপাধ্যায় এবং রুবি বাগচি।
1: এবং এই অনুষ্ঠানটি শুনতে শুনতেই আকাশবাণীর মণিকণা থেকে কল্পলাল এবং মল্লিকা শুভরাত্রি জানাচ্ছে। সঙ্গে থাকুন 100.1 AIRFM গোল্ডের।
2: আজকে মরণ খেলা নিশিত বেলা, সঘন বর্ষা গগন আধার, হ্যারো বাড়ি ধারে কাঁদে চারিধার, ভীষণ রঙে।

0: অবতরঙ্গে ভাসাই ভাল, বাহির হয়েছি স্বপ্ন শয়ন করিয়া হল রাত্রি বেল।
1: আজকে আমাদের আসরে এই মুহূর্তে এসেছেন অমিত দা, যার পোশাকি নাম অমিতাভ চৌধুরী, আর আছেন পূরবী মুখোপাধ্যায়, আমাদের প্রিয় পূরবীদি, যার গান আপনারা শুনে এখনো আনন্দ পান, অনেক দিন আনন্দ পাবেন। অমিত দা, আপনি শুরু করুন।
2: আমি শুরু করবো কি, আমি একটু বলতে চাই যে 22শে শ্রাবণ তাকে দুঃখের দিন হিসাবে অনেকে নেয়, আমার মনে হয় তা নেওয়া উচিত নয়। কেননা রবীন্দ্রনাথ নিজেও কখনো চাইতেন না যে এইটাকে দুঃখ বলে শেষ হয়ে যাক, শেষ নাই যে শেষ কথা কি বলবে। এই কারণেই আমি যখন শান্তিনিকেতনে যাই, রবীন্দ্রনাথের মৃত্যুর ঠিক 3 বছর পর, তখনও রবীন্দ্রনাথের মৃত্যুটা একটু হাওয়ায় হাওয়ায় ভাসছে। শান্তিনিকেতনে কি হয়েছে জানো, সকালবেলা হয় 22শে শ্রাবণের অনুষ্ঠান, আর বিকের বেলা হয় বৃক্ষরোপণ। তার মানে হয় কি, এই মৃত্যুর সঙ্গে নবজন্ম নবজীবনকে দেওয়া হলে একটা গাছ লাগানো হয়। রবীন্দ্রনাথ চেয়েছিলেন কি, প্রকৃতির সঙ্গে মিলিয়ে আমরা যে কতটা কাছাকাছি প্রকৃতির এবং কতটা হওয়া উচিত সেইটাই বুঝিয়ে দেওয়ার জন্য করেছিলেন। তবুও রবীন্দ্রনাথ নিজে বলুন আর যাই বলুন, এটা আমাদের জাতির জীবনে সবচেয়ে বড় ক্ষতির দিনও যে 22শে শ্রাবণ রবীন্দ্রনাথ আমাদের মাঝখান থেকে চলে গিয়েছেন। তবে চলে যাওয়াটা তো সত্যি নয়, রবীন্দ্রনাথ এখনো আছেন।
3: তোমার যাওয়া
2: কে বলে, যাও যাও তোমার যাওয়া তো নয় যাও, এটা যাওয়া নয়। রবীন্দ্রনাথের গানে এবং সাহিত্যে সর্বত্রই বারবার বলেছেন যে রবীন্দ্রনাথ একটা জিনিস জানো, বিশ্বাস করতেন যে জন্ম মৃত্যু দুটোই এক সুরে বাঁধা। ওটা বিশ্বাস, স্তন হতে কেড়ে নিলে শিশু কাঁধে ডরে, মুহূর্তে আশ্বাস পায় গেলে স্তনান্তরে, বুঝেছ, যেন এই আর কি
1: সহজ স্বাভাবিক।
2: আমরা যেন সবাই রেলওয়ে প্ল্যাটফর্মে ওয়েট করছি, ট্রেনটা এলো চলে যাব, তো এইটা হচ্ছে ইন্ডিয়ান কনসেপশনে ভালো মিলে যায়। কিন্তু রবীন্দ্রনাথ যে একটু বাড়তি ভেবেছিলেন যে আমি যদি চলেও যাই তাহলেও আমার কিছুটা তো থাকবে। যেমন ধরো একটি গান খুব ইন্টারেস্টিং, অনেকে নজর করে না, আমি কিছু মনে করো, আমি একটু বলছি, বাদল দিনের প্রথম কদম ফুল, এইটা রবীন্দ্রনাথ চ্যালেঞ্জ শুনেছে, আর আজ এনে দিলে হয়তো দেবে না কাল, রিক্ত হবে যে তোমার ফুলের ডাল। এই যে প্রকৃতি, তোমার যে ফুল আজকালকে নাও দিতে পারো, কিন্তু আমার এই গান প্রতি শ্রাবণে শ্রাবণে প্রত্যেক শ্রাবণে আমার গান তোমাকে গাইতে হবে, এই চ্যালেঞ্জ টু নেচার ইজ এ ডেঞ্জারাস থিং। যাই হোক, রবীন্দ্রনাথ করেছিলেন। আজকে আমাদের, আমি সৌভাগ্য বলবো, পূর্বে আমার ছোট বোন, বুঝেছ, ছোট বোন বহুদিন থেকে গান শুনছি, আমার মনে হয় এই রেডিও স্টেশন এসছে ঠিক 40 বছর আগে,
3: 44 বছর।
2: আচ্ছা, পূর্বী আছে তো রবীন্দ্রনাথের সম্বন্ধে, ধরো শুনতে একটু গান শুনতে ইচ্ছে করে তো। আচ্ছা, তোমার কোনো স্মৃতি আছে কি পূর্বী যে রবীন্দ্রনাথের গানের? আমি একটু বলে নিই, আমি যে প্রথম যে 22শে শ্রাবণের অনুষ্ঠান, আই ওয়াজ মুভড মন্দিরে, সেইখানে আমারই সমবয়সী, আমার বিশেষ বন্ধু, তখন বন্ধু ছিল না, শান্তিনিকেতন উপাসনাকে মন্দির বলা, তো মন্দিরে কীর্তিবনবাবু ইয়ে করছেন, উপাসনা করছেন, এটা গান গিয়েছিল একটি মেয়ে, সেই মেয়েটি মূর্তিমতি বিষাদ প্রতিমা, সেই পরে বন্ধু হয়ে গেল আমার, সে নীলিমা গুপ্ত ছিল, হলো নীলিমা সেন, এখন অসুস্থ আছে, সেই গিয়েছিল, আছে দুঃখ আছে মৃত্যু, বুঝেছ। এই গানটা অনেকে বলেন বড় দুঃখের গান, কিন্তু আমার মনে হয় প্রথম লাইনের চেয়ে দ্বিতীয় লাইনটা মোর ইম্পর্টেন্ট,
1: এবং এইটি গানটার মধ্যে রবীন্দ্রনাথের অনুভূতিটা,
2: তবু আনন্দ তবু অনন্ত জাগে। আমি শুনেছি যে এই গানটা তার স্ত্রীর মৃত্যুর পরে
3: লিখেছিলেন,
2: আছে দুঃখ আছে মৃত্যু, তুমি এই গানটা একটু গাইবে গো, আছে দুঃখ আছে মৃত্যু,
3: নিশ্চয়।

0: পুরোহিত, তোমার নাম আমি শুনেছি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর তোমার নাম রেখেছেন,
1: কি হলো বলো একটু? ব্যাপারটা হলো কি, আমার বাবা মা ভীষণ রবীন্দ্রনাথের মানে ভক্তই বলতে পারেন, ছিলেন আর কি। তো ছোটবেলা থেকে রবীন্দ্রনাথের গান কবিতা এই সমস্ত শুনে এসেছি আমরা। তো আমার মার খুব ইচ্ছে ছিল যে রবীন্দ্রনাথের সঙ্গে একটু যোগাযোগ করার আর কি। আর আমি 24শে বৈশাখ জন্মেছিলাম, তো সেই জন্যে মায়ের একটা সুযোগ হয়েছিল যে ওনাকে একটু আবদার করার আর কি। তাই জন্য উনি চিঠিতে লিখেছিলেন যে আমার মেয়ের জন্ম 24শে বৈশাখ, তো আপনি যদি অনুগ্রহ করে একটা ওর নামকরণ করেন তাহলে আমরা ধন্য হব। তো সঙ্গে সঙ্গেই চিঠি লিখেছিলেন, জবাব দিয়েছিলেন একটা ছোট্ট চিঠি, তার মধ্যে লিখেছিলেন যে কবির জন্মের আগের দিন তোমার মেয়ের জন্ম, তাই নাম রাখতে পারো পুরবি, পু পয়দীর্ঘ হসন্ত র বয় হর্ষই পুরবি,
2: রবি মানে রবীন্দ্রনাথের পূর্বে।
1: এই আমার জীবনের দলিল অমিতদা, এই আমার সব কিছু, আমার গান গাওয়া হলো, এই আমার আশীর্বাদ,
0: সেটা বুঝতে পারছি এই কারণ।
2: পুরবিতে আরেকটা কোন গান তোমার পছন্দ মতো তুমি আমাদের শোনাবে, মানে আমার শ্রোতাদের শোনাবে?
1: আচ্ছা,
2: তুমি যদি সেটা সবটাও না গাও আমার সেটাও নয়, যতটা ভালো লাগবে।

পূরবী, তুমি বড় সুন্দর গান গিয়েছো, সময়োপযোগী গান। উনি মারা গিয়েছিলেন, মারা যা গিয়েছিলেন বলবো না, আমাদের

0: মাসটাকে তার দৈহিক লোকান্তর ঘটেছিল, মৃত্যু সম্পর্কে তিনি কি ভাবতেন, মৃত্যু সম্পর্কে ভাবতে গিয়ে তিনি যে জীবনেরই জয়গান গিয়েছেন সেই কথাটাই বারবার তোমার গানে আমাদের কথায় উচ্চারিত হয়েছে। আমরা সেই কবিকে আবার
1: কি গান গাইবো?
0: তুমি গাও, তুমি।

ডিটিএইচ বাংলা পরিষেবা ও নিউজ অন এআইআর অ্যাপে শুনছেন আধুনিক গান। আজকের এই আধুনিক গানের অনুষ্ঠানে পরের শিল্পী অখিল বন্ধু ঘোষ।

ঘোষের কণ্ঠে শুনলেন আধুনিক গান। ডিটিএইচ বাংলা পরিষেবা ও নিউজ অন এআইআর অ্যাপে শুনছেন বাংলা আধুনিক গানের অনুষ্ঠান। অখিল বন্ধু ঘোষের পর আজকের পরবর্তী শিল্পী শিপ্রা বসু।

গান শুনলেন শিপ্রা বসুর কণ্ঠে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে শুনছেন বাংলা আধুনিক গানের অনুষ্ঠান।

তালাত মাহমুদের কণ্ঠে শুনলেন আধুনিক গান। ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান। আজকের পরের শিল্পী লতা মঙ্গেশকর।

আধুনিক গান শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে শুনছেন বাংলা আধুনিক গানের অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানের শেষ শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক গানের অনুষ্ঠানের শেষ গানটি শুনুন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। এই গানটি দিয়েই শেষ হলো আজকে ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে বাংলা আধুনিক গানের অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 2:25 শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান।

আজকের প্রথম ছবি প্রক্সি। প্রক্সি ছবি থেকে আজকের অনুষ্ঠানের প্রথম গানটি শুনুন লতা মঙ্গেশকরের কণ্ঠে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন বাংলা ছায়াছবির গান। প্রক্সি ছবি থেকে পরের গানটির শিল্পী কিশোর কুমার।

ওরে ওরে ওরে ওরে ওরে বাঁসা বাঁসা, কি মুশকিল মে পড় গিয়া প্রভু। কি করে বোঝাই কি

আট ফাটা রোদ, আরে ধুত্তেরি ছাতা, সারি সারি গাছ কচি কচি পাতা, কাঠ ফাটা রোদ ধুত্তেরি ছাতা, একা বেকা পদ নাকে কানে খন, গরু ভেড়া মোষ, গরু ভেড়া মোষ কপালেরই দোষ, কি করে।

লুচির উপর পড়ে ডাল, বামুন নাচে তালে তাল, দে দই পাতে ওরে বেটা হাঁড়ি হাতে, লুচির উপর পড়ে ডাল, বামুন নাচে তালে তাল, দে দই পাতে ওরে বেটা হাঁড়ি হাতে হাতে হাতে। তারপর তারপর কি গা, হ্যাঁ গা, হ্যাঁ গা গুলিয়ে যাচ্ছে গো, হ্যাঁ।

প্রক্সি ছবির গান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবার ছায়াছবির গানের অনুষ্ঠানে। পরের গানটির শিল্পী আশা ভোসলে।

গানটি শুনলেন হেমন্ত মুখোপাধ্যায় ও আরতি মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে। প্রক্সি ছায়াছবির শেষ গানটি শুনুন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন প্রক্সি ছায়াছবির গান। ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। পরবর্তী ছবি দুই অধ্যায়। দুই অধ্যায় ছায়াছবি থেকে প্রথম গানটি শুনুন কিশোর কুমারের কণ্ঠে।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছেন দুই অধ্যায় ছায়াছবির গান। ডিটিএইচ বাংলা পরিষেবায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে পরের গানটি দুই অধ্যায় ছবিতে গেয়েছেন ভূপিন্দর সিং।

দুই অধ্যায় ছায়াছবির শেষ গানটি শুনলেন দ্বৈত কণ্ঠে অমিত কুমার ও ইন্দ্রাণী ব্যানার্জি। ডিটিএইচ বাংলা পরিষেবা ও নিউজ অন এআইআর অ্যাপে শুনছেন বাংলা ছায়াছবির গান। পরের ছবি রাগ অনুরাগ। রাগ অনুরাগ ছবির প্রথম গানটির শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

রাগ অনুরাগ ছায়া ছবির পরের গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় ও হৈমন্তী শুক্লা।

হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। এই গানটি দিয়েই শেষ হলো ডিটিএইচ বাংলা পরিষেবায় ছায়াছবির গানের অনুষ্ঠান। আজ শুনলেন প্রক্সি দুই অধ্যায় ও রাগ অনুরাগ ছায়াছবির গান।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে নানা রঙের গান।

আজ নানা রঙের গান অনুষ্ঠানে প্রথমেই শুনুন একটি অতুল প্রসাদের গান, শিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায়, অতুল প্রসাদের গান।

অতুল প্রসাদের গান শুনলেন কৃষ্ণা চট্টোপাধ্যায়ের কণ্ঠে। নানা রঙের গান অনুষ্ঠানে এরপর শুনুন একটি রজনীকান্তের গান।

অতুল প্রসাদ ও রজনীকান্তের গানের পর নানা রঙের গান অনুষ্ঠানে শুনুন একটি দ্বিজেন্দ্র গীতি, শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়।

ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে শুনছেন নানা রঙের গান। অতুল প্রসাদের গান, রজনীকান্তের গান ও দ্বিজেন্দ্রগীতির পর এবার শুনুন দুটি নজরুল গীতি। প্রথমে মোহাম্মদ রফি ও পরে সুস্মিতা গোস্বামীর কণ্ঠে নজরুল গীতি, শিল্পী মোহাম্মদ রফি।

নজরুল গীতি শুনলেন। মোহাম্মদ রফি, সুস্মিতা গোস্বামী ও রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে শুনছেন নানা রঙের গান। এবার পরপর দুটি বাউল গান শুনুন পূর্ণ দাস বাউলের কণ্ঠে।

দুটি বাউল গান শুনলেন পূর্ণদাস বাউলের কণ্ঠে, নানা রঙের গান অনুষ্ঠানে। এবার শুনুন অনির্বাণ ভট্টাচার্যর কণ্ঠে মেলার গান।

মেলার গান শুনলেন অনির্বাণ ভট্টাচার্যর কণ্ঠে। পরের গানটি শচীন দেব বর্মনের কণ্ঠে শুনুন।

শচীন দেব বর্মনের কণ্ঠে শুনলেন এ গানটি ডিটিএইচ বাংলা পরিষেবায় নানা রঙের গান অনুষ্ঠানে। সব শেষে শুনুন বাংলা ব্যান্ডের গান, প্রথমটি শহরের পরিবেশনায়।

এই গানটি দিয়েই শেষ হলো ডিটিএইচ বাংলা পরিষেবায় নানা রঙের গান অনুষ্ঠানটি। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। একটু পরেই শুনতে পাবেন এফএম রেইনবোর অনুষ্ঠান।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ঘড়িতে সময় ভোর 4:02। আপনি শুনছেন প্রভাতী। প্রভাতীতে আজ আপনি প্রথমে শুনবেন নন্দিনী চক্রবর্তীর পরিবেশনায় খেয়াল ললিত রাগে। এখন শুনবেন খেয়াল রাগ ললিত।

এতক্ষণ আপনি শুনছিলেন প্রভাতীতে খেয়াল, পরিবেশনায় ছিলেন নন্দিনী চক্রবর্তী ললিত রাগে। এখন আপনি শুনবেন তবলা বাদন, পরিবেশনায় পণ্ডিত আনন্দগোপাল বন্দ্যোপাধ্যায়, রূপক তালে। শুনবেন তবলা বাদন, রূপক তালে, পরিবেশনায় পণ্ডিত আনন্দগোপাল বন্দ্যোপাধ্যায়।

যেমনি তিন তালের আমরা পেশকার বাজাই, সেই পেশকারের জায়গায় আমরা তাল চলনটা আমরা বাজাচ্ছি, তার মধ্যে ছোট ছোট তেহাই।

ছোট্ট টুকরো কানদা কানদা কানদা কানদা কানদা কানদা কানদা কানদা কানদা কানদা এটাই।

এতক্ষণ আপনি প্রভাতীতে শুনলেন তবলা বাদন রূপক তালে, পরিবেশনায় ছিলেন পণ্ডিত আনন্দগোপাল বন্দ্যোপাধ্যায়। আজ প্রভাতীতে আপনি যেই দুটো শাস্ত্রীয় সঙ্গীত শুনলেন, প্রথমে শুনেছিলেন খেয়াল ললিত রাগে নন্দিনী চক্রবর্তীর পরিবেশনায়, এবং তারপর শুনলেন তবলা বাদন পণ্ডিত আনন্দগোপাল বন্দ্যোপাধ্যায়ের পরিবেশনায় রূপক তালে। এরই সঙ্গে শেষ হল প্রভাতী। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই, আর ততক্ষণ আপনার কানে থাক সুরের এই মূর্ছনাটুকু।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: ঘুরের কাঁটায় ভোর 5:22 আপনি শুনছেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি। আর আনন্দধ্বনি মানেই থাকে এক ঘন্টা জুড়ে নানা শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। ঠিক যেমন আজ শুরুতেই রেখেছি অদিতি মহসিনের গলায় এই রবীন্দ্রসঙ্গীতটি, আর আপনার সঙ্গে রয়েছি আমি।

এতক্ষণ শুনছিলেন শ্রীকান্ত আচার্যের গলায় রবীন্দ্রসঙ্গীত, তার পরের শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। আপনি শুনছেন আনন্দধ্বনি, সঙ্গে রয়েছি আমি মহুল।

ঘড়িতে সময় 5:24। এখন শুনে নেবো পরপর দুটি গান, প্রথমে শিল্পী ভাস্বতী দত্ত এবং তারপর মনোময় ভট্টাচার্য। আপনি শুনছেন আনন্দধ্বনি।